আকাশবাণী বিলোনিয়া, আজ বুধবার 8 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 23 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় সকাল 6:03 হয়ে 40 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

অনুষ্ঠানমালায় এখন আপনারা শুনবেন অমৃতবাণী, শুনবেন শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ।

শ্রোতাবন্ধুরা, এতক্ষণ শুনলেন অমৃতবাণী, শুনলেন শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। অনুষ্ঠান মালায় এখন আপনারা শুনবেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান শিল্পী অনুপ জালোটা।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ অনুপ জালোটার কণ্ঠে শুনলেন সুরাঞ্জল অনুষ্ঠানে ভক্তিমূলক গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ংনি খরাং।

0: 똥 템랑 똥끄상 똥탈 어달 탐니 탄산어 버럭 저더니 비신거는 이슈얼 에바 폴라 그 타르 동고 보나카리 대 저더너 이망타이 마야 거럭사 나스틱 버럭 카이릭 몽그낭 버럭 응이만 피아 다르믹 에바 똥탈 니버럭 보 거럭사 카이릭 몽그낭 버럭 응나사나마이 삭삭니 বসাবতনি বাগাই কালাইমানি ন কতর এবা কুচুক পেরমনি কানমুঙ্গনি মানিয়া তামনি হুম্বা অব হাইবা মাল মাতা রক ব খালাইলাই মুনসু রক জেসিক কালাইও বরব আসগ্ন খাবাইন বসাবতনি বাগাই কারলাইও অম হাকে কালাইমানি ন সই হামজুক মুনি সিনিমু হনি সাই মানিয়া বুনি হামক্রাইন টংথার বুইন সাতক পিতক ক্লাইমানিন সেলেং এবাপ ফান তাই কিরিয়া তমুং ন অংখা টংকথার ফান কেসেন কিরিমু লাচিমু ন অংখা টং সেলেং ফিয়কজাক ইয়কজাক ন অংখা টংথার চবজাক খাজাক অংখা টং সেলেং এবা পাপ বৈন হামজাক মানি ন টংথার বৈন নাচন মানি ন অংখা টং সেলেং ঈশ্বর তাই সাক সাকনি ফলানো পৈতু খ্লাই মানি ন অংখা টংথার ঋষিতে ইমানি খা সুমচক এবা পাপ হামজাগ দাল বিদাল টংথারনি বিজাব টংথান টংমানি তাই টংথান মাননি লামা ফুনুগ আশুক জরা হায়ুন খরমসং পুলিয়ান খালাকা ককাহাম স্বামী বিবেকানন্দ সাইথরংমানি ককরক হায়ুন খরমসং তাবুক খালায় তিরুনি সালো লাইপম তাম পাতিমং তং আবরং নগৈ লাইভমনি খতল এবা ব্লাইয়সং উপলি থাকলাই তাবো
1: আও তিনি তিনি নি সালো জং লাই থাংজক জরারব এবা লাইভমাও বমহাই পাতিমু রকন মুইতো খ্লাই তং এবা তিনি তামনি পাগে মুইতো খ্লাই সকি তং আবনো রুগিনাই ককিসা সেলাই না তিনি জুলাই তালনি সাল চার এবা আট তারিখ জুলাই তালনি তিনি সালো তামরক আবরণ রোগে চেঙ্কিসা সেলাই না শাসাই চুকু রাচি চার বিশিনি তিনি নেহাই সালো পশ্চিমবঙ্গনি ফিল চুকু মন্ত্রী অক্রা টংলাই জ্যোতি বসুনি আছে মানে সালনি মৃত খ্লাই চাকি তঙ্গ বিনি আছে মানে ও সালন বেলাইন লুকুরক খাবো মুইতো খ্লাই তন তিনি নেওয়া শাল আবনু কারে শাসাই চুকুরা স্নেচি নেই বিশিব মুঙ্গডাং ক্রিকেট থাংনাই গ্রং সৌরভ গাঙ্গুলি বিনিমু তিনি আচে মানে শাল নিনে মুইতো খ্লাই সাকাই তঙ্গ ব ক্রিকেট নি হাফারও বেলাইন মু খ্লাইলাংনাই খরকসা এবা তাবুখানো ব বেলাইন মানজুই দংখ অ থংমংবাই বিনি আছে মা শালন বেলাইন লুকুর খহম দতম খেন অ শালন পালালি থং এবা মুই তো খালাই থংলাইও আপনো করে সা সাই চুকুরা চি চার বিশিও বারো থা কতনি সংবিধান তুই নে তাই সা স্টাম্পিনা নওয়ান সুগ্রী মন্ডেকু রিপোর্ট রমানি শাল হনিব তিনি মুই তো খালাই চাকি তঙ্গ আপনো করে যুক্তরাষ্ট্র ও পুইলাম এয়ারফোর্স বুড়ি রক্ন শীতক চাকমানি শাল হানিব তিনি মৈত খাই চাকি তঙ্গ তিনি নিহাই শালন ১৯৯০ বিশিব আর্জেন্টিনান ম্যাচানি ওয়েস্ট জার্মানি ওয়ার্ল্ড কাপ ইটালিয়া কপ্লাই মানি শাল হানিব তিনি লোকরক মৈত খাই তংলায় 2006 বিশিনী ব্রৈচি ব্রৈ বিশি রমৈনাই খলবচাক তংমা ইয়া গলো ভারতাই চিননি আর নাথলা নতাই সা ফিয়গ্রজাক মানে শাল হানিব তিনি অশাল ন লোকরক মৈত খেলাই দংলায় আসুক জরা সং খালাইকা
0: তাই তো লাইব মানে শাল নিলায় তিনি না শাল নৈব্রীরা চৌকুশি ইংরাজি বিশ্ব বাসকোতে গামা পর্তুগিজ নি খরকসা নাবিক এবার রংচাল করেন ব লিজবন নিসিমি ভারত হানি বাকি ফাইনা চেঙ্গ এবার অঙ্কনা চেঙ্গ তৈনি লামা এসিয়া ও ফানিয়া বাকি বন সুখান ফুনুব তিনি সালন সিনজো আবে নিশাই নিজে সিনি ইংরাজি বিশ্ব জাপাননি গসাম মন্ত্রী বক্রক সিনজু আবে তিনি সালন বরক হাম বেরোগাই সেলাই কগৈ বেথার যাব তিনি সালন ভারতনি গসাম মন্ত্রী বক্রক চন্দ্রশেখর সিংনি থৈমানী সাল এবার লংমা জংমানি সাল নৈশাই সিনি ইংরাজি বিশু তিনটি সালন লং বসাগ আপনারাই তিনি জলাইতালনি সাল চালনি সাল পালাজাক দঙ্গ ম্যাট 2.0 সাল অম অঙ্ক এবার ম্যাথ তাই টেকনোলজি নি থানজা খাইমানী কেসা হায়ং রগই ও সাল পালাজাকি দঙ্গ আপনার তিনি স্কাউট ডে হেমব পালাজাগ সেভর দা কমিক আপকমিং ড্রামা হানি ও সাল পালাজাক দঙ্গ তান হম্বা সাল হপুংনি এবার যিনি লংমানী যত চিন্তা এবার যিনি বক্রকনি যে মনসমনি বারজা তাই ড্রামা রকন হাজালত নই মণি কথক মণিমং তাই তং তং তংমাবাই তিনি সাল ন কাহাম কতংনানি লামা ফুনগ তিনি অ সাল আপনারই বি এ কিট এগিন দে নিব তিনি অ সাল পালাজাক দঙ্গ তান হম্বা যে উমর কমাং বড় রক তাহসা চারাই নি সাল ন কিফিলিতে থাংমান কিফিলিতে তংমান মাইয়া ফোন তিনি অ সাল ন আবহাকে তংনানি মুজুং জাগাই তিনি অ সাল ন পালাজাক দঙ্গ তংথক তংমান বাকি খাকাহাম তংন বাকি আসুক যারা সঙ্গান লাগে লাইবামনি সালো তাই তিনি সালো দাম দামা পালাজাক দং আপনার লগে ককলাম বা ককতাই জাথাইনি তাবো সং থালায়নে সা খংকরমনি কক
1: আও সা খামকানি কক চিং তিনি খানা লায়ন বহক হামিয়া আংমানি নরগই ককিসা বহক হামিয়া আংমানি চিং নু কক কেব কেবনি হিংকাংকে উইলাফ্রু গ্যাস রকমিনাই চামু হজমুইয়া আমহাই রক উংমানি রকমুক আবো উংমানি ইংখা চামু হামিয়া মা সামানি তাই তুই হামিয়া রকমা নংখা হংকে এবার ফুড পয়জনিং ইংখা হংখাই আমহাই উংমানি নুকুক গবং কুখাই মশলা গনাং চামু রক টেনশন তাই চিনি বহকনি ব্যাকটেরিয়া রক কন্ট্রোল ইংয়ানি বাগিনাই আমহাই বেমারে উংমানি চং সাইমান কক চিনি ভক হাইমিয়াংমানি বেলাই নুকসংমানি গাঙ্গাই চামু হাইমিয়া ইয়া খেবা সানা থাঙ্গাঙ্কে ফাস্ট ফুড তাবুনি জরা চঙ্গনি মানু অবহাই চামু গজাম চাকাঙ্কাই এবার বাহারনি খলব জায়গা ফাতারনি খলব জায়গা চামু রগ্ন এবার ইংসা কুকসা কলাইজাক जों जेनो मकल बायनु गिया आम हाय चामुरक चिनि बहगो थांगा हांके आबो इन्फेक्शन निमानो आबनो कारिने चिनि चामुनि जे जरा रोग एबा हनिमानो जों तंगमु केबो केबो बेलायनो डाक्टर दोति खेनो माय चाओ बक्सा बक्सा हंगांके बा आसुगि माय जाया बासा तति रोग आम हाय चामानि तै बक्सा बक्सा हंके बेलाय कबां कुक चामु चाओ आम हाय जे तंगमुंग लोकनुमानि बड़ रोगनि आबुनि बागैबो कबां कुक जराओ जों बहक हाइमिया रोग एबा इन्फेक्शन रोग मानुको आबनो गारिनाय मस्ला गोनां चामु कबां तै थक हामिया रोग बाय संजाक सेरजाक चामु रोगनो चाखा हंगाय बहक हामिया अंगनानि बेलायनो चान्स अंगनि थांगो आबनो गारि तेबो नुगो जों चिनि बहकनि जे गाहाम बेक्टेरिया दंमानि आबो वाइसा उइसु ब कन्ट्रल अंगिया हांखे एबा चामु नि तमु रोगनि बागैनि आबो वाइसा उइसु देराय थांगा हांखाय चिनि बहक हामिया रोग मानुक जागो आबनो गारि ते कैसे बेलाय नांगौमानि हांखाय स्ट्रेस याखाबा टेनसन वानामु बेलाय चिनि बांखा हांखाय बो अमहाय बहक हामिया अंगि मानो आबनो गारि बो जों सालब्रम गोबांमा बरकनो बिथिब्राय रग चाओ बिथिब्रायनि साइड एफेक्टनि बागैबो वाइसे उसुसों बहक हामिया अंगमानि नुगो रमदि केबो केबो पेन किलार एबा सामानि बिथिरक चाओ याखाबा एन्टिबायटिक बिथिरक सायतंखा हांखे आमहाय चामुनि बिसंथि ब बहक हामिया रग अंगमानि नुगैमानो आबुनि बागैनो आमहाय जोंजाल अंगमानि केबनि नुखा हांखाय सालनै सालथाम नियागुलब हामिया हांखा हांखाय एबा बहक सामानि तंग्रुग थांखा हांखे आबुनि लगि कुलुम्ब फागे हांखाय जों दाखनि दाखिखे साखनानै रगबाय थाङै नायजागैमानो तै बिथि बेराय चाउनै अबेमानि हयथि याक कागैमानो
0: आजोदरा सोंखना लागिया साख हामफोरनि कक बहक देरमा लगै कक थैथानि तब खालायनो तां बितिनि कक कयफल एबा ककया कायमा लगै कक थैथानि कयफल जत भाइ सेनिजाक बथानि मुं कायसा चिनि अतिब्रा हास्तेब गोथों कयफल मोखथिं दासा तै कुमनखोबा बेलाय कथक बथाय अमाजों जतन सिय'

0: তঙ্গপেপটিন অম বরকনি চামং হজম এবার গেলেনানি ফান্ন বাংরব চিনি হাস্তে তিপ্রাব ডাক্তি বেথাই দারকনাই তাই বেথাইনি বিশিঙ্গ কয়ফল দালসা তাই অ কয়ফল এবার ককিয়া বেলাই কাইকাঙ্কে বেলাই রাং বিষয়বসং কাহামকে আজি নেই মেন চিনি তিপ্র হানি নবতিবার ককিয়া বা কয়ফল কানান বাকি বেলাই কাহাম চিনি হাস্তে নি হাতাই হালপ্রক কয়ফল বেলাই কাহাম অঙ্গ কয়ফল দাল বিদল বেরেম নিয়ে এবার জাত অঙ্গ অমরক অঙ্কা হানিদিও রাঁচি ওয়াশিংটন শিলন হল প্লং কয়ম্বাতুর আকরক কয়ফল সঙ্গ চারাকলাই আবা পলিবেক চারাকলাই কাইমেন বেমার ক্রেই কয়ফল ফাংনি বথানি বসলিন থাপলা ফুলই তৈ কাহাম বাই সই সাকলম ফানানি মানানাই ডাক দেখে কয়ফল বসলিন না কাঙ্কে হামপুক কয়ফল বসলি সাল গবাংনে ওঙ্কাঙ্কবা আসক চারা আসাই থেয়া বসলিন মোসক সতি বাই হরসা চমই না কাঙ্কে সারা কাহাম আসাইও সারা খ্লাইমানী বিনি থাইন কিছু কুসুক খ্লাই হায়াকবা পলিবেক সংসারা খ্লাইমেন সারা খ্লাইফ্রু জৈবসর এবার কম্পোসর এবার কাহাম কুক মুসি কসক রুইনে খ্লাইমানো বেলাই কাহাম অঙ্গ খ্লাইকাঙ্কে চারা খ্লাইমানী থায়ো দুই বাতাই গিয়া নাই চারা কাইফ্রু চারা নি হাকর কনই মিটার কেবেন কংসং তাই হাকজাল হাকজালকে দশ সেন্টিমিটার কেবেন কংসং না নাই তাই কুথুকে হাকর মাকুনা নাই আ হাকর হাতি বারসানি উলো সেরচি বা মুসকি সার এবার কম্পোসার তাই সেরসা হরওয়ানি খৈল বাজিগ্রাম সুপার ফসফেট তাই বাজিগ্রাম মিরুট অপটাস রুনে হাকনে হাবাই কাহামকে সাপলি তনিনা নাই গ্রান জরাবো কয়ফল ইয়াফঙ্গ মালচিং খ্লাই তৈরনা নাই ইয়ারঙ্গ তৈ বাতে তৈ কয়ফল থাইপুর গবাং বথাই থানসাগা থাইগো আপ্রু বুফংনি বথাই থাইচে থাইনি খাগৈনাই বুফংন হেলেনগ্রে কাকে তাই বুফাঙ্গ তংনাই বথাই রক দাতি অন্দারগো তাই কাহামব অঙ্গ কয়ফল কিসা মুন্ন মুন্ন কাকে বন খাগৈনাই জগাব তঙ্গকে মনি থাংবায়ো আপ্রু হাতিরাতা গৈ ফালিনে রাং পয়সার সঙ্গ কাহাম ক আজি নেই মানো আসগ্রা সঙ্গে তং বিদ্রি কক কয়ফল গাইমারগী কক থাই তাবক সঙ্গে কক থুম হ তিনি কক থুম তাম তুম তুম
1: তিনি কক থুম পুইলে আনি ফৌজি তামনে অবঙ্কা কক থুম তৈ হুকুমু নিবেখাক তৈ হাস্তে হাপাং নিয়ে লোয়া জি মুংবাই তাকলাই বহাই নো সিরে সে তিনি সিমি নি ফাইনাই খারচি তের সালসানি রমই পালাই জাগনাই ও খারচি তেরঙ্গানো ও জুলাই তালনি সাল নৈচি নেই এবার বাইশ জুলাই নি সিমি আঠাইশ জুলাই সাল রমই সালসানি রমই আপনি বিশিঙ্গ হাকসালনি ফাইনাই যত লোক রঙের বাকি টংনা জানা রঙনি ব যতন শেপ রক টংনানি যতন ন খা রুই নাই কক রুই ও তের নেই বাই থাই তৈ সানি বাকি নাই হাস্তে হাপানি বা খাকি কাহাম কাইন বেলাইন হহম দদম খে ইয়াপরি নাহারজাক টংখানি সাকলাই চাকা
0: নবোদয় বিদ্যালয় সমিতি বাকি গায়ে সাকলাই মঙ্গ সাকলাই যাগ ক্লাস সিক্স এবার র্যাম দগ পড়ানোর বাকি এবার বর্তমান বাকি কয়লাই রানানি সাকলাই যাকা কলাই কয়লাই অনলাইন তৈ পোর্টাল বিশংতেই রান্না নামাই জহর নবোদয় বিদ্যালয় নিশাই নিশি সিনি তাই নিশি যার রং বিশিনি বাকি কয়লাই রানানি বাইথাক সাল ও জুলাই দালনি সাল থামজে সিনি সাল জরা আপনার বাকি জহর নবোদয় বিদ্যালয়নি ওয়েবসাইট নবোদয়া ডট গভ ডট ইন ও কয়লারি মানো আবনকারী বুনি বাকি প্রসপেক্টাস নাইন বাকি নবোদয় ডট গভ ডট ইন স্ল্যাশ এন বিএস ইএন admission jnbst admission dash notification of 9 website puni jot nangmani koktum ro sam nai manu
1: amnu garibo koktum hukumu tai koktum hukumu ni bakhatai shaklai jago o julai talni shal chi dok shalo eba 16 julai ni shalo বিশিব্রম রুম নিহাইন তাকলে বাহাইন রথ মেলা অংনাই বাইখুড়া রথযাত্রা তেরন কাহাবকাই ক্লাইতি সানা নিবাগি নাই বাইখুড়া ইস্কন বাই যোগালি যা জগন্নাথজি মন্দির নি নখলাও শান্তিবাজার মহকুমা প্রশাসনে বা খাকতে কেসা বেলাইন লজি মুং নাহার জাখা ও তেরন কাহাম করং খাই ক্লাইতি সানা বাগি আমি লুকরং নব কবক জাগ
0: ফাইনে ও জুলাই তানি সালচুকু তাই সালচিনি সালো হাস্তে ও সংসার জাখানে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নিশাই নিশিদক হানে ওর সালো হাস্তে নি টি ডেভেলপমেন্ট কর্পোরেশন বাই তাই কাইবেরি মথবাই কাইসা মেমোরেন্ডাম ও সই খাই যাগান কক্তম ফুকুমত আমরা বহাতে কায় সাকলে বঙ্গ অ কক সাকলে যাগ তেল নম্বর হব ফাইনাই জুলাই তাল নিশাল চিদং নিশালো রথযাত্রা এবা রথ তের নাণ নেবাকে পেলা কে হন্দতম বা কে সাং মতং না হারজা তেলামুরা হাঙ্কুনি হাঙ্কর ফুং বেকাতে কক্তুম হুগুন তাং নি বেকাতে কায় সাকলে মঙ্গ অক অক সাকলে যাব লং ট্রাভেলি মহকমানি এবা হাঙ্কনি কনই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল বর্তিং না বাকে কয়লাই শাহরকা কয়লাই রানীর পাইথেক সাল তিনি সাল জুলাই তানি সাল সাল সাল নি বিশিঙ্গন তিনি বিশিঙ্গন কয়লাই নাওইনে রান্না নাংনাই আবন বাকি আমজগুন হার থাকনে জুলাই তানি সাল চিসিনি সালক অক্টম হুকুম তানো বকেতে কায় সাকলে মঙ্গ অক সাকলে যাগ আজ তোরা সংখ্যা লাগে ককথুম রক তাবুক সংখ্যা লাইনে সাবুক বরক তালনি কক ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন নিবাকতে কায় সাকলে মঙ্গ সাকলে যাগ ভেটেরিনারি অফিসার গ্রুপ বি আজুতন বাকে চুকনাই লোকর নথানি কয়লা সানহরকা কয়লা রানী পাইথাক সাল ও জুলাই তানি সাল নিচিসানি সাল জোড়া সারিকনি দামাতামি থামচি সতী জোড়া ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন নি ওয়েবসাইটটি ও কয়লাই নাহার জাকনাই আবার বাকি রংমারি বিভি সায়েন্স তাই এএইচ নি ডিগ্রি তঙ্গা নামনে ভেটেরিনারি সায়েন্স ডিগ্রি তঙ্গা নামনে আমরা করে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন নি পোর্টাল এন বিষয় অনলাইন তে ও কয়লাই রান্না নামনে আমরা করে আইটি ডিপার্টমেন্ট বা সফট প্রজেক্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিবাগে সফট রিক্রুটমেন্ট বা তালাঙ্গাই তঙ্গ বা বরক তালাঙ্গাই আবার বাকে পাইথাক সাল জুলাই তালনি সাল জেবানি সাল নিশা নিশ্চিত অগ্নি সফট রিক্রুটমেন্ট পোর্টাল নি বিসংতে ও কয়লাই রান্না নামনে আবার বাকে রংমারি বি ই বিটেক এম সি এ কম্পিউটার সায়েন্স এবার আইটি নরকম গ্রেজুয়েট নাম আসুকরা খাবাইকে সেবক পরকাল কক
1: আও যেন সেবক বরক তালামানি কক খামানি ইয়াগুলো তাবুক নবরতিবানি কক বুকিসা খানালে না তিন নবরতিবানি কক সাজাকা নখা চুমি কবল চাক তং নাই তাই কিসা মিশা ফেরাং কগিনে ওয়াতই ওয়াইফা নমানো করং সাকরং সো থায় তিন নি তুমকুমানি তুমানি মারিব সাকা ও নকজাকা থামচি দশমিক ব্রই ডিগ্রি সেলসিয়াস তা খামাও নকজাকা নই চিদক দশমিক ডিগ্রি সেলসিয়াস তিনি ফুং দামবাতাম সতী থামচি জড়া ওয়াতিবামানি নকজাকা চারচি স্নি দশমিক স্নি মিলিমিটার ওয়াতিবামানি নকজাকা তিনি হজক মুংখলাই জাকা তিনি ত্রিপুরা হাস্তেনি যত থায়ন ফ্রাঙ্ককই ওয়াতি ওয়াউই মানুহনি নাই লোকলগ্ন হজাকলাই জাকা
0: আও আসুজরা সংখনা লাগে নবরতে মনে কক দিনি সিনি হাইউনি খান পাননি পাইথক সং পাইছ পাইকে তাবক সং শুক্লরানি দেবরমনি খরঙ্গ জামন খরানি দিনি অ পান্ন সং মতলাইছিন কানাই তুন যত তাখত উপভ তামারে কিছু সং ন দিনি নি সামনি বাকি যত ন হামবাই থাই খলমুই অবর আন লগি তন তঙ্গ তিনি
1: আং শিল্পী
0: তাই আং নরুত্তম

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কাকবরক অনুষ্ঠান হায়ুংলি খড়াং। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই সাতটায় শুনবেন তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। 7:45 শুনবেন গীতালি আসরে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। সকাল 8:15 শুনবেন আজকের কবিতা। এই পর্বে আনন্দমার্গ সিনিয়র বেসিক স্কুলের ক্লাস 4-এর পাঠরত ছাত্র প্রণয় সাহার কবিতা আবৃত্তি পাঠ। এরপরই শুনবেন অজয় চক্রবর্তীর কণ্ঠে দোলন চাপা অনুষ্ঠানে নজরুল গীতি। সকাল 8:30 শুনবেন ছোট্ট শিশুদের জন্য পরিবেশিত অনুষ্ঠান শিশু মেলা, পরিবেশনায় সঞ্জীবন কালচারাল একাডেমির ক্ষুদে শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। সকাল 9:05 থেকে শুনবেন হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান গানে গানে। 10:05 শুনবেন দেশাত্মবোধক গানে অনুষ্ঠান দেশবন্দনা। 10:30 শুনবেন স্মৃতিসুধা। এই অনুষ্ঠানটি আজ শুনবেন সাক্ষাৎকার মৃন্ময় চক্রবর্তীর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলোনিয়া।

সকাল 11:05 থেকে শুনবেন আগরতলা এফএম উজ্জয়িনী থেকে প্রচারিত কাকবুরুক অনুষ্ঠান। 2:15 শুনবেন সাহিত্য পাঠের আসরে গল্প রানুর প্রথম ভাগ, শুনবেন এর চতুর্থ তথা শেষ পর্ব। 2:30 শুনবেন আমি নারী অনুষ্ঠানে সুরু মালিকা, বাংলা গান নিয়ে অনুষ্ঠান। 3:05 থেকে শুনবেন বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার প্রচারিত অনুষ্ঠান। 5:10 শুনবেন জীবনের গল্প এই অনুষ্ঠানটি। এরপর পরে শুনবেন পুরনো হিন্দি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। 5:45 শুনবেন লোকসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 6:00 ককবুরুক অনুষ্ঠান। 6:30 কৃষক ভাই এবং বোনদের জন্য অনুষ্ঠান খেতে খামারে। 6:05 শুনবেন সরগম শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী গিরিজা দেবী। রাত 8:05 থেকে শুনবেন ফোন ইন লাইভ মনের মতো গান, পাঁচমিশালী বাংলা গানের অনুষ্ঠান রাত 9:00। 9:30 শুনবেন পঙ্কজ দাসের কণ্ঠে গজল। 10:00 শুনবেন বিভাবরী অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত, শিল্পী ইন্দ্রাণী সেন। এছাড়া নির্ধারিত সময়ে দিল্লি, আগরতলা এবং কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। তো জানিয়ে দেওয়া হলো আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

সুস্বাগতম সমস্ত শ্রোতা বন্ধুদের, দিন শুরু হোক অন্যের শুভকামনায়, প্রতিক্ষণ শুভক্ষণ, এই প্রত্যাশা নিয়ে আজকের এই আজ সকাল। শ্রোতা বন্ধুরা, আজ সকাল মানে হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের গাঁটবন্ধন। সেই নিরিখেই এখন জেনে নেব আজকের দিনের গুরুত্ব সম্পর্কে, জেনে নেব আজকের দিনের ইতিহাস। আজ 8 জুলাই 2026, গ্রেগরীয় বর্ষপঞ্জ অনুসারে বছরের 189তম দিন। 1497 সালের আজকের দিনেই ভাস্কো দা গামা লিসবন থেকে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন। ফ্রান্স ভারত যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর শেষ নাভাল যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে। সনটা ছিল 1760। 1807 সালের আজকের দিনেই রাশিয়ার তিলসিত এলাকায় বিখ্যাত তিলসিত চুক্তি স্বাক্ষরিত হয়। 1858 সালের আজকের দিনে সিপাহী বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং শান্তি ঘোষণা করেন। ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয় 1918 সালের আজকের দিনে। 1920 ব্রিটেন কেনিয়া অধিগ্রহণ করে। তুরস্ক, ইরান, ইরাক এবং আফগানিস্তান সান্দাবাদে চুক্তিতে সই করেছিল 1937 সালের আজকের দিনেই। 1948 আমেরিকার প্রথম বিমানবাহিনীতে মহিলা নিয়োগ করে। 1990 সালের আজকের দিনেই আর্জেন্টিনাকে হারিয়ে পশ্চিম জার্মানি বিশ্বকাপ ইতালীয়রা চ্যাম্পিয়ন হয়। সনটা ছিল 1990। 2006 সালের আজকের দিনে দীর্ঘ 44 বছর বন্ধ থাকার পর নাথুলা পাস সীমান্ত পথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়। 2014 সালের আজকের দিনে ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে ঘরের মাঠে ব্রাজিল জার্মানির বিপক্ষে 1-7 গোলে পরাজিত হয়। এই ছিল আমাদের আজকের ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ঘটনাবলী। আছে আরও কিছু তথ্য নিয়ে, শুনতে থাকুন আজ সকালে।

শ্রোতা বন্ধুরা, আজ সকালেতে আমরা গতানুগতিক বছরে একটু অন্য ভাবনায় স্বামীজির হাত ধরে, স্বামীজি বলেছেন অনুকরণ ভালো নয়, বলেছেন আরও এক কথা বোঝো দাদা, অবশ্য আমাদের অন্যান্য জাতের কাছ থেকে শেখবার আছে। যে মানুষটা বলে আমার শেখবার নেই, সে মরতে বসেছে। যে জাতটা বলে আমরা সব জানতা, সে জাতের অবনতির দিন অতি নিকট। যতদিন বাঁচি ততদিন শিখি। তবে দেখো, জিনিসটা আমাদের ঢঙে ফেলে নিতে হবে।

এইমাত্র। আর আসলটা সর্বদা বাঁচিয়ে থাকি বা বাঁচিয়ে বাকি জিনিস শিখতে হবে। কেহ আমাকেও শিখাইতে পারে না, সত্য অনুভব করিয়া নিজ প্রকৃতি অনুযায়ী তাহা কার্যে পরিণত করতে হবে। নিজেদের পায়ের উপর দাঁড়াইয়া, নিজেদের চিন্তা করিয়া, নিজেদের আত্মা উপলব্ধি করিয়া সকলের শক্তিমান হইতে হইবে। কারাগারে আবদ্ধ সৈনিকের মতো একসঙ্গে উঠা, একসঙ্গে বসা, একই খাদ্য খাওয়া, একসঙ্গে মাথা নাড়িয়া অন্যের প্রচারিত মতবাদ গলাধকরণ করা প্রবৃত্তিতে কোনো ফল নেই। বৈচিত্র্যই জীবনের লক্ষ্য, সমতাই একই রকম চিন্তা করা, বলতে গেলে মৃত্যুর লক্ষণ। আমাদেরকে এই আরেকটি বিশেষ বিষয় স্মরণ রাখিতে হইবে, অপরের অনুকরণ কখনো সভ্যতা বা উন্নতির লক্ষণ নহে। অনুকরণহীন কাপুরুষের মতো অনুকরণ কখনো উন্নতির কারণ হয় না, বরং উহা মানুষের ঘোর অধঃপতনের চিহ্ন। অবশ্য অপরের নিকট হইতে আমাদের অনেক কিছু শিখিবার আছে। যে শিখিতে চায় না সে তো পূর্বেই মরিয়াছে। অপরের নিকট ভালো যাহা কিছু পাও শিক্ষা কর, কিন্তু সেইটি লইয়া নিজেদের ভাবে গঠন করিয়া লইতে হবে। অপরের নিকট শিক্ষা করিতে গিয়া তাহার সম্পূর্ণ অনুকরণ করিয়া নিজের স্বাতন্ত্র্য হারাইও না। এই ভারতের জাতীয় জীবন হইতে একেবারে বিচ্ছিন্ন হইয়া যাইও না। এক মুহূর্তের জন্য মনে করিও না যদি ভারতের সকল অধিবাসীর অপর জাতির বিশেষ পোশাক পরিচ্ছদ আচার ব্যবহার অনুকরণ করিত তাহা হইলেই ভালো হইত। বীজ ভূমিতে উপ্ত হয় হইল, মৃত্তিকা বায়ু ও জল তাহার চতুর্দিকে রহিয়াছে। বীজটি কি মৃত্তিকা বায়ু বা জলের মধ্যে কোন একটিতে পরিণত হইয়া যায় না, সেই বীজ হইতে একটি চারা গাছ উৎপন্ন হয়, উহা ক্রমে নিজের স্বাভাবিক নিয়মানুসারে বর্ধিত হয় এবং মৃত্তিকা বায়ু ও জল ভিতরে গ্রহণ করিয়া সেই সকল উপাদান বৃক্ষে পরিণত করে এবং বৃক্ষাকারেও বাড়িয়া ওঠে। ধর্ম সম্বন্ধ ঐরূপ। প্রত্যেক ধর্ম অন্যান্য ধর্মের সারভাগগুলি গ্রহণ করিয়া পুষ্টি লাভ করিবে এবং স্বীয় বিশেষত্ব বজায় রাখিয়া নিজ প্রকৃতি অনুসারে বর্ধিত হইবে। তাই শ্রোতবন্ধু, আমরাও সব কিছুর ভালো দিকটি দেখব, ভালোটা গ্রহণ করব এবং আমরা নিজেরা সেটাকে নিজের মতো করে স্বতন্ত্রভাবে আমরা তৈরি করার চেষ্টা করব। এই বিশ্বের মধ্যে সমস্ত কিছুর উপাদান কিন্তু একই, সেই উপাদানগুলিকে বিভিন্নভাবে বিভিন্ন পাত্রে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে যার যার নিজের মতো করে তৈরি করায় এক একজন বিশেষ ব্যক্তিত্ব গড়ে উঠেছে এই পৃথিবীর বুকে।

দ্রুত বন্ধুরা, আজ সকালেতে আমাদের আকাশবাণী নিয়ে দু একটি কথা। আকাশবাণী ঐতিহ্য, সংস্কৃতি এবং বিশ্বাসের এক অনন্য নাম। অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী শুধুমাত্র একটি বেতার মাধ্যম নয়, এটি ভারতীয় সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং সংবাদ পরিবেশনের এক গৌরবময় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। 1936 সালের প্রতিষ্ঠার পর থেকে বহু দশক ধরে আকাশবাণী দেশের নানা ভাষা, সংস্কৃতি এবং মানুষের অনুভূতিকে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে রেখেছে। বাংলার লোকসঙ্গীত থেকে শাস্ত্রীয় সঙ্গীত, নাটক, কৃষি, সংবাদ, শিক্ষামূলক অনুষ্ঠান, সাহিত্য চর্চা ও নিরপেক্ষ সংবাদ, সব কিছুর মধ্যে দিয়ে আকাশবাণী মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান অর্জন করেছে। একসময় সন্ধ্যা নামলে অসংখ্য পরিবার রেডিওর সামনে বসে খবর, গল্প, গান কিংবা নাটক শুনতেন। আকাশবাণী সেই চিরচেনা আহ্বান আজও অসংখ্য মানুষের মনে নস্টালজিয়ার আবেশ জাগিয়ে তোলে। নতুন শিল্পী, আবৃত্তিকার, সঙ্গীত শিল্পী এবং সাহিত্যিকদের পরিচিতি গড়ে তুলতে আকাশবাণীর অবদান অনস্বীকার্য। ভাষার শুদ্ধতা, উপস্থাপনার সৌন্দর্য, শৃঙ্খলা এবং সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় এই প্রতিষ্ঠানের ভূমিকা আজও সমানভাবে স্মরণীয় এবং শ্রদ্ধার। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মাধ্যমের রূপ বদলেছে ঠিকই, কিন্তু আকাশবাণীর বিশ্বাসযোগ্যতা, সাংস্কৃতিক দায়বদ্ধতা এবং মানুষের হৃদয়ের সঙ্গে তার আত্মিক সম্পর্ক আজও অটুট, অমলিন। বন্ধুরা, আকাশবাণী মিলনী এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং নতুন করে ওয়েবস, অ্যাপস লিঙ্কে আপনারা খুঁজে পেতে পারেন, যার মাধ্যমে আমরা আপনাদেরকে আমাদের বিনোদন এবং আমাদের সম্পর্কের একটা অনন্য নজির আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।

শ্রোতা বন্ধুরা, পরিবেশ সুরক্ষায় আমাদের জীবনের ভিত্তি বিশুদ্ধ বায়ু, নির্মল জল, উর্বর মাটি, গাছপালা এবং জীববৈচিত্র্য এসবের সমন্বয়ে গড়ে উঠেছে একটা সুস্থ পরিবেশ। কিন্তু অযথা বন উজাড়, প্লাস্টিক দূষণ, জল ও বায়ু দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহারের ফলে পরিবেশ আজ মারাত্মক হুমকির মুখে। পরিবেশ রক্ষা করা শুধু সরকারের নয়, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। বেশি বেশি গাছ লাগানো, অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার কমানো, জল এবং বিদ্যুৎ সাশ্রয় করা, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা, এসব ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তন আনতে পারে। আজ আমরা যদি প্রকৃতিকে রক্ষা করি, তাহলে আগামী প্রজন্ম একটি সুন্দর, সবুজ এবং বাসযোগ্য পৃথিবী পাবে। আসুন আমরা সবাই মিলে প্রকৃতিকে ভালোবাসি, পৃথিবীকে রক্ষা করি।

শ্রোতা বন্ধুরা, সুস্থ জীবনযাপন মানে হচ্ছে শুধু রোগমুক্ত থাকা নয়, শরীর ও মন দুটোকে ভালো রাখা। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস গড়ে তোলে সুন্দর লাইফস্টাইল। প্রতিদিনের লাইফস্টাইল ও স্বাস্থ্যকে আমাদের সঠিক এবং সবল রাখার জন্যে আমরা কিছু টিপস আমরা গ্রহণ করতে পারি। সকালে তাড়াতাড়ি উঠুন এবং ভোরের নির্মল বাতাস এবং সূর্যের আলো শরীর ও মনকে সতেজ রাখে। খালি পেটে পর্যাপ্ত জল পান করবেন। সকালে 1 থেকে 2 গ্লাস জল শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। হালকা ব্যায়াম বা যোগাভ্যাস করুন। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটা, যোগ বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শরীরকে ফিট রাখে। সুষম খাদ্য গ্রহণ করুন। সবুজ শাক সবজি, ফল, ডাল, দুধ এবং প্রোটিনযুক্ত খাবার তালিকায় রাখুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।

জাঙ্ক ফুড ও অতিরিক্ত চিনি কম খান। অতিরিক্ত ফাস্ট ফুড শরীরে নানা সমস্যা তৈরি করতে পারে। পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম শরীরকে পুনরুজ্জীবিত করে এবং মানসিক চাপ কমায়। মোবাইল এবং স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করুন। দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার চোখ এবং মস্তিষ্কের ওপর চাপ ফেলে। মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। পছন্দের কাজ করুন, গান শুনুন, বই পড়ুন, পরিবারের সঙ্গে সময় কাটান। পরিচ্ছন্নতা বজায় রাখুন। খাওয়ার আগে হাত ধোয়া, পরিষ্কার পোশাক পরা এবং আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গুরুত্বপূর্ণ। সবসময় ইতিবাচক চিন্তা করুন। হাসি খুশি থাকা এবং ইতিবাচক মনোভাব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ছোট্ট একটা কথা, সুস্থ শরীরে জীবনের আসল সম্পদ। তাই প্রতিদিন নিজের যত্ন নেওয়াটাই হোক সবচেয়ে বড় অভ্যাস।

এখন কিছু টুকরো খবরাখবর। দুই গোল হজম করেও আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল। মিশরকে 3-2 গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লিওনেল মেসিরা। গতকাল ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল বিশ্বকাপের লাস্ট 15 মিনিটের ব্যবধানে 3 গোল দিয়ে শেষ 16-তে চমৎকার জয় পেল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একদিকে আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ের আনন্দে মাটি করে দিল বলতে গেলে টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের পারফরম্যান্স। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে 125 রানে পরাজিত হয় শ্রেয়স আইয়ারের টিম ইন্ডিয়া। আগে ব্যাটিং করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 201 রান তোলে ইংল্যান্ড। জবাবে 76 রানে অল আউট হয়ে গেল ভারত। পরাজিত দলের হয়ে সর্বোচ্চ 13 রান করে বৈভব সূর্যবংশী এবং ঈশান কিশান। বিশ্ব চ্যাম্পিয়ন দল 5 ম্যাচের সিরিজে 0-2 ব্যবধানে পিছিয়ে। আমেরিকার সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আগারচি। গত 17 জুন স্বাক্ষরিত প্রাথমিক সমঝোতা স্বাক্ষরে 60 দিনের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর কথা বলা হয়েছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইন্দোনেশিয়ার পার্লামেন্টে বক্তৃতা নিজের নজির গড়লেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার বক্তৃতায় দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক উল্লেখ করে মোদী বলেন, ভারত এবং ইন্দোনেশিয়াকে সমুদ্র বিচ্ছিন্ন করতে পারেনি, বরং ইতিহাস, সংস্কৃতি এবং রামায়ণ ও মহাভারতের ঐতিহ্য আমাদের সংযুক্ত করেছে। এই ছিল ইতিহাসের পাতায় আমাদের আজকের ঘটনাবলী এবং আমাদের আজকের রাজ সকালের উপস্থাপনা।

আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায়, এরপর আগরতলা কেন্দ্র থেকে প্রথমে বাংলা এবং পরে ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবেই ঘনিষ্ঠ হচ্ছে। সরকার বলেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম

0: হ্রাস পেলে দেশে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সোবিয়ান্তের মধ্যে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে উভয় নেতা সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিশ্বের সব দেশকে একজোট হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়ে একথাই জানান।
1: পিছলে বর্ষ পহলগাম মে জব জঘন্য আতঙ্কবাদী হামলা হুয়া ইন্ডোনেশিয়া তব ভারত কে সাথ মজবুতি সে খড়া রহা মে ইসকে লিয়ে রাষ্ট্রপতি প্রবোও আর আপ সভি কা আভার ব্যক্ত করতা হুঁ। হামারে দোনো দেশ কাউন্টার টেরিজম পর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কে মাধ্যম সে সাথ কাম কর রহে হ্যায়। ইন্টেলিজেন্স, সাইবার থ্রেটস, আতঙ্কী ফান্ডিং আর ডি রেডিকলাইজেশন ইন ক্ষেত্রোঁ মে হাম অর সহযোগ বড়াকর দুনিয়া মে শান্তিবাদী তাকতোঁ কো মজবুতি দে সকতে হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন এই অংশীদারিত্ব দু দেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তা ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন, উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সম দৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপরও জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণে বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দেন।
1: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্ডো প্যাসিফিক মে স্ট্যাবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যায়, ইন্ডো প্যাসিফিক কি স্ট্যাবিলিটি, গ্লোবাল সাউথ কি শক্তি আর বিশ্ব কে শেয়ার্ড ফিউচার মে বিশ্বাস কা সংকল্প হ্যায়।
0: উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন রামায়ণ থেকে বড়বধূর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সভ্যতার মধ্যে যোগাযোগেরই প্রতিফলন। কৌশলগত আস্থার গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি, সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষেই মত প্রকাশ করেন। গঙ্গা মহাকুম্ভের মতন উদ্যোগ ভারতের সাংস্কৃতিক চেতনাকে তুলে ধরে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নিবিড় করার সুযোগ সৃষ্টি করে। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বেন্তাং আদি পুরানা প্রদান করা হয়। তিন দেশের ছদিনের সফরে প্রধানমন্ত্রী আজ অস্ট্রেলিয়া যাবেন, সেখান থেকে যাবেন নিউজিল্যান্ড। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তাঁর দুদিনের বাহরিন সফর শেষ হয়। সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। এছাড়াও বিদেশমন্ত্রী সেদেশের উপপ্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদাল্লাহ আল খালিফার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে বিদেশমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাঁদের হাতে তুলে দেন এবং বাহরিনের সঙ্গে ভারতের মৈত্রীপূর্ণ দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেন। শ্রী জয়শঙ্কর বাহরিনে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাহরিনের নেতৃত্বকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুদেশের মন্ত্রী আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অগ্রগতির বিষয়ে মত বিনিময় করেন। এছাড়াও তাঁরা ভারত বাহরিন দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির পন্থা পদ্ধতির উদ্ভাবন নিয়ে মত বিনিময় করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকেই থাকবে বলে আশা করা যাচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সেই সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য ও সময় উপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানির ক্ষেত্রে বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতন চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। বিভিন্ন ক্ষেত্রে এলনিনোর সম্ভাব্য প্রভাব এবং এ সংক্রান্ত প্রস্তুতিমূলক পদক্ষেপ পর্যালোচনার জন্য গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর পি কে মিশ্রের সভাপতিত্বে সেবাতীর্থে এই বৈঠকটি আয়োজিত হয়। এতে 15টিরও বেশি মন্ত্রকের সচিব ও ঊর্ধ্বতন আধিকারিকেরা উপস্থিত ছিলেন। ডক্টর মিশ্র সামগ্রিক পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা এবং রাজ্যগুলির সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে মৌসুমী বায়ু বা বর্ষার বিলম্বিত প্রবেশের প্রভাব মূল্যায়ন করার নির্দেশ দেন, যাতে প্রয়োজনে যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। বৈঠক চলাকালীন আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা জুন জুলাই মাসের এ পর্যন্ত বৃষ্টিপাতের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। আইএমডির মহানির্দেশক দেশে মৌসুমী বায়ুর বিস্তৃতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি লক্ষ্য করা গেছে। জুলাই ও আগস্ট মাসে মৃদু থেকে মাঝারি মাত্রার এলনিনোর প্রভাব থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যেই এই হামলা চালানো হল। এদিকে মার্কিন আধিকারিক জানিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। ইরানের বন্দরগুলিকেও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম কেশামো বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাত অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় ইরানের তেল বিক্রির যে অনুমতি বা লাইসেন্স দেওয়া হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তা বাতিল করেছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16 খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। 1954 সালের বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। উল্লেখ্য, সুইজারল্যান্ডই সেবারের আয়োজক দেশ ছিল। অন্যদিকে খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে হারিয়ে দেয়। খেলার 19 মিনিটে ইয়াজির ইব্রাহিম ও 67 মিনিটে মোস্তাফা জিকো গোল করে মিশরকে এগিয়ে দেন। এর আগে 21 মিনিটে পেনাল্টি পেল, তা থেকে লিওনেল মেসির শট আটকে দেন মিশরের গোলরক্ষক মোস্তাফা সোবেইর। এরপর 79 মিনিটে মেসির পাস থেকে ক্রিশ্চিয়ান রোমেরো ও 83 মিনিটে মেসি গোল করে আর্জেন্টিনার হয়ে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে এনজো ফার্নান্ডেজের গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। গোলের ফলে মেসি আবার চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তালিকার প্রথম স্থানে উঠে এলেন। 5 ম্যাচে মেসির গোল সংখ্যা 8। শেষ 8-এ ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়ামের, নরওয়ে, ইংল্যান্ডের ও আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। ভারতে ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

0: ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। জাকার্তায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর গতকাল যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের ভারতীয় ঔষধ আরও সহজলভ্য করবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধিতেও ভারত অবদান রাখবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ উন্নয়ন, নিরাপত্তা, প্রযুক্তি, সংস্কৃতি এবং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।
1: भारत और इंडोनेशिया के लिए गरीबी को परास्त करना और अपने नागरिकों तक कल्याणकारी योजनाओं का लाभ पहुंचाना सर्वोच्च प्राथमिकता है। हमने इंडोनेशिया के साथ अपनी मिड डे मील स्कीम और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं। हमारा हेल्थ कोऑपरेशन दोनों देशों में क्वालिटी हेल्थ सर्विस सुनिश्चित करने में अहम योगदान देगा।
0: এখন থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান শুরুর আগে জাতীয় গান বন্দে মাতরম, এরপর জাতীয় সঙ্গীত জনগণ মন গাইতে হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সামাজিক মাধ্যমে কথা জানিয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও জাতীয় চেতনারও সুদৃঢ় করার লক্ষ্যে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও তিনি জানান। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরাইন সহযোগিতা ক্রমশ গভীরতর হচ্ছে। ড জয়শঙ্কর গতকাল সন্ধ্যায় বাহরাইনে তাঁর দুদিনের সফর শেষ করেছেন। এই সফরকালে তিনি বাহরাইনের উপপ্রধানমন্ত্রী খালিদ বিন আবদুল্লাহ আল খালিফার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ভারত বাহরাইন দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। এই সফরে ড জয়শঙ্কর বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খালিফা, যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বাহরাইনে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন। বিদেশমন্ত্রী বর্তমানে বাহরাইন সহ ছয় দেশে ১১ দিনের সফরে রয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা পুর এলাকায় নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আগরতলার বর্দোয়ালিতে গতকাল নবনির্মিত ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্য সরকার এবং পৌর নিগম যৌথভাবে আগরতলা শহরের উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১,২৯২ কোটি টাকা ব্যয়ে ৭৯,৮৭৮টি ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৭৬,০০০এর বেশি ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের দ্বিতীয় পর্যায়ে আরও ৪,৩০০টি ঘর দেওয়া হবে। তিনি জানান, আগরতলা শহরে স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলছে, এতে ব্যয় হবে ৫৮১ কোটি টাকা। তিনি আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে ৬,৭২৫টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে বলেও জানান। এছাড়া বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রস্তুতিমূলক এবং মাধ্যমিক উভয়স্তরীয় বিদ্যালয় ছুট হওয়ার হার গত তিন বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ভারতের স্কুল শিক্ষা বিষয়ে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস ২০২৫-২৬ শীর্ষক একটি প্রতিবেদন গতকাল প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে প্রস্তুতিমূলক স্তরে বিদ্যালয় ছুট হওয়ার হার ২০২৪-২৫ সালের ২.৩% থেকে কমে ২০২৫-২৬ সালে ১.৮%, মাধ্যমিক স্তরে ৮.২% থেকে কমে ৭% নেমে এসেছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে পশু সম্পদ স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সচিব দীপা ডি নায়ার। সেমিনারে পশু পাখিদের নতুন রোগ এবং তার নিরাময় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে গতকাল আর্জেন্টিনা মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্ডেজ এবং লিওনেল মেসি একটি করে গোল করেন। চলতি বিশ্বকাপে মেসি ৫ ম্যাচে ৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে শীর্ষস্থানে পৌঁছে গেলেন। অপর ম্যাচে সুইজারল্যান্ড টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড মুখোমুখি হবে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, সকাল ৫:৩০ পর্যন্ত বৃষ্টি হয়েছে ৮৭.৭ মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭:৫৫ মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা লুকুরকনি হামক্রাইন ভারতেই ইন্দোনেশিয়ানী পুইলা ক্লাইতাই সামুং মিয়া জাকার্তাও ইন্দোনেশিয়ানী রাষ্ট্রবক্রক প্রভু সুবিয়ান্তু বাই বখাকনি ককলাম সালাইমা উল কথাজা ককতমা থুমনাই রকনি থুমো ব অকক্ন সাকা ভারতেই ইন্দোনেশিয়ানী বিশৃঙ্গ বখাকনি মূং সৈরলাইখা আবাই ইন্দোনেশিয়ানী লুকুরকনি বাকে কুচুক বেরামনি তাই মরক মারি ক্লাইবাই ভারতনি বিথি বেড়াই লাইতে সাকে মানান ইন্দোনেশিয়ানী শাক নাই নাই তাই সাকাম সেবু ক্লাইনাই রকনো সামুং ক্রং ক্লাইনাও ব ভারত চুবাওয়ান
1: भारत और इंडोनेशिया के लिए गरीबी को परास्त करना और अपने नागरिकों तक कल्याणकारी योजनाओं का लाभ पहुंचाना सर्वोच्च प्राथमिकता है। हमने इंडोनेशिया के साथ अपनी मिड डे मील स्कीम और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं। हमारा हेल्थ कोऑपरेशन दोनों देशों में क्वालिटी हेल्थ सर्विस सुनिश्चित करने में अहम योगदान देगा।
0: কেন্দ্রনি শাখা মন্ত্রী জে পি নাড্ডা খকা ইয়াকাক যাক ভারত সামং বুতাংন তৈব যাই যাই খাইনানী কবখা মিয়া দিল্লি কতালো কুচুক বেরেমনি ককলাম পান্ডা কাইসব ব খকা ইয়াকাক যাক ভারতনি নাহার মুং মানথানি ও শিকলা রকনি নাংকুকমানী সামং খাইথানী শাখা ফান বকসিনকা হাকতর গনাঙ্গী ও সামং বুতাংন তৈব দায়িত্ব খাইনানী বাকই ব মাই ভারত ন্যাশনাল সার্ভিস স্কিম তে ন্যাশনাল ক্যাডেট ডগ্ন কথাউই সামুং তাংনানি দাগি মুং রেখা পান্ডাও মানজাখা কেন্দ্রনি শিকলাতে থং মুং মন্ত্রী মনসুখ মন্দাবিয়াতে নাইমথাং মন্ত্রী ইয়াংচু সঞ্জয় শেঠ ভারত বাহারাই নিবিশিঙ্গ চুবাচুনি হালক কুথুক অঙ্গী তঙ্গ হুনে শাখা বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মিয়া সানজাব নখা সালনৈনি বিনি বেড়াইমানি পাইথাগ পাইখা বেড়াইমানি জরা ব আরনি মন্ত্রীয়করা ইয়াকসু খালিদ বিন আবদুল্লাহ আল খালিফা বাই জুদা জুদা দেখিল ভারত বাহরেনি বখাকনৈনি চুবাচুনি ককন খবৈ আমচাইনি টং হালকনতেই ককলাম সালাইকা বেড়াইমা জরাব ডক্টর জয়শঙ্কর রাজা হামদ বিন ইসা আল খালিফা যুবরাজতে মন্ত্রীবক্রক সলমান বিন হামদ আল খালিফা বাইব মালাইকা আরও ব ভারতনি টংনাই লুকুরক বাইব ককলাম সালাইকা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা আগরতলা পুর আমচাইয় লুকুরকনি যত মানথাই সেপসা ব্রেনানি বাকি হাস্তে হাপাং খা রুসুগুই সামং তাঙ্গি তঙ্গ মিয়া আগরতলানি বরদুয়ালি ও কতাল তাংজাক ওয়ার্ড তাংনক চেংমানি পান্ডাব ব অকক সাকা ব সাকা হাস্তে হাপাংতাই পুর নাইখ্রাই কথাউই আগরতলা আউলি হামক্রাইনি সামং খ্লাই তঙ্গ প্রধানমন্ত্রী আবাস যোজনা ও খকসা সাই নৈরা চুকু চিনি রাজাক রাংসবাই খুং স্নিচি চুকু সাই চাররা স্নিচি চার নগ রানানি নাহারমুং নাহার জাখা প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরেনি উল নৈ বেরামতেই খুং ব্রী সাই থামরা নগ রাজাগান পান্ডাও মানজাখা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার তাবুক নিশিমি হাস্তেনি বেবাগ রংনগ সালব্রুম রংনি সেবরানানি সেকাং বসং রচাপমং বন্দে মাত্রম তেই জনগণ মন রচাপনানি নাংনাই মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা হদালাম অকক্ন সাকা শ্রংনাই রকনি বিশিং হানো হামজাকমা কাহাম তংমং তাই বসং হামজাক মুং নতুই খাবা চারনা নাহারি হাস্তে হাপাং অকক চং মুং নাহার কাহানই সাকা ব ওয়াতৈনি মল চয়াউই চং ফেরাং মানথগ্রনানি বাকি চং ফেরাং মন্ত্রী রতন লালনাথ আগরতলা ও কুচুক বেরামনি ককলাম পান্ডা কাইসা খাইকা ও ককলাম পান্ডাও ব হাস্তেনি চং ফেরাং তংমুং চং ফেরাং সেপ নাহানাই রকনি চত বেচেপনতুই ককলাম সালাইকা প্রিপেড মিটার রিচার্জ ও তাবুকনি কতাল তাং সেপ সামুঙ্গ ফ্রাংনানি বাকি ব বার জানা যাক মথানো দাগি মুং রেখা অ পান্ডা ও সালথাং ত্রিপুরা সিপাহী জলাতেই খোয়াই হাংকরনি চং ফেরাং নাইখুংনি অফিসার রক ভার্চুয়ালতেই মানজাখা অতালনি চুকুতেই চি সালমারি ও হাপানিয়া হায়ুং বেরেমনি বাণিক খলা ও ডেস্টিনেশনস ত্রিপুরা বিজনেস কনক্লেভ সংসার জাগান ত্রিপুরা চা হামক্রাই নাইখুংনি চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সাকা ও কুথুম লাইমাব নাইখুংবাই কর্ণাটক তামিলনাড়ু তে পশ্চিমবঙ্গনি কাইব্রী মথা খকসনিরা নৈচি দগ্রজাক বক্সিন মুংন তৈয়ী মুংসই রলাইয়ান তাবুক হায়ুং কাপ ফুটবলনি ককতুমা ফুটবল হায়ুং কাপনি প্রি কোয়ার্টার্স ফাইনাল ম্যাচও আর্জেন্টিনা মিশরন থামনৈ গোলনি ফেরবাই ম্যাচে নেই কোয়ার্টার্স ফাইনালও কাশাকা ক্রিশিয়ানো রোমেরো এনজো ফার্নান্ডেস তে লিওনেল মেসিনি কাইসা ক্লাই গোল খ্লাইকা তে কাইসা থংলাইমাব সুইজারল্যান্ড টাইব্রেকার কলম্বিয়ানো ম্যাচে নেই কোয়ার্টার ফাইনালও কাশাকা কোয়ার্টার ফাইনালও আর্জেন্টিনা বাই সুইজারল্যান্ড থংলাইয়ান তাবুক নবর্তিবারনি ককতুমা বসকাং দাম নৈচি ব্রিয় হাস

0: tini jot tohang koro perang kogoi kabang wati wawi manohni hojak mongrukha nobartibar naikong. Tini shalni shakani tungmari 33 degree Celsius de khamani 26 degree Celsius ni ganagini tongana. Pungdamba shoti 33 jora wati waka 4 cc ni 0.6 ni millimeter. Kokbrok by koktuma porimung tabuk jorati orono paika ulni koktuma awayingano sanja damsni tamui shoti brichi bawo.
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা, এরপর আগরতলা কেন্দ্র থেকে প্রথমে বাংলা এবং পরে ককবরক সংবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:46 হয়ে 57 সেকেন্ড। এখন শুনবেন গীতালি আসরে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য।

শ্রোতাবন্ধুরা, এতক্ষণ শুনলেন গীতালি আসরের রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য।

আকাশমণি বিলোনিয়া, একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাজের প্রভাত।

নমস্কার, আমার নাম প্রণয় সাহা। আমি আনন্দমার্গ SBC ইংলিশ মিডিয়াম স্কুলে চতুর্থ শ্রেণীর একজন ছাত্র। আমি একটি কবিতা বলছি, কবিতাটির নাম আমাদের গ্রাম। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ।

0: পাড়ার সকল ছেলেমুরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসাও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মুরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলু দিয়ে বায়ু দিয়ে বাঁচাই ইচ্ছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাস ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। নমস্কার।
1: শুনলেন আজকের কবিতা পর্বে আনন্দমার্গ সিনিয়র বেসিক স্কুলের ক্লাস ফোরের পাঠরত ছাত্র প্রণয় সাহার আবৃত্তি পাঠ। অনুষ্ঠানে এবার আপনারা শুনবেন দোলন চাপা, নজরুলগীতি শুনবেন অজয় চক্রবর্তীর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন দোলন চাপা অনুষ্ঠানে নজরুলগীতি শিল্পী ছিলেন অজয় চক্রবর্তী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় সকাল 8:30 হয়ে 5 সেকেন্ড। এখন শুনবেন ছোট্ট শিশুদের জন্য পরিবেশিত অনুষ্ঠান শিশু মেলা। পরিবেশন হয় সঞ্জীবন কালচারাল একাডেমির ক্ষুদে শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

ছোট্ট বন্ধুরা, রেডিওর ওপারে যারা অনুষ্ঠান শুনছ, তোমাদের সবাইকে সঞ্জীবন কালচার একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা সঞ্জীবন কালচার একাডেমির ছোট্ট বন্ধুরা বসে পড়েছি আমাদের সকলের প্রিয় শিশুমেলা অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের বন্ধুরা ধ্রুপাল, দেবস্মিতা বণিক, দেবলীনা দাস, স্বস্তিকা সাহা, অনুমেগা সরকার।

0: বাহ, দারুণ হয়েছে। এবার আবৃত্তি শুনবো সাক্ষী পাটারির কাছ থেকে।
1: নমস্কার, আমার নাম সাক্ষী পাটারি। আমার নিবেদন সুকুমার রায়ের লেখা কবিতা অবাক কাণ্ড। শুনছো দাদা, ওই যে হেতায় বদ্যি বুড়ো থাকে, সেই নাকি রোজ খাওয়ার সময় হাত দিয়ে ভাত মাখে। শুনছি নাকি খিদিও পায়, সারাদিন না খেলে চক্ষু নাকি আপনি বুঝে ঘুমটি তেমন পেলে। চলতে গেলে ঠ্যাং নাকি তার ভুয়ের পরে ঠেকে, কান দিয়ে সব শুনে নাকি চোখ দিয়ে সব দেখে, মুন্ডটাকে শিওর পানে দিয়ে হয় কি না হয় সত্যি মিথ্যা, চল না দেখি গিয়ে নমস্কার।
0: বাহ, খুব ভালো। এবার একটি গল্প শুনবো ধ্রুব পাল থেকে।
2: গল্পের নাম লাউ গড়গড়। বুড়ি লো বুড়ি হো যো বুড়ি, রাত দিন শুধু কাশে, ফোকলা দাঁতে বুড়ি শুধু খিলখিলিয়ে হাসে। একটি গ্রামে একটি বুড়ি ছিল, বুড়িটির দুইটি কুকুর ছিল, একটা রঙ্গা একটা বঙ্গা। বুড়ি কুকুরগুলিকে ডেকে বলল, রঙ্গা আমি আমার একটু নাতনির বাড়িতে যাব। রঙ্গা বলল, নাতনির বাড়ি তো বহু দূর। বুড়ি বলল, এ নাতনি ছাড়া আমার আর কেই আছে। ভঙ্গা বলল, জঙ্গলে তো বাঘ ভাল্লুক সিংহ হা করে বসে থাকবে তোমাকে খাওয়ার জন্য। বুড়ি বলল, কিছু হবে না আমি চলে যাব। রঙ্গা বলল, আমরাও তোমার সাথে যাব। বুড়ি বলল, তাহলে আমার এ ভিটে বাড়িটা কে পাহারা দেবে? তোরাও আমার সাথে চলে গেলে আমার ভিটে বাড়িটা তো সবাই চুরি করে নেবে। বুড়ি বলল, আমি একা যাব। রঙ্গা বলল, আচ্ছা ঠিক আছে, আর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে তু করে ডাক দেবে। বুড়ি বলল, ঠিক আছে। তারপরে বুড়ি নাতনির বাড়িতে যাওয়ার চলা শুরু করল রাস্তাতে। বুড়ি যেতে যেতে বলল, বুড়ি চলে লাঠি লড়ে, মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে তাড়াতাড়ি বহু দূর নাতনির বাড়ি। তারপরে বুড়ি যখন জঙ্গলের ভিতরে ঢুকল, শিয়াল দেখে বলল, এ জঙ্গলে কে যায়? তারপরে শিয়াল বুড়ির সামনে এসে বলল, আজকে তোকে খাবো রে গুজো বুড়ি। বুড়ি বললে, আমাকে খেয়ে কি হবে? শিয়াল বলল, আমি তোকে আজকে খাবোই খাবো। বুড়ি বলল, আমাকে খেলে শুধু হাড় আর চামড়া পাবি। শিয়াল বলল, তা তো ঠিক। বুড়ি বলল, আগে নাতনির বাড়িতে যাই, ভালো করে খাওয়া দাওয়া করি, তারপর না হয় খাস। শিয়াল বলল, তা তো ঠিক, আচ্ছা যা, ভালো করে খাবি কিন্তু, ভালো করে না খাইলে কিন্তু রাগ করব। বুড়ি বলল, এখন যাই এখান থেকে। তারপরে শিয়ালটা চলে গেল। বুড়ি আবার যেতে যেতে বলল, বুড়ি চলে লাঠি লড়ে, মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে তাড়াতাড়ি অনেক দূর নাতনির বাড়ি। তারপরে বাঘে গুজো বুড়িকে দেখল, দেখে বলল, এই জঙ্গলে কে যায়? যে যায় তাকে আমি খাই। বাঘ বলল, এ তো গুজো বুড়ি দেখছে, আজ একেই খাবো আমি। তারপরে বাঘও সামনে আসলো। বাঘ সামনে এসে বলল, দাঁড়া বুড়ি, আজকে তোকে খাবো। বুড়ি বলল, দাঁড়া দাঁড়া, তোর মাথাতে তো বুদ্ধি নেই দেখছি, আমাকে খেলে কি পাবি, শুধু হাড় আর চামড়া পাবি। বাঘ বলল, তা তো ঠিক। বুড়ি বলল, আমি আগে নাতনির বাড়িতে যাই, ভালো মন্দ খেয়ে একটু মোটাসোটা হয়ে আসি, তারপর না হলে খাস। বাঘ বলল, তা তো ঠিক। তারপরে বুড়ি বলল, এখন এখান থেকে যা, আমি যাচ্ছি, মোটাসোটা হয়ে তারপরে আসব, তারপরে খাস। সিংহ বলল, আচ্ছা আমি চললাম। আবার বুড়ি যেতে যেতে বলল, বুড়ি চলে লাঠি লড়ে, মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে তাড়াতাড়ি, অনেক দূর নাতনির বাড়ি। তারপরে ভাল্লুক দেখে বলল, ওই তো গুজো বুড়ি। তারপরে ভাল্লুকও সামনে আসলো, বলেছে বলল, যে আজকে তোকে আমি খাবো। বুড়ি বলল, তুইও কি আছিস নাকি তাহলে? ভাল্লুক বলল, মানে এর মানে কি? বুড়ি বলল, তা কিছু না, এখন আমি যাই নাতনির বাড়ি, ভালো মন্দ খাই, মোটা সোটা হই, তারপরে না হয় খাস। ভাল্লুক বলল, ঠিক, আমারে হাড় আর চামড়া তো রুচিয়ে নেই। বুড়ি বলল, তাহলে এখন যা এখান থেকে। ভাল্লুক বলল, আচ্ছা ঠিক আছে। তারপরে বুড়ি জঙ্গলের রাস্তা শেষ করে এক গ্রামের রাস্তাতে আসলো, এসে একটা বট গাছের নিচে বিশ্রাম করছিল। তখন একটা পুরুষ এসে বলল, ও গুজো বুড়ি, অনেকদিন পরে দেখছি তোমাকে। তারপরে বুড়ি বলল, আমাকে একটু আমার নাতনির বাড়িটা কোন দিক দিয়ে বলে দাও তো। মানুষটা বলল, ওই যে বটগাছ, ওই বটগাছের ডান দিকে তোমার নাতনির বাড়ি, যাও। বুড়ি বলল, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তারপরে বুড়ি গেল নাতনির বাড়িতে, গিয়ে দেখলো কত বড় একটা মস্ত লাউ। তারপরে বুড়ি নাতনিকে ডাক দিল, ও নাতনি, ও নাতনি। নাতনি বলল, কে? তারপর এসে বলল, ও মা, দিদিমা যে, এসো এসো, অনেকদিন পর এসেছ, আমার কি আনন্দ হচ্ছে। বুড়ি বলল, তোর ছেলে মেয়েরা কেমন আছে? তারপর নাতনি বলল, সবাই ভালো আছে, তুমি আগে ভিতরে এসে তো। বুড়ি বলল, আসছি আসছি। তারপর নাতনি বলল, আগে কি, আগে দুটো খেয়ে

না, তারপরে না হয় গল্প করা যাবে। বুড়ি বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কয়েকদিন পর বুড়ি বলেছে, আমি বাড়িতে চলে যাব। নাতনি বলল, আরে দিদিমা, আর 2-3 দিন থেকে যাও না, কত দিন পর এসেছো। বুড়ি বলল, তোর এখানে যা দই আর ক্ষীর খেয়েছি, আর একটু খেলে তো ফেটেই যাব। নাতনি বলল, কি যে বলো না দিদিমা। আচ্ছা ঠিক আছে, যেতে যেতে তুমি চিড়ে আর তেঁতু বেঁধে দিচ্ছি, এগুলি খেয়ে নেবে। বুড়ি বলল, না না ওসব লাগবে না। বুড়ি বলল, জঙ্গলে বাঘ ভাল্লুক সিংহ বাঘ শিয়াল এগুলি আমাকে খাওয়ার জন্য হা করে বসে আছে। নাতনি বলল, আমার মাথাতে একটা বুদ্ধি এসেছে, এ যে মস্ত লাউ, এটার ভিতরে আমি তোমাকে পুড়ে দেব, তাহলে বাঘ ভাল্লুক কিছুই বুঝতে পারবে না। তারপরে দিদিমা বলল নাতনিকে, আচ্ছা তা তো ভালো বুদ্ধি, দাও আমাকে এটার ভিতরে পুড়ে। বুড়ি তারপরে এটার ভিতরে ঢুকে গেল। তারপরে নাতনি বুড়িকে নিচে দিয়ে একটু চিড়ে আর তেঁতু দিয়ে দিল। নাতনি বলল, রাস্তায় যেতে যেতে খাবে। বুড়ি বলল, তা ঠিক আছে ঠিক আছে। নাতনি তারপরে লাউটাকে গড়িয়ে দিল। গড়িয়ে গড়িয়ে যেতে যেতে বুড়ি বলল, লাউ লাউ গড় গড় লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতু, বিচি ফেলি টুই টুই। বুড়ি গেল ঢের দূর। তারপরে ভাল্লুক দেখলো একটা লাউ আসছে, বলল, লাউটা কিভাবে কথা বলতে পারে, এটা তো এটার ভিতরে কেউ আছে। তারপরে কে আছে, ভাল্লুক বলল, কে আছে কে আছে। তারপরে লাউটা কিছু বুড়ি কিছু শব্দ না করে একদম চুপ করে বসে আছে। ভাল্লুক বলছে, এটা তো খাওয়ারও জিনিস নয়, বুড়িও নয়, এটা দিয়ে আর কি হবে, এটাকে ফেলেই দি। তারপরে ভাল্লুক ওইটাকে ফেলে দিল। ফেলে দেওয়ার পর তারপরে এটা যখন গড়িয়ে গড়িয়ে সিংহের পাশে দিয়ে যাচ্ছিল, সিংহ এটাকে ধরে বলল, এটা কি আবার, এর তো বুড়িও নয়। তারপরে সিংহ বলল, না এটাকে তো আর খাওয়াই যাবে না, এটাকে ফেলে দি, এটা তো একটা বাজে জিনিস মনে হচ্ছে। তারপরে বাঘও সেটাকে ফেলে দিল। তারপরে শিয়াল এটাকে ধরে ফেলল। তারপরে শিয়াল ধরে বলল, মা লাউ আবার কিভাবে কথা বলতে পারে। তারপরে শিয়াল বলল, এটার ভিতরে নিশ্চয়ই কেউ আছে। তারপরে বুড়ি বলল, হাও মাও খাও, আমি তো একটা লাউ, নেই কো আমার কেউ, ভয়ও নেই আমার। তারপরে শিয়াল বলল, আচ্ছা বেটা আমার সঙ্গে চালাকি। তারপরে শিয়াল ওইটাকে ওর নখ দিয়ে ঠাস ঠাস করে এটাকে ছিঁড়ে ফেললো। তারপরে দেখলো বুড়ি। বুড়ি বলল, কি কি শিয়াল মশাই কেমন আছেন। শিয়াল বলল, ও বুড়ি তোকে দেখে তো আমার জিভে দিয়ে জল পড়ে যাচ্ছে, কি মোটা সোটা হয়েছিস। তারপরে বুড়ি বলল, তাতে আর খাওয়ার কিসের বাধা, আগে নাতনির বাড়িতে গিয়েছি যে যে কয়টা গান শুনেছি সেগুলো নাশ কেউকে বললে মরতে কি পারি। শিয়াল বলল, তাতে তো আবার মন্দ নেই, আমিও একটু একটু গাইতে পারি, জঙ্গলে আমার কত নাম ডাক, কত আমার কদর, আর তোরা মানুষরা কিছুই বুঝে না, গান গাইতে গাইতে ওদের দিকে গ্রামের দিকে গেলে ওরা শুধু লাঠি নিয়ে তাড়া করে। শিয়াল বুড়ি বলল, তা ওই ভিটেটাতে চল,

0: গ্রামের দিকে এগিয়ে চল, তারপরে আমরা গাইব। শিয়াল বলল, আচ্ছা ঠিক আছে চলো। তারপরে গেল ভিটিটার উপরে গিয়ে বুড়ি বলল, আমি একটু আমার গলাটা সেরে নি। তারপরে সেরে নিল গলাটা, গলা সেরে গাইতে লাগলো, গলা সেরে গাইতে লাগলো, আয় আয় রঙ্গা ভঙ্গা তু তু এই গড়ে গাইতে লাগলো। শিয়াল বলল, বাহ বেশ ভালো গান তো। তারপরে শিয়ালও গাইতে লাগলো, হক্কা হুয়া আয় আয় রঙ্গা ভঙ্গা তু তু। তারপরে শিয়াল তো আর কিছু বুঝতে পারলো না, বুড়ি আবারও গাইলো। তারপরে কুকুর দোনোটা রঙ্গার ভঙ্গা শব্দ শুনে তাড়াতাড়ি ওইখানে ছুটে গেল। ছুটে গিয়ে বুড়িমাকে বলল, কি হয়েছে বুড়িমা, আমাদেরকে ডাকলে কেন? বুড়ি বলছে, এই বেটা শিয়াল আমাকে খাওয়ার মতলব করছে। তারপরে রঙ্গার ভঙ্গা বলল, আজকে তোকে দেখবি কি মারামারি। তারপরে শিয়াল বলল, ওই গুজো বুড়ি তোর পেটে পেটে এত শয়তানি। তারপরে শিয়াল বলল, এখনই তোমাকে তোকে খাবো। রঙ্গা বলল, দেখ এবার তোকে কি করি দেখ। এই কথা বলে রঙ্গার ভঙ্গা ওকে মারতে শুরু করলো, মারতে মারতে ওকে মেরে ফেললো। তারপরে বুড়ি বলল, শিয়াল গেল মরে, বুড়ি গেল ঘরে, রঙ্গা ভঙ্গার হলো জয়, বুড়িরা নেই তো কোনো চিন্তা, নমস্কার।
1: বাহ খুব সুন্দর। আজকের এই শিশুমেলা অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ছোট্ট শিশুদের জন্য পরিবেশিত অনুষ্ঠান শিশু মেলা। অনুষ্ঠানটির পরিবেশনায় ছিলেন সঞ্জীবন কালচারাল একাডেমির ক্ষুদে শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, আজকে গানে গানে অনুষ্ঠানে প্রথম গানটি আপনাদের শোনাব, প্যায়াসা সাওন ছবি থেকে লতা মঙ্গেশকর এবং সুরেশ ওয়াদেকরের দ্বৈত কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন অলকা ইয়াগনিক এবং বাবুল সুপ্রিয়ের কণ্ঠে। হাম তুম ছবি থেকে শুনছেন হিন্দি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান গানে গানে।

শ্রোতা বন্ধুরা, সোনুনি এবং সোনু নিগম এবং পরিণীতা চোপড়ার কণ্ঠে গানটি শুনছেন মেরি প্যারি বিন্দু ছবি থেকে।

গানটি শুনলেন সুলতান ছবি থেকে রাহাত ফাতে আলী খানের কণ্ঠে। আসলে এবারে গানটি আপনারা শুনবেন দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে ছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকর।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিভিন্ন হিন্দি ছায়াছবির গানি অনুষ্ঠান গানে গানে। গানে গানে অনুষ্ঠানে এবারে গানটি আপনারা শুনবেন ধুম ছবি থেকে অভিজিৎ এবং সৌম্য রাওয়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান গানে গানে। গানটি শুনলেন দিল তো পাগল হ্যায় ছবি থেকে লতা মঙ্গেশকর এবং অদিত নারায়ণের কণ্ঠে। এবারে গানটি শুনবেন লতা মঙ্গেশকর এবং কুমার শানুর কণ্ঠে ইয়ে দিল লাগি ছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, এবারে গানটি আপনারা শুনবেন ইয়ালগার ছবি থেকে উদিত নারায়ণ এবং স্বপ্না মুখার্জির দ্বৈত কণ্ঠে।
1: বারিশ হো রহি হ্যায়, ইয়ে বারিশ না হোতি তো ভি না আতি।

শ্রোত বন্ধুরা, হরিহরণ এবং সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন না? দেখ ছবি থেকে শুনছেন গানে গানে অনুষ্ঠান, সব শেষ গান গোপী কিষেণ, ছবি থেকে কুমার শানু এবং পূর্ণিমার দ্বৈত কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক গান নিয়ে অনুষ্ঠান দেশবন্দনা। আপনার এই অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। অনুষ্ঠান মেলায় এখন আপনারা শুনবেন অনুষ্ঠান স্মৃতিসুধা। আজ শুনবেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে একটি স্মৃতিময় সাক্ষাৎকার।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করতে যাচ্ছি আজকের স্মৃতিসুধা অনুষ্ঠান। আপনারা জানেন, যারা প্রবীণ তাদের জীবনের গল্প নিয়েই আমাদের এই অনুষ্ঠান, তেমনিভাবে আমাদের আহ্বানে আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিলোনিয়ার প্রবীণ নাগরিক তথা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় মৃন্ময় চক্রবর্তী মহোদয়। নমস্কার স্যার, স্বাগত আপনাকে।
1: নমস্কার সবাই।
0: এই অনুষ্ঠানটা বিশেষত আমরা একেবারেই সহজ সরল কথাবার্তা নিয়েই, আমাদের জীবনের গল্প নিয়েই আমাদের এই অনুষ্ঠানটা সাজিয়েছি। তেমনিভাবে আপনার কাছ থেকেও আমরা ফেলে আসা দিনগুলো সম্পর্কে, বর্তমান এবং ভবিষ্যৎ, এইগুলো নিয়েই আমরা আলোচনা করব। আপনার জন্মকাল কখন স্যার এবং কোথায়?
1: আচ্ছা, আমার জন্ম 1946 ইংরেজি 26শে মার্চ।
0: হ্যাঁ,
1: ভারতবর্ষের একটা চা বাগানে আমি জন্মগ্রহণ করি।
0: আচ্ছা,
1: আমার বাবা ওই চা বাগানের ম্যানেজার ছিলেন।
0: আচ্ছা,
1: সেই সুবাদে ওখানে জন্মগ্রহণ করি।
0: আচ্ছা আচ্ছা, তারপরে?
1: তারপর চলে যাই, আমাকে যেহেতু চা বাগানে লেখাপড়ার খুব সুযোগ সুবিধা ছিল না, স্কুল ছিল না,
0: আচ্ছা,
1: আমার বাবা আমাকে শিলচর পাঠিয়ে দেন। শিলচর আমার বড় ভাই ছিল, ওইখানে থেকে আমি প্রাইমারি এডুকেশনটা শিলচর থেকে নিয়েছি।
0: আচ্ছা,
1: তারপর ক্লাস সিক্সে যখন উঠেছি তখন আমি আগরতলা চলে আসি। আমার পিসিমা ছিলেন আগরতলাতে, এই পিসিমার এখানে, পিসিমাই আমাকে নিয়ে আসেন।
0: আচ্ছা,
1: এখানে আগরতলাতেই আমার এই কৈশোর, তারপর যৌবনের অনেকখানি অংশ কেটেছে। আমি আগরতলা উমাকান্ত একাডেমির ছাত্র ছিলাম। উমাকান্ত একাডেমি থেকে পাশ করার পরে এমবিবি কলেজে ভর্তি হই এবং এমবিবি কলেজ থেকে সায়েন্সে গ্রাজুয়েশন করি।
0: তার মানে আপনার শিক্ষা জীবন বেশিরভাগটা সময় কেটেছে তাহলে বিলোনিয়ার বাইরে, অর্থাৎ পুরোটাই ধরতে গেলে পুরোটাই কেটেছে বিলোনিয়ার বাইরে, অর্থাৎ আগরতলা এবং শিলচরে। আচ্ছা,
1: তারপর আমি 1968 ইংরেজিতে চাকরি পাই, শিক্ষকতার চাকরি।
0: আচ্ছা,
1: এই তখন আমি স্থায়ীভাবে বিলোনিয়ে আসি। এর আগেও আমি বিলোনিয়ে এসেছি, আমার পিস্তিত ভাই একজন ছিলেন, এখন নেই, তখনকার প্রতিষ্ঠিত কন্ট্রাক্টর যোগেশ্বর লস্কর চৌধুরী, যাকে যোগ লস্কর বলে সবাই চিনে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: ওনার এখানে আমি প্রায় আসা যাওয়া করেছি, কিন্তু স্থায়ীভাবে বসবাস শুরু করি চাকরি পাওয়ার পর, শিক্ষকতার চাকরি। প্রথম আমার পোস্টিং ছিল সারাসীমা, তখন সিনিয়র বেসিক স্কুল ছিল, সারাসীমা সিনিয়র বেসিক স্কুলে।
0: আচ্ছা,
1: সেখান থেকে 1974 ইংরেজিতে আমাকে ট্রান্সফার করা হয় বিকে ইনস্টিটিউশনে, এবং বিকে ইনস্টিটিউশনে আমার দীর্ঘকাল আমি চাকরি করেছি, 21 বছর।
0: 21 বছর,
1: হ্যাঁ,
0: চাকরি জীবনের অধিকাংশ সময় বা অনেকটা সময়।
1: 2 বছরের জন্য বগাবা আশ্রম স্কুলে আমাকে ট্রান্সফার করেছিল, সেখান থেকে 2 বছর পরে আবার চলে আসি বিকেতে। এবং আমার শেষের দিকে, অর্থাৎ 1998 ইংরেজিতে আমাকে প্রমোশন দিয়ে আর্যগ্রহিণী স্কুলে পাঠানো হয়। আমি সেখানে 5.5 বছরের মতন কাজ করেছি প্রধান শিক্ষক হিসাবে।
0: কত বছর?
1: 5.5 বছর, 5.5 বছর প্রধান শিক্ষক হিসাবে। 21 বছর হচ্ছে বিকে ইনস্টিটিউশন,
0: বিকে
1: 5.5 বছর আর্যকাল আর্যগ্রহিণী।
0: আপনার তাহলে কি আপনার সময়ে আর্যগ্রহিণী স্কুলটা হাই সেকেন্ডারি স্কুলে উন্নীত হয়?
1: হ্যাঁ, আমার সময়ে এটা আপগ্রেডেশন হয়, হায়ার সেকেন্ডারি স্কুলে রূপান্তরিত হয়। এটাও তখন তৎকালীন শিক্ষামন্ত্রী এসেছিলেন আমাদের স্কুলে, আমাদের সুবর্ণজনী জয়ন্তী উৎসব উপলক্ষে।
0: আচ্ছা,
1: উনি এসে এখানেই ঘোষণা করে দিলেন যে এটাকে আমরা হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করব,
0: উন্নীত করব বাংলা মিডিয়ামের
1: মধ্যে, সেটা হায়ার সেকেন্ডারিতে
0: বাংলা মিডিয়ামে,
1: বাংলা মিডিয়াম, বাংলা মিডিয়ামে।
0: আচ্ছা,
1: এবং তখন এই স্কুলটার খুব নাম
0: নাম ছিল,
1: খুব ভালো ভালো ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করেছে, এরা এখন দেশ বিদেশে বিভিন্ন জায়গায়,
0: বিভিন্ন জায়গায় স্ব স্ব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত।
1: হ্যাঁ, প্রতিষ্ঠিত।
0: আচ্ছা আচ্ছা,
1: আর বিলোনিয়াতে এসে আমার খুব ভালো লেগে গিয়েছিল বেদুনিয়াটাকে, কারণ তখন লোক সংখ্যা তো খুব কম ছিল, শহর অঞ্চলে 15-16 হাজারের বেশি লোক ছিল না, আর ঘর বাড়ি তো সব টিনের ছাউনি দেওয়া, বেড়ার ঘরে বিল্ডিং একটাও ছিল না, একটা মাত্র বিল্ডিং পরবর্তী সময় তৎকালীন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মুকুন্দ দে করেছিলেন। হ্যাঁ, মুকুন্দ দের পরে আমার পিসতো ভাই যিনি উনি ইটভাটা নিজে ইটভাটা দিয়েছিলেন, সেই ইটভাটা রেট দিয়ে তার বাড়িটাও তিনি পাকা করেন, কিন্তু উপরে টিন,
0: এখনো সেই উপরে টিনই আছে
1: সেই। এবং তখন আর কোন দালান বাড়ি ছিল না,
0: মানে বিলুনিয়াতে শহরে এই দুটো বাড়ি ছাড়া কোনো পাকা বাড়ি ছিল না,
1: না পাকা বাড়ি ছিল না,
0: সব মাটির ঘর, সব বা ছনের ছাউনি,
1: ছনের ছাউনি বা তরজার ছাউনি বা টিনের ছাউনি,
0: আচ্ছা,
1: বেড়ার ঘর। এই মেইন রুটটা ছিল ওই থানার মোড় থেকে একবার বনকর ঘাট পর্যন্ত, এটাই হলো মেইন রুট, এটা পিস করা।
0: তখন তো আপনার ওই যে বনকর থেকে পেরুতে হতো বড় বড় নৌকো দিয়ে, সেটা দেখেছেন নিশ্চয় আপনি,
1: কোনটা
0: বনকোট থেকে যে যাতায়াত, গাড়ি ঘোড়া বা মানুষ যাতায়াত করতে হতো ছোট নৌকো,
1: জুরিন্দা দিয়ে,
0: জুরিন্দা দিয়ে,
1: হয়তো কোনো ব্রিজ ছিল না,
0: আচ্ছা,
1: এবং এটাই মেইন রুট ছিল,
0: আচ্ছা,
1: এইটার দুই পাশে দোকান ঘরগুলো ছিল, এই টিনের সামনেওয়ালা পাকা ঘর একটাও ছিল না।
0: তখন বনকোট নদীর দুই ওই যে দুই পাড়ে বাসঘর, অনেকগুলো বাসঘর ছিল, বাস দোকান ছিল,
1: হ্যাঁ হ্যাঁ অনেকগুলো দোকান ছিল, এবং তখনকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন এই 68-69 ইংরেজির কথা বলছি, যেমন ননীগোপাল সাহা, তারপর হরিভূষণ সাহা, হ্যাঁ পীতাম্বর সাহা, এরা হচ্ছে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাদের বিরাট বিরাট দোকান গুদামঘরের মতো ছিল,
0: গুদামঘরের মতো ছিল,
1: এবং ওরা তখনকার নাম করা
0: ব্যবসায়ী, এবং সততার সঙ্গে, সততার সঙ্গেই ব্যবসাটা করতেন,
1: হ্যাঁ হ্যাঁ সততার সঙ্গে করতেন।
0: আচ্ছা,
1: তখন প্রত্যেক প্রত্যেককে চিনত বিলুনিয়া শহরের লোকজন, হ্যাঁ যে একটা আত্মীয়তার বন্ধন ছিল
0: ছিল।
1: আর আমরা, আমি যখন প্রাকৃতিক প্রথম প্রবেশ করি তখন তো যুবক,
0: যুবক
1: আমার কলিগ যারা ছিলেন বা অন্যান্য স্কুলের কলিগ যারা, আমরা একটা টিম করেছিলাম, তখন তো এখনকার মতন এরকম ক্যাটারিং সিস্টেম ছিল না।
0: আচ্ছা,
1: তখন কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, সেটা বিয়ে হোক, শ্রাদ্ধ হোক, জন্মদিনের হোক, আমরা একটা টিম, আমরা পরিবেশন করার জন্য ওই বাড়িতে গিয়ে পরিবেশন
0: থাকতেন, মানে কোন এর এই যে সার্ভিসটা দিতেন শুধুমাত্র জনসেবা,
1: হ্যাঁ জনসেবা,
0: শুধু জনসেবা, তার জন্য কোন, এখন যেরকম ক্যাটারিং শব্দটা এসেছে তার জন্য আমরা বিনিময়,
1: তখন প্রশ্নই ছিল না।
0: আচ্ছা,
1: হ্যাঁ আমরা সশস্ত্রভাবে যেতাম, গিয়ে পরিবেশন করতাম, সাহায্য করতাম,
0: আচ্ছা
1: অনুষ্ঠানের যারা উদ্যোক্তা তাদের, এইভাবে হৃদ্যতা সবাই সঙ্গে সবাই ছিল, হ্যাঁ প্রত্যেকেই প্রত্যেককে চিনত, এখানে অপরিচিত লোক খুব একটা ছিল না তখন, যেহেতু লোক সংখ্যা কম সবাই সবাইকে চিনত, এইভাবে কেটে খুব আনন্দেই আমরা কাটিয়েছি সেই অতীতকালটা।
0: আচ্ছা আচ্ছা,
1: বা ছাত্রছাত্রী যারা আমার কাছে পড়াশোনা করেছে বা আমি শিক্ষকতা আর সুবাদে এই ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবিকার সঙ্গেও যোগাযোগ ছিল, আমরা ওই ছাত্রের বাড়িতে যেতাম মাঝে মাঝে, সেই রাত্রে সন্ধ্যার সময় হোক বা সকালবেলা হোক, এই ছাত্রছাত্রীদের পড়াশোনা কেমন চলছে খবর নিতাম, অভিভাবকরা আমরা খুব স্বাগত জানাতাম, আমরা এইভাবেই কাটিয়েছি সে সময়কাল।
0: আমরা দেখেছি এবং শুনেছি বটে যে মৃন্ময় চক্রবর্তী স্কুলে কখনো দেরি করে যেতেন না, ঠিক 10টায় উপস্থিত হতেন, আবার ঠিক সময় পরে বের হতেন, অর্থাৎ সরকারের যে নির্ধারিত সময় থাকে তার পরবর্তী সময় আপনি বের হতেন, কখনো আগে বের হননি।
1: না আমার
0: এই যে শৃঙ্খলাটা
1: অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, কারণ কোন সময় যদি দেখি দেখতাম ঘড়িতে যে 11টা বেজে যাচ্ছে আমি গিয়ে পৌঁছতে পারবো না স্কুলে, সেদিন ছুটি নিয়ে নিতাম, আমি স্কুলে যেতাম না, দেরি করে কোনোদিন আমি স্কুলে যাইনি।
0: আচ্ছা,
1: হ্যাঁ, এবং এই যার জন্য হেডমাস্টার যারা ছিলেন আমি যাদের প্রধান শিক্ষক হিসেবে পেয়েছি বিশেষ করে বিকেইতে, ওরাও আমাকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন, হ্যাঁ এবং অনেকগুলো দায়িত্ব পালন করতাম পড়াশোনা ছাড়াও, যেমন বোর্ডের পরীক্ষার জন্য পরীক্ষার্থী যারা তাদের ফর্ম ফিল আপ করে, তাদের ফিস কালেকশন করে, এটা বোর্ডে পাঠানো, এইসব কাজ আমি করতাম, খুব আনন্দের সঙ্গেই করতাম, স্বতঃস্ফূর্তভাবে করতাম।
0: এছাড়াও তো শুধু শিক্ষাদান ছাড়াও তো আপনি অনেক সমাজ সেবার সঙ্গে যুক্ত থাকতেন, বা এই যে সায়েন্স এক্সিবিশন হোক বা কোনো অন্য কোনো দায়িত্ব হোক সরকারি, সেখানে কিন্তু আপনাকে একদম অগ্রভাগে আমরা দেখতাম, এবং সেটা যথাযথ মৃণ্মবাবু বা মৃণ্ম স্যার আছেন মানে সেই দায়িত্বটা যথাযথভাবে হবে, এটা যারা আধিকারিক থাকতেন বা যা অন্যান্য যারা থাকতেন ওটা তারাও বিশ্বাস করতেন। এই যে ফিলিংসটা, এটা আপনাকে কেমন?
1: আমার খুব ভালো লাগতো সবাই
0: এই যে সম্মানটা দিত, আপনার কেমন লাগে?
1: এটা আমার খুবই ভালো লাগতো। এবং তখনকার দিনে যারা এখানে এসডিও, তখন এসডিও ডেজিগনেশন ছিল, এখন এসডিএম, যেটা যারা আসতেন তাদের সঙ্গে পরিচয় হতো এই সব কাজকর্ম সুবাদে, এবং ওরাও খুব আমাকে ভালোবাসতেন, আমিও ওদের সঙ্গে খুব সুব্যবহার করতাম, তারাও আমাকে
0: সুব্যবহার করতো এবং সম্মানও করতো। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার দীর্ঘ জীবন পেরিয়ে আসা, এই যে চাকরি জীবন, তারপরে চাকরি জীবন নিয়েই কথা বলি, এমন কোন অভিজ্ঞতা আপনার চাকরি জীবনে যেটা এখন আপনাকে ভীষণভাবে যে মুহূর্তটাকে বা যে ঘটনাটাকে স্মরণ করলে, বা এমন কোন ঘটনা আছে কিনা যার জন্য আপনি গর্বিত বোধ করেন? অবশ্যই গর্বিত, শিক্ষা জীবন অবশ্যই গর্বিত, আপনি শিক্ষক হিসাবে অনেক ছাত্র অনেক ছাত্রী আপনি তৈরি করেছেন, এমন কোন তার মধ্যে বিশেষ ঘটনা আছে কি?
1: না, ঘটনা বলতে আমি শিক্ষকতার পাশাপাশি এনসিসি অফিসার হিসাবেও
0: কাজ করেছি
1: বিকেলে।
0: আচ্ছা,
1: এবং আমি যেসব এনসিসি ক্যাডেট ছিল আমার স্কুলে, প্রত্যেক বছরই তখন সামার অ্যানুয়াল ক্যাম্প হতো, সেটা আগরতলা বা আগরতলার আশেপাশে হতো, অন্যান্য স্কুলেরও ছাত্রছাত্রীরা যেত, এবং ওইখানে বিভিন্ন কম্পিটিশন হতো, খেলার কম্পিটিশন, তারপরে বন্দুক ছোড়ার কম্পিটিশন, এগুলো হতো। আমরা বেশিরভাগ সময় আমাদের বিকে ইনস্টিটিউশনটা ফার্স্ট হতো, এটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে, আমি খুব ভালোভাবে এটাকে নিয়েছি। ছাত্রী তো ছিল না এনসিসিতে, ছাত্ররা সেটা খুব আনন্দ হবে। আর যেহেতু বয়েজ স্কুল ছিল, কিন্তু প্রথম অবস্থায় 11-12 যখন চালু হলো তখন মেয়েদেরও সেখানে পড়ার সুযোগ।
0: তাহলে এটা প্রথম অবস্থায় শুধু মাধ্যমিক স্তর পর্যন্ত ছিল?
1: হ্যাঁ, মাধ্যমিক স্তর পর্যন্ত,
0: পরবর্তী সময় সেটা হাই সেকেন্ডারিতে
1: হয়েছে, এবং তখন গার্লস স্কুলে তখন মাধ্যমিক স্তরেই রয়েছে। 11-12 যে মেয়েরা পড়াশোনা করতো তারা বিকেলেই পড়তো, এবং বিকেল যেহেতু প্রতিষ্ঠিত একটা স্কুল, বিলোনিয়া শুধু না, বিলোনিয়ার আশেপাশে বা অন্য সাব ডিভিশনের ছেলেমেয়েরাও আমাদের এই বিকে ইনস্টিটিউশনে এসে ভর্তি হতো। খুব নাম করে স্কুল ছিল এবং খুব পণ্ডিত ব্যক্তিরা ছিলেন শিক্ষক হিসেবে, হ্যাঁ, সুতরাং এটার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল।
0: আপনার সময় যারা সেখানে যে বিকে স্কুলে যখন চাকরি করতেন, আপনার সহকর্মীদের মধ্যে কাদের কাদের কথা মনে আছে?
1: আমার সহকর্মীদের মধ্যে ছিলেন, যেমন এখন আছেন ও বিলোনিয়াতে এখনও আছেন, রঞ্জিত রায় হেডমাস্টার হিসাবে রিটায়ারমেন্টে গেছেন, তারপরে ছিলেন আমাদের আমার সম্বন্ধী হয় ডক্টর দুলাল চক্রবর্তী, উনি বাংলার শিক্ষক ছিলেন, খুব জাতীয় শিক্ষক, ওনার কথা মনে হয় কাশীনাথ মুহুরী, বাংলার শিক্ষক,
0: বাংলা শিক্ষক।
1: হ্যাঁ, এইভাবে মোটামুটি সেই সময় যারা 30-40 শিক্ষক ছিল সবাই সঙ্গে পরিচয় হয়েছিল, এখন কিন্তু এখন তো স্মৃতি ধ্বংস হয়ে যায়, সবাই কথা মনেও নাই, মুখটা যাবার চেহারাটা মনে আছে কিন্তু নেই, তবে খুব প্রতিষ্ঠিত শিক্ষকরা ছিলেন বিদ্যালয়ে, এবং পড়াশোনাও খুব ভালো হতো
0: তখন, ভালো হতো,
1: এবং রেজাল্টও বোর্ডের রেজাল্ট।
0: শুধুমাত্র এটা তো বিলোনিয়া নয়, তখন সমগ্র ত্রিপুরার মধ্যেই বিকেআই একটা সুপ্রতিষ্ঠিত স্কুল ছিল, ইনস্টিটিউশন, সত্যি অর্থে ইনস্টিটিউশন ছিল। পরবর্তী সময়ে কিছুটা হয়তো তার মান অনেকে বলে থাকেন যে কিছুটা হয়তো পড়ে গিয়েছিল, বর্তমানে আবার হয়তো সেটা সগৌরবে ফিরে আসছে সবার প্রচেষ্টায়, স্কুলটা আবার ঘুরে দাঁড়াচ্ছে। এখন আবার অনেকেই শুনতে পাই অভিভাবকদের মতামত অনুসারে বলছি, তাদের দাবি অনুসারে বলছি যে এখন অনেকে আবার বিকে স্কুলের দিকে অনেকের নজর, সেখানে তাদের ছাত্রছাত্রী বা তাদের ছেলে মেয়েকে পড়াশোনার ক্ষেত্রে ইচ্ছে প্রকাশ করে থাকেন। আচ্ছা, তো আপনি তো একাধারে শিক্ষক, তারপরে গিয়ে সংগঠক, বিভিন্ন ধরনের সংগঠক, তারপরে একজন বাবা, একজন সংসারের লোক, কোন বিষয়টাকে, কোন ব্যক্তিটাকে এগিয়ে রাখবেন সফলতার ক্ষেত্রে?
1: সফলতা বলতে আমি আমি নিজে যখন সংসার করি, অর্থাৎ আমার যখন বিয়ে হয়, সেটা হচ্ছে 1980 সাল, অর্থাৎ যেটা ত্রিপুরা রাজ্যে যে দাঙ্গাটা হয়েছিল, দাঙ্গাটার ঠিক আগে,
0: প্রাক মুহূর্তে।
1: এর আগে দুর্ভাগ্যবশত আমার বড় আরো 3 ভাই ছিলেন, চাকরি করতেন ওরা সবাই, কিন্তু সবাই প্রিমেচিওর ডেথ হয়েছিল।
0: আচ্ছা,
1: হার্ট অ্যাটাকে, কারোর কারোর অন্য অসুখ, কিডনির অসুখে আর মারা যান। এবং স্বভাবতই ওরা আমার মানে ফ্যামিলিগুলো আমাকে দেখতে হতো, সমস্ত দাদাদের ফ্যামিলি, আমার ছেলে মেয়েদের পড়াশোনা করানো, তাদের প্রতিষ্ঠিত করা, এই সবগুলো আমি করেছি, যৌথ পরিবার হিসেবে সেটা করেছি। এছাড়াও আমি কিছু গরিব ছাত্রছাত্রীকে আমার বাড়িতে রেখে স্কুলের এডুকেশন দিয়েছি,
0: বিনামূল্যে পড়াশোনা।
1: ওরা আমার বাড়িতেই থাকতো,
0: আপনার এখানে থাকতো, আপনার এখানে খাওয়া দাওয়া
1: সমস্ত কিছু।
0: আচ্ছা,
1: এর মধ্যে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে, আমি নাম আমার বলতে পারি, প্রদীপ আচার্য করে একটা ছেলে আগরতলার, তার মা আমার পৃষ্ঠিত ভাইয়ের বাড়িতে পরিচারিকার কাজ করতেন, ওনার 5 সন্তান, এর মধ্যে বড় হচ্ছে প্রদীপ, আর বাকি 4 জন হলো তার ছোট। এরা লেখাপড়া জানতো না, কেউ জানতো না, ওই প্রাইমারি স্কুলে পর্যন্তই তাদের সীমাবদ্ধতা ছিল। হ্যাঁ, ওই ভদ্রমহিলা বিপদে পড়েই পরিচারিকার কাজ করতেন, কারণ তার স্বামী তাকে ত্যাগ করে আরেকটা বিয়ে করে অন্যত্র চলে যায়।
0: আচ্ছা,
1: তো ওই ভদ্রমহিলা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমার বড় ছেলেটাকে যদি আপনি নিয়ে যান, আপনার বাড়ির কিছু কাজকর্ম করবে, পয়সা টসা কিছু দিতে হবে না, আপনি ওকে নিয়ে শুধু খাওয়ারটা দেবেন, আর যদি প্রয়োজন হয় তাহলে তার শার্ট বা প্যান্ট দিবেন, আর কিছু লাগবে না, আপনি যদি নেন তাহলে আমি খুব খুশি হই, মানে ঠিক আছে আমার কাছে দিয়ে দাও। তো ওকে নিয়ে এলাম আগরতলা থেকে বিলোনিয়াতে।
0: আচ্ছা,
1: আমার এক ভাইপো পার্থ চক্রবর্তী, ও এগ্রিকালচারে চাকরি করত, রিটায়ারমেন্টে গেছে, ওর সমসাময়িককে এই প্রদীপ, ওরা দুজনই তখন 1 বয়সী হওয়াতে আমি প্রদীপকে জিজ্ঞেস করলাম যে তুই কি পড়াশোনা করতে চাস, পড়াশোনা করবে? বলে হ্যাঁ করব। তো তখন তাদের দুজনকে আর্যকরণীতে আমি ভর্তি করে দিলাম ক্লাস 3-তে। সেই প্রদীপ আর্যকরণী থেকে তখন সিনিয়র বেসিক, এই পাস করার পরে বিকেতে নিয়ে গেলাম, তখন বিকেতে কাজ করি, বিকেতে নিয়ে তাকে মাধ্যমিক পাস করিয়েছি, তারপরে 12 পাস করেছে কমার্সে। তো তখন আমাদের বিলোনিয়া কলেজে কমার্স ছিল না,
0: ছিল না।
1: তো তখন তাকে বললাম যে তুমি এখন আগরতলা যাও, গিয়ে তোমার মার কাছে থাকো, তোমার পড়াশোনার খরচ আমি সবটাই দেবো, এমবিবি কলেজে গিয়ে ভর্তি হো। যথারীতি সে গেল আগরতলা, গিয়ে এমবিবি কলেজে ভর্তি হয়েছিল, তার পড়ার সেই কলেজের পড়ার সমস্ত খরচ আমি বিয়ের করেছি, এবং সেও নিজেও খুব উদ্যোগী ছিল, ছেলেটা টিউশন করতো। এরপরে সে এমবিবি কলেজ থেকে বিকম পাস করার পর সে কম্পিটিটিভ পরীক্ষা দিতে শুরু করলো, করতে করতে টিপিএসসির মাধ্যমে সে কাননগর চাকরি পেয়েছিল।
0: আচ্ছা,
1: এবং পরবর্তী সময় সে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করা করতে করতে কলকাতার আমাদের যে ত্রিপুরা ভবন আছে, সেই ত্রিপুরা ভবনে তাকে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার হিসাবে নিয়োগ করেছিল ত্রিপুরা সরকার।
0: আচ্ছা,
1: ওইখানে 1 বছর চাকরি করার পর সে আবার ত্রিপুরাতে ফিরে এসে ধর্মনগরের SDM হয়েছিল, ধর্মনগরে এসডিএম হিসেবে বেশ কিছুদিন সুনামের সঙ্গে কাজ করেছে। এরপরে সে সেক্রেটারি এইটে তাকে ট্রান্সফার করায় এবং সেখানে এখনও সে চাকরিতে আছে, এক্সটেনশনে আছে অবশ্য, সে এখন সেক্রেটারি হিসাবে এখানে কাজ করছে বিভিন্ন ডিপার্টমেন্টের। তো ওইটা আমার কাছে খুব আনন্দের
0: ব্যাপার এবং গর্বের।
1: হ্যাঁ, কারণ আমার কৃতিত্ব এখানে কিছু নেই, কৃতিত্বটা ওই ছেলেটি, তার যেহেতু হ্যাঁ সে খুব উদ্যোগী ছিল, উদ্যোগী হওয়ার সুবাদে সে আজকে এই জায়গাতে পৌঁছেছে, এখন হাইয়েস্ট র্যাঙ্কে চাকরি করে।
0: এছাড়াও তো আপনার অনেক গুণমুগ্ধকর আছেন, অনেক ছাত্রছাত্রী আছেন যারা বিভিন্ন ক্ষেত্রে সপ্রতিষ্ঠিত।
1: হ্যাঁ,
0: সে অনেকে প্রতিষ্ঠিত আছে,
1: ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, অনেকে সে আছে, বাইরেও আছে, বিদেশে আছে। হ্যাঁ, এইটা আমার গর্ব। মানে আমি মনে করতাম যে এই ছাত্রছাত্রীটাই আমার সম্পদ। আমি আমার নিজের কোনো টাকা পয়সাও ছিল না, আমি গরিব ঘরের সন্তানই, আমি গরিব, এখনও গরিব। আমি আমার পেনশনের টাকায় আমি সংসার চালাই, আমার কোনো জমানো টাকা পয়সা নেই,
0: কিন্তু সম্মান এবং মনের দিক থেকে আপনি অনেক ধনী, আমাদের কাছে আপনি অনেক শ্রদ্ধেয়। এটা তো আমরা মানতে হবে,
1: আমাকে ভালোবাসো সেই জন্যই বলছো। হ্যাঁ, আমিও আমার ছাত্রছাত্রীকে আমার নিজের সন্তানের মতন দেখতাম, এখনো দেখি।
0: বিলোনী আকাশবাণীর সঙ্গে আপনার পরিচিতিটা কখন থেকে হয়, এই যে বিলোনী আকাশবাণী, এটার সঙ্গে আপনার পরিচিতি কখন থেকে?
1: ডাক্তার ডিসি পোদ্দার যখন ছিলেন এখানে,
0: হ্যাঁ ডিসি পোদ্দার, আচ্ছা দীপক চন্দ্র পোদ্দার,
1: হ্যাঁ দীপক প্রোগ্রাম এক্সিকিউটিভ, তার আগেও আসলে
0: মৃণাল দেববর্মা,
1: আমি মৃণাল দেববর্মার সঙ্গে আমার পরিচয় ছিল এবং তখনও কিছু প্রোগ্রাম করেছি আমি এখানটায় আকাশবাণীতে এসে। হ্যাঁ, ওই ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রাম করা বা অন্য কোনো বিষয়বস্তু নিয়ে সেই প্রোগ্রাম আমাকে প্রায় এখানে ইনভাইট করা হতো, আমি সেগুলো করেছি। এই চলো এইভাবে চলছে এখন। তো বিলোনিয়াকে চেম্বার উপায় নেই, সব দিকে হাইরাইজ বিল্ডিং হয়েছে,
0: অনেক ডেভেলপ,
1: বিভিন্ন রকমের মল হয়েছে, এটা অকল্পনীয়,
0: অকল্পনীয়।
1: আমরা ভাবতেও পারিনি যখন আমি বিলোনিয়া আসি, তখন ভাবতে পারিনি
0: 68 সনে যখন বিলোনিয়া আসেন,
1: সেই
0: তখন মাত্র দুটো পাকা ঘর ছিল আপনার কথা মতো।
1: হ্যাঁ, সেই দুটো দুটো পাকা ঘর,
0: দুটো পাকা ঘর ছিল,
1: আর একটাও ছিল না।
0: আচ্ছা, যানবাহন?
1: যানবাহন তো ওই বাস, মুনিষ্টিন বাস বলতো তখন লোকেরা বলতো, ছোট বাস, গাদা করে।
0: মানে এখান থেকে আগরতলা যেতে হলে মানে একদিন সময় করে, একদিন হাতে করে সময় রাখতেই হবে।
1: হবে সকালবেলা রওনা হলে বিকালবেলা গিয়ে,
0: বিকালবেলা গিয়ে বসতে
1: হতো। আচ্ছা, ভাড়া ছিল 4 টাকা সামথিং,
0: 4 টাকা।
1: আচ্ছা, তো এখান থেকে তো পুরোনো মোটর স্ট্যান্ড থেকে বাসগুলো ছাড়তো।
0: আচ্ছা,
1: তারপরে বনকর ঘাটে গিয়ে জড়িন্দাতে উঠে ওই পারে যেত।
0: আচ্ছা,
1: তারপরে ওই পার থেকে আবার যেত। ওই রাস্তাটাও ভালো ছিল না, যেটা আগরতলা যাওয়ার রাস্তাটা, মাঝে মাঝে ধস নামত। ওইখানে একটা জায়গা ছিল ছগড়িয়া টিলা, এখানে একটা জায়গা ছিল সবসময় ধস নামত। এখানে ওই গাছের ডালপালা দিয়ে এই নরম মাটিটা যাতে গাড়িকে যেতে অসুবিধা না হয়, তার জন্যই এই সোলিংটা ওই সব গাছ দিয়ে করা হতো। এটাকে তখন সময় লোকেরা বলতো ডান্ডা সোলিং, এই ডান্ডা সোলিং এর উপর দিয়ে গাড়ি খুব আস্তে আস্তে পার হতো।
0: আচ্ছা,
1: সেই সময়
0: মানে সকালবেলা রওনা হতো, সেটা বিকেলবেলা গিয়ে আগরতলা পৌঁছতো, মাঝখানে অনেক জায়গাতে স্টপেজ দিতে হতো। আচ্ছা, আর এখন অনেক পরিবর্তন,
1: এখন তো আর বলার অপেক্ষা থাকে না, কত সুন্দর সুন্দর বাস, রাস্তাঘাট কত ভালো হয়ে গেছে।
0: এক থেকে দেড় ঘন্টায় আমরা ম্যাক্সিমাম আগরতলা
1: পৌঁছে যেতে পারি। দুটো ব্রিজ হয়ে গেছে এই মুরি নদীর উপরে, তারপর রেল চলে এসছে, রেলেও যাওয়া যায়। তো এইটা তো পরিবর্তন, স্বাভাবিকভাবেই পরিবর্তন হবে। তো আমাদের চোখে তো এটাকে মানে অনেক পরিবর্তন, আমরা আগেও আগের বিল্ডিংটা দেখেছি, এখনকার বিল্ডিংটাও দেখছি যেহেতু এখনও জীবিত আছি। সুতরাং এই পরিবর্তনগুলো আমাদের খুব অনুপ্রাণিত করে,
0: অনুপ্রাণিত করে। যদি শিক্ষক না হতেন তাহলে কি হতে, এমন কোন সুপ্ত ইচ্ছে আপনার?
1: না, সুপ্ত ইচ্ছা বলতে আমি হায়ার সেকেন্ডারি পাশ করার পরে আমি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমার একটা ইচ্ছা ছিল। হ্যাঁ, তখন আমার বড় দাদা বেঁচে ছিলেন। হ্যাঁ, দাদা বললেন যে তোকে তাহলে আমি কলকাতা পাঠিয়ে দিয়েছি, ডক্টর ত্রিগুণাসন তখন যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার, ওইখানে এ করবে। আমি বললাম যে না, এত টাকা পয়সা খরচ করার লাভ নেই, আমি আগরতলাতেই পড়বো। তো আগরতলা শুধু পলিটেকনিক কলেজ, পলিটেকনিকে অ্যাপ্লাই করলাম, মেডিকেল কলেজও ভর্তির জন্য দরখাস্ত করেছি। পলিটেকনিকের থেকে আমাকে অফার দিল ভর্তি হওয়ার জন্য, একটা ডেট দিয়ে দিল। বেরোলাম বাড়ির থেকে পলিটেকনিকে ভর্তি হবো টাকা পয়সা সঙ্গে নিয়ে। তো পোস্ট অফিস চৌমুনিতে এসে পোস্ট অফিসের এখানে দেখলাম যে একটা লিস্ট টাঙানো আছে অ্যাম্বিল কলেজে কারা কারা ভর্তির জন্য সিলেকশন পেয়েছে।
0: আচ্ছা,
1: সেখান থেকে আমার নামও আছে।
0: আচ্ছা,
1: তখন আর পলিটেকনিকে না গিয়ে ওই অ্যাম্বিল কলেজে চলে গেলাম।
0: আচ্ছা,
1: যে গ্রাজুয়েট হই আগে, তারপর দেখা যাবে কি
0: দেখা যাবে।
1: ওই অ্যাম্বিল কলেজে ভর্তি হয়ে গেলাম।
0: আচ্ছা আচ্ছা,
1: বিএসসিতে।
0: যাই হোক, আপনি ইঞ্জিনিয়ার না হলে পরেও সেই ইঞ্জিনিয়ার ছাত্রটা আপনার হাতে তৈরি হচ্ছে, কারিগর। অবসর জীবন কেমন কাটছে স্যার? অবসর জীবন
1: খারাপ না, মোটামুটি চলছে। আমার ছাত্ররা মাঝে মাঝে, পুরনো ছাত্ররা আমাকে দেখতে যায়, আসে। যেমন ডক্টর জগদীশ নম, গতবারের আগের বার টিচার্স ডেতে হঠাৎ আমাকে ফোন করলো যে স্যার আমি আসতে চাই। তখন ও সিএমও।
0: আচ্ছা,
1: হ্যাঁ আসো। তো বিভিন্ন উপহার টোপার নিয়ে টিচার ডেতে গিয়ে আমাকে প্রণাম করলো, খুব ভালো লাগলো তার ব্যবহার। এছাড়াও অন্যান্য ছাত্র ছাত্রীরা কোনো কোনো সময় আমার সঙ্গে গিয়ে দেখা করতে যায়, এটা আমার কাছে খুব ভালো মনে হয়।
0: আমাদের হাতে সময় একেবারেই কম, যেতে যেতে আপনার কাছ থেকে শুধু শেষ উপদেশটা শুনতে চাইব, যে এই প্রজন্মের যারা ছাত্র ছাত্রী আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন?
1: তাদেরকে আমি বলবো যে তারা প্রথমে মানুষ হোক। মানুষ হওয়া মানে মানুষের অবয়ব থাকলেই মানুষ মানুষ হয় না, তার আচার ব্যবহার এইগুলো সব মিলিয়ে সে পূর্ণাঙ্গ মানুষ হয়। লেখাপড়াতে যারা ভালো তারা যদি মানুষ না হয় তাহলে তাদের কোনো সমাজে দাম থাকে না। সুতরাং লেখাপড়া যাই হোক, প্রথম শর্ত হচ্ছে ভালো মানুষ,
0: ভালো মানুষ হওয়া,
1: সমাজে
0: মানবিক মূল্যবোধ,
1: সমাজে যাতে ভালো করতে হবে,
0: ভালো করতে।
1: এটাই আমার বর্তমান ছাত্রছাত্রীদের প্রতি আমার আবেদন, যে তারা মানুষ হয়ে সমাজে
0: পাশে দাঁড়াক,
1: একজন হোক, সমাজ সেবা করুক। এতে গিয়ে তারাও আনন্দ পাবে এবং যাদের সঙ্গে তারা কাজ করবে তারাও আনন্দিত হবে।
0: ধন্যবাদ স্যার এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনার অবসর জীবন ভালো কাটুক, সুস্থ থাকুন, আরও অনেকটা সময় আপনি আমাদের মাঝে থাকুন, ভগবানের কাছে এটাই চাই। সেই সঙ্গে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।
1: ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন স্মৃতি সুধা অনুষ্ঠানে সাক্ষাৎকার। অংশগ্রহণে ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃন্ময় চক্রবর্তী, সাক্ষাৎকার গ্রহণে ছিলেন পিনাক দত্ত। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ শুনবেন। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদের অব্যবহিত পরেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান।

khna tho tho rjap mung aichuk ni boyar shibui phaikya ar po milton debor matai rina debor mani khorango ar rjap mung no koikha ram debor ma bisram ganjani haike ang khachango norok abhai ke no o pandano tebo khna ui biskango thana ni bagi ano logeri tongnai ne tabu ni rjap mung khna layena dida dida ano nai shimdi আঙ্গ থাঙানি নিলকি বেলাই খেন সিনি জাকতে বেলাই খেন বরক নি খাক হক জাগ রেজাব মুং উষা দেবর মাতে গৌতম দেবর মানে খরাঙ্গ অ রেজাব মুং ন কইখা খানা নিবাগী স্মৃতি দেববর্মা একে বুক স্মৃতি নিবাগী ইয়া ফার জাগ অ রেজাব মুং

এতক্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। শ্রোতাবন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়ার যোগ্যকার্তায় পরমবানান মন্দির পরিদর্শন করে প্রধানমন্ত্রী মোদী এই সফরকে এক গভীর আধ্যাত্মিক ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। কেরালামের ওয়াইনারে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের 6 জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বাণিজ্যিক জাহাজগুলির ওপর সাম্প্রতিক আক্রমণের জবাবে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় 5 ক্রুসহ নিখোঁজ হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্ন পৌঁছবেন। ইতোমধ্যেই তিনি ইন্দোনেশিয়া থেকে রওনা হয়েছেন। তিন দিনের সফরে সেখানে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও যোগ দেবেন। সেখানে উভয় দেশের শীর্ষ বাণিজ্য নেতৃবৃন্দের সমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কথা। এছাড়া শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের এক বৃহৎ সমাবেশে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, সেদেশে বসবাসকারী এদেশের মানুষ ভারত অস্ট্রেলিয়া সম্পর্কের এক দৃঢ় ভিত্তি রচনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার যোগ্যকার্তায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরমবানান মন্দির পরিদর্শন করেন। সেদেশের রাষ্ট্রপতি প্রবাও সুবিয়ান্ত শ্রী মোদীর সঙ্গে ছিলেন। ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন স্বরূপ সেদেশের নিজস্ব গীত ও নৃত্যশৈলীর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয়। দুই নেতা 9ম শতাব্দীর এই মন্দির চত্বর ঘুরে দেখেন। এরপর প্রধানমন্ত্রী পুজো দেন শিব মন্দিরে। এক যৌথ বিবৃতিতে রাষ্ট্রপতি সুবিয়ান বলেন, পরমবানান মন্দির ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান শতাব্দী প্রাচীন সভ্যতাগত বন্ধনের প্রতীক। প্রধানমন্ত্রী মোদী এই সফরকে এক গভীর আধ্যাত্মিক ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। দ্বাদশ শতাব্দীর ঐতিহ্য সংরক্ষণের জন্য সেদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে শ্রী মোদী বলেন, মন্দির সংরক্ষণে ভারতের অংশগ্রহণ দুদেশের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক পরম্পরাকে ফুটিয়ে তোলে।
1: জীবন মে ইহা কি বাতো মে ইহা কি হওয়া মে এক সংস্কৃতি কি খুশবু হো খুশবু জো হাম ভারত কি ধরতি পর পল পল অনুভব করতে হ্যাঁ ইয়ে খুশবু হামারি সাংস্কৃতিক বিরাসত যে আপনে আপ মে অপনত্ব সে জোড়তি হ্যাঁ।
0: ভারত ও ইন্দোনেশিয়া উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী মোদী গতকাল জানান, ইন্দোনেশিয়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোরে তাদের প্রথম আন্তর্জাতিক শাখা চালু করবে। পূর্ব জাভার সিংহসারি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই ক্যাম্পাস গড়ে উঠবে। আসিয়ান অঞ্চলের পড়ুয়া এবং বিশেষজ্ঞদের কাছে উচ্চশিক্ষার এক নতুন দিগন্ত খুলে দেবে এই প্রতিষ্ঠান। এই উদ্যোগ উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। কেরালামের ওয়াইনারে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন জানিয়েছেন, ওয়াইনারের সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ, তদন্ত শেষ হওয়ার পরই আবার শুরু হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল এখনও দুর্ঘটনাস্থলে রয়েছে। 5 জনের খোঁজ এখনও পাওয়া যায়নি। উদ্ধার কাজ এখনও চলছে বলেও মুখ্যমন্ত্রী তিরুবনন্তপুরমে জানিয়েছেন। দুর্ঘটনার আগে ওই সুড়ঙ্গ তৈরির স্থান থেকে মাটি সরানোর কাজে গাফিলতি ছিল বলেও মুখ্যমন্ত্রী জানান। এদিকে কেরালামের 6 জেলায় আজ কমলা সতর্ক কথা জারি করা হয়েছে। তিরুবনন্তপুরম থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এর্নাকুলাম, ইরুক্কি, মালাপ্পুরম, কোঝিকোড় এবং ওয়াইনার জেলায় প্রবল বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা ছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অনুকূল পরিস্থিতিতে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশে আগামী 2 দিনের মধ্যে আরও অগ্রসর হবে। মৌসুম ভবন জানিয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, মহারাষ্ট্র, কর্ণাটকের উপকূলভাগ, কোঙ্কন, গোয়া ও দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জম্মু কাশ্মীরের পুলিশ জানিয়েছে, সোপিয়ানের চানাপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। সেনা এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ এই অভিযান চালায়। পুলিশের মহানির্দেশক বি কে বিদ্যি আকাশবাণীর সংবাদদাতাকে জানিয়েছেন, সংঘর্ষস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে, পাওয়া গেছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। পশ্চিমবঙ্গের বাড়িপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। গতরাতে মামলার তদন্তে সূর্যপুরে অপরাধস্থলে ঘটনার পুনর্নির্মাণের কাজ শুরুর ঠিক আগে সে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হয় প্রভাস। তাকে দ্রুত বাড়িপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। প্রভাসের দেহ বর্তমানে বাড়িপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তার ছেলে যে কাজ করেছে সেই কারণে তার মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই, এমনকি ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তিনি। এদিকে এই ঘটনায় আরও এক অভিযুক্ত কবির মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক হামলার প্রত্যুত্তরে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। আমেরিকা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, উপকূলে রেডার সাইট, জাহাজের ওপর মিসাইল আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা এবং আরও 60টিরও বেশি ইসলামিক রেভলিউশনারি গার্ড করে দ্রুতগতিসম্পন্ন নৌকার ওপর হামলা চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যবস্থার ওপর ইরানের আঘাত থানার ক্ষমতা দুর্বল করে দিতেই এই আক্রমণ চালানো হয়েছে। এদিকে ইরান এই হামলার ঘটনার সত্যতা স্বীকার করলেও জানিয়েছে এর ফলে হতাহতের কোনো খবর নেই। সেদেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে বান্দার আব্বাস, কেসম এবং সিরিকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। অন্যদিকে ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তির আওতায় থাকা ইরানের তেল বিক্রয়ের অনুমতিপত্র প্রত্যাহার করে নিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে ইরানকে তেল রপ্তানির ছাড়পত্র দেওয়া হয়েছিল এবং এই প্রথম তারা ডলারে এর দাম পাবে বলে জানানো হয়েছিল। ইরান এই বিমান হামলার কড়া নিন্দার পাশাপাশি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্তেরও সমালোচনা করেছে। কুয়েত জানিয়েছে, আমেরিকা ইরানের ওপর বিমান হামলা চালানোর প্রেক্ষিতে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। বাহরিন ইতোমধ্যেই মিসাইল হামলার কথা জানিয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকে থাকবে বলে আশা করা হচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সে সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য, সময়োপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানি ক্ষেত্র বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতো চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তার দুদিনের বাহরিন সফর শেষ হয়। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খলিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে গেছে। পাকিস্তানের আকাশসীমায় K2 এয়ারওয়েজ বোয়িং 737-400 বিমানটি পশ্চিম করাচির প্রায় 300 কিলোমিটার দূরে রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। সূত্রের খবর, বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলে বিমানটির যান্ত্রিক সমস্যার কথা জানিয়েছিলেন এবং আঞ্চলিক কন্ট্রোল বেস থেকে সাহায্যের অনুরোধ করেন। এরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বিমানে 5 জন বিমানকর্মী ছিলেন। এই ঘটনায় আরও একবার পাকিস্তানের বিমান সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল। বিশ্বকাপ ফুটবলে শেষ আটে ফ্রান্স মরক্কো, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। গতকালই আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে ওঠে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। এদিকে অন্য খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে পরাস্ত করে। শেষ করার আগে

0: খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালামের ওয়ায়নাড়ে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের 6 জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বাণিজ্যিক জাহাজগুলির ওপর সাম্প্রতিক আক্রমণের জবাবে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় 5 ক্রুসহ নিখোঁজ হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খবর পড়া এখনকার মতো শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন আবার আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এফএম উজ্জয়ন্তের কক্সবাজার অনুষ্ঠান।

মানুদেবী জমাতিয়ানী খরঙ্গা আসে খা থত রেজাব মন যাইখ্যা কবিনো কেবনো বখার খাঙ্কে থা সাক টংনাম থমানে উলব তে কেসা লংমা কুমানী টংখাঙ্কে ও লংমা ও ববাই টংনানী মচুম ও লংমা কাইসাবাই খা পুয়া হাইমা দো হামজকমানী অবনু নহেন আবাই হামজাকমানী বাই কবং মা কথমা হামজাকমানী বাই কবং মা রচাব মূ হামজাকমানী বাই কবং মা ককলব ও হামজাকমা কাইসানী বিশিং তৈন কবং মা কথমা বাই তাই কবং মা কথমা পুসুগিয়াব দঙ্গ ফাইদি তাবো হাইন হাইতে তংসা হিন্দি টকেনে রচাব মূ খালায়নু টকেনে মূকে আপ টু এসে না থে

এতক্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল এফএম উজ্জয়ন্তের খকবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের মিডডে নিউজ।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন সাহিত্য পাঠের আসর, শুনবেন গল্প রানুর প্রথম ভাগ, পাঠ করছেন সুদীপ্ত চক্রবর্তী।

এখন শুনবেন রানুর প্রথম ভাগ এর আজকে চতুর্থ পর্ব। রানু বিমর্ষ হইয়া ভাবে, বলে, আমরা সব বলে বলে হয়রান হয়ে গেলাম, মেজকা একটা বিয়ে করো, তা শুনলে গরিবদের কথা। রানু কি তোমার চিরটা দিন দেখতে শুনতে পারবে মেজকা? তোতা পাখির মতো কচি মুখে বুড়োদের কাছে শেখা বুলি শুনিয়া হাসিব কি কাঁদিব ঠিক করিতে পারি না। বলি, আচ্ছা, একটা গিন্নি বান্নি কোণে দেখে এখনো বিয়ে করলে চলে না, কি বলো তুমি? এই বাঁধা কথাটি তাহার ভাবি শ্বশুরবাড়ি লইয়া একটি ঠাট্টার উপক্রমণিকা। রানু কৃত্রিম অভিমানের সহিত হাসি মিশাইয়া বলে, যাও মেচকা, আর গল্প করব না, তুমি ঠাট্টা করছ। আমি চোখ পাকাইয়া বিপুল গাম্ভীর্যের সহিত বলি, মোটেই ঠাট্টা নয় রানু, তোমার শাশুড়িটি বড্ড গিন্নি শুনেছি, তাই বলছিলাম যদি বিয়েই করতে হয়। রানু আমার মুখের দিকে রাগ করিয়া চায়, গম্ভীর হইয়া চায় এবং শেষে হাসিয়া চায়। কিছুতেই যখন আমার মুখের অটল গাম্ভীর্য বদলায় না, তখন প্রতারিত হইয়া গুরুত্বের সহিত বলে, আচ্ছা, আমি তাহলে না মেজকা, নিশ্চয় ঠাট্টা করছো, যাও। আমি চোখ আরো বিস্ফারিত করিয়া বলি, একটুও ঠাট্টা নেই এর মধ্যে রানু, সব কথা কি ঠাট্টা করা চলে? রানু তখন ভারিককে হইয়া বলে, আচ্ছা, তাহলে আমার শাশুড়িকে একবার বলে দেখব, ক্ষণ আগে যাই সেখানে, তিনি যদি তোমার বিয়ে করতে রাজি হন তো তোমার জানাব, ক্ষণ তার জন্যে ভাবতে হবে না। তাহার পর কৌতুক দীপ্ত চোখে চাহিয়া বলে, আচ্ছা মেজকা, প্রথম ভাগ তো শিখিনি এখনো, কি করে তোমায় জানাবো বলো দেখিনি, তবে বুঝবো। হ্যাঁ, আমি নানান রকম আন্দাজ করি। বিজয়িনী বাঁকড়া মাথা দুলাইয়া হাসিয়া বলে, না হলো না, কখনো বলতে পারবে না, সে বড্ড শক্ত কথা। এইসব হাসি তামাশা গল্প গুজব হঠাৎ মাঝখানে শেষ হইয়া যায়। রানু চঞ্চলতার মাঝে হঠাৎ গম্ভীর হইয়া বলে, যাক, সে পরের কথা পরে হবে, যাই, তোমার চা হলো কি না দেখি গে, কিংবা যাই, গল্প করলেই চলবে না, তোমার লেখার টেবিলটা আজ গুছোতে হবে, এক ডাই হয়ে রয়েছে, ইত্যাদি। এরকমভাবে রানুকে নিবিড় হইতে নিবিড়তরভাবে আমার বুকের মধ্যে আনিয়া দিতে দিতে বিচ্ছেদের দিনটা আগাইয়া আসিয়াছে। বুঝি রানুর বুকটিতেও এইরকম আসন্ন বিচ্ছেদের বেদনা তাহার অগোচরে একটু একটু করি ঘনাইয়া উঠিতেছে। কচি সে, বুঝিতে পারে না, কিন্তু যখনই আজকাল ছুটি পাইলে নিজের মনেই স্লেট ও প্রথম ভাগটা লইয়া

হাজির হয়। তখনই বুঝতে পারে এই আগ্রহটা তাহার কাকাকে সান্ত্বনা দেওয়ারই একটা নতুন রূপ। কেননা প্রথম ভাগ শেখার আর কোনো উদ্দেশ্য থাক আর না থাক, ইহার উপরে ভবিষ্যতে তাহার কাকার সমস্ত সুখ সুবিধার নির্ভর করিতেছে। রানুর মনেও ধারণাটুকু বদ্ধমূল হইয়া গিয়াছে। এখন আর একেবারে উপায় নাই বলিয়া তাহার শিশু মনটি ব্যথায় ভরিয়া ওঠে। প্রবীণার মতো আমায় তবু আশ্বাস দেয়, তুমি ভেবো না মেজকা, তোমার প্রথম ভাগ না শেষ করে আমি কখনো শ্বশুর বাড়ি যাব না, নাও বলে দাও। পড়া অবশ্য এগোয় না, বলিয়া দিব কি, প্রথম ভাগটা দেখিলেই বুকে যেন কান্না ঠেলিয়া ওঠে। ওদিকে আবার প্রতিদিন গৌরীদানের বর্ধমান আয়োজন, বাড়ির বাতাসে আমার হাঁফ ধরিয়া ওঠে। এক একদিন মেয়েটাকে বুকে চাপিয়া ধরি, বলি, আমাকে কোন দোষে তুই এত শিগগিরই পর করে চললি রানু? বোঝে না, শুধু তাহার ব্যথিত মুখের দিকে চায়। এক একদিন অবুঝভাবেই কাঁদো কাঁদো হইয়া ওঠে, এক একদিন জোর গলায় প্রতিজ্ঞা করিয়া বসে, তোমার কষ্ট হয় তো বিয়ে এখন করবই না ম্যাচকা, বাবাকে বুঝিয়ে বলবো ক্ষণ। একদিন এইরকম প্রতিজ্ঞার মাঝখানেই সানাইয়ের করুণ সুর বাতাসে ক্রন্দনের লহর তুলিয়া বাজিয়া উঠিল। রানু কুণ্ঠিত আনন্দে আমার মুখের দিকে চাহিয়া হঠাৎ কিরকম হইয়া গিয়া মুখটা নিচু করিল। বোধ করি তাহার মেজকাকার মুখে বিষাদের ছায়াটা নিতান্তই নিবিড় হইয়া তখন ফুটিয়া উঠিয়াছিল। গৌরীদান শেষ হইয়া গিয়াছে, আমাদের গৌরীরাজ বিদায়ের দিন। আমি শুভকর্মে যোগদান করিয়া পুণ্য সঞ্চয় করিতে পারি নাই, এবারই সেবারই করিয়া বেড়াইয়াছি। বিদায়ের সময়ে বরবধূকে আশীর্বাদ করিতে আসিলাম, দীপ্ত শ্রীকিশোরধরের পাশে পট্টবস্ত্র ও অলঙ্কার পরা মালা চন্দনে চর্চিত রানুকে দেখিয়া আমার চক্ষু দুটা যেন জুড়াইয়া গেল। কিন্তু ও যে বড্ড কচি, এত সকালে কি করিয়া বিদায়ের কথা মুখ দিয়া বাহির করা যায়? ও কি জানে আজ কতই পর করিয়া ওকে বিদায় দিতেছি আমরা? চক্ষে খোঁচার কূট দিয়া এই পুণ্যদর্শন শিশু দম্পতিকে আশীর্বাদ করিলাম। রানুর চিবুকটা তুলিয়া প্রশ্ন করিলাম, রানু, তোর এই কোলের ছেলেটাকে কার কাছে? আর বলিতে পারিলাম না। রানু শুনিয়াছি এতক্ষণ কাঁদে নাই, তাহার কারণ নিশ্চয়ই এই সংসারে প্রবেশ পথে দাঁড়াইতে ওর অসময়ের গৃহিণীপনা সরিয়া গিয়া ওর মধ্যেকার শিশুটি বিস্ময়ে কৌতূহলে অভিভূত হইয়া পড়িয়াছিল। আমার কথার আভাসে সে শিশুটি নিজের অসহায়তায় আকুল হইয়া পড়িল। আমার বাহুতে মুখ লুকাইয়া রানু উচ্ছ্বসিত আবেগে ফুলিয়া ফুলিয়া কাঁদিয়া উঠিল। কখনো কচি মেয়ের মতো ওকে ভুলাইতে হয় নাই, আমার খেলাঘরের মা হইয়া ওই একদিন আমায় আদর করিয়াছে, আশ্বাস দিয়াছে, সেইটাই আমাকে সম্বন্ধের মধ্যে যেন সহজ এবং স্বাভাবিক হইয়া পড়িয়াছিল, ভালোই মানাইত। আজ প্রথম ওকে বুকে চাপিয়া সান্ত্বনা দিলাম, যেমন দুধের ছেলে মেয়েকে শান্ত করে। বুঝাইয়া মিথ্যা কহিয়া কত প্রলোভন দেখাইয়া তবু কি থামিতে চায়? ওর সব হাসির অন্তরালে এতদিন যে গোপনে শুধু অশ্রুই সঞ্চিত হইয়া উঠিতেছিল, অনেকক্ষণ

ফুফাইয়া ফুফাইয়া সে থামিল। অভ্যাসমতো আমার করতল দিয়া নিজের মুখটা মুছাইয়া লইল। তাহার পর হাতটাতে একটু টান দিয়া আস্তে আস্তে বলিল, এদিকে এসো, শোনো মেজকা। দুজনে একটু সরিয়া গেলাম। সকলে এই অসম মাতাপুত্রের অভিনয়ের দিকে চাহিয়া রহিল। রানু বুকের কাছ হইতে তাহার সুপ্রচুর বস্ত্রের মধ্য হইতে লাল ফিতায় যত্ন করিয়া বাঁধা 10-12 প্রথম ভাগের একটা বান্ডিল বাহির করিল। অশ্রুসিক্ত মুখখানি আমার মুখের দিকে তুলিয়া বলিল, প্রথম ভাগগুলো হারাইনি মেজকা, আমি দুষ্টু হয়েছিলুম, মিছে কথা বলতুম। গলা ভাঙিয়া পড়ায় একটু থামিল, আবার বলিল, সবগুলো নিয়ে যাচ্ছি মেজকা, খুব লক্ষ্মী হয়ে পড়ে পড়ে এবার শিখে ফেলব, তারপরে তোমায় রোজ রোজ চিঠি লিখব। তুমি কিছু ভেবো না মেজকা।

শুনলেন সাহিত্য পাঠের আসরে গল্প পাঠ রানুর প্রথম ভাগ এর চতুর্থ পর্ব। পাঠেছিলেন সুদীপ্ত চক্রবর্তী। আকাশবাণী বিলোনিয়া।

শ্রোতা বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি হতে পারে গাছের জন্য অব্যর্থ। গাছ থেকেই বৃষ্টি, বৃষ্টি থেকেই সৃষ্টি। সবে মিলে গড়লে বন, থাকব সুখে অনুক্ষণ। সুস্থ সুন্দর জীবন গড়তে চাই স্বেচ্ছায় বৃক্ষরোপণ করতে, করছি পণ হব সৎ, বনভূমির ধ্বংস করব রদ। গাছ লাগান, পরিবেশ বাঁচান, নিজে বাঁচুন অন্যকেও বাঁচান।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আমি নারী অনুষ্ঠানে সুরমালিকা বাংলা গানের অনুষ্ঠানের আজকের শিল্পী শ্রেয়া ঘোষাল।

আমিনারি অনুষ্ঠানে শুনছেন বাংলা গান সুরমালিকা পর্বে, শিল্পী শ্রেয়া ঘোষাল।

এতক্ষণ আমি নারী অনুষ্ঠানে শুনলেন সুরমালিকা, বাংলা আধুনিক গান। শিল্পী ছিলেন শ্রেয়া ঘোষাল। আকাশবাণী বিলোনিয়া। শ্রোতাবন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ বুলেটিনের পরপরই শুনতে পাবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

এতক্ষণ রেলওয়ে স্টেশন হলো বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 MHz ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: ये पूरे साउथ ईस्ट एशिया का दूसरा सबसे बड़ा हमारी विरासत की पहचान है.
1: Yesterday, the two leaders held delegation-level talks in Jakarta to strengthen cooperation in defense, security, maritime and other sectors. Prime Minister Modi also addressed the joint session of the Indonesian Parliament and the Indian community in Jakarta. Union Home Minister Amit Shah and Union Minister of Civil Aviation Ram Mohan Naidu Kinjarapu reviewed passenger facilities, security arrangements and the immigration system at major airports. During the meeting, Mr. Shah directed that an automated X-ray tray return system be installed in a phased manner at all airports across the country with the objective of reducing human resource costs. The minister also instructed that the 21 airports currently under development and the remaining 41 airports be prioritized for development based on passenger traffic. Union Home Minister Amit Shah today spoke to the chief ministers of several states affected by heavy rainfall, flood-like situation and landslides and assured them of all possible assistance from the centre. Mr. Shah spoke to Maharashtra Chief Minister Devendra Fadnavis, Gujarat Chief Minister Bhupendra Patel and Keralam Chief Minister V.D. Satheesan. Meanwhile, the IMD has issued an orange alert for heavy rainfall and thunderstorms over central and eastern parts of the country. Minister of State for External Affairs Pavitra Margarita today met Afghanistan's Minister of Agriculture, Irrigation and Livestock Maulvi Ataullah Omari in New Delhi. In a social media post, Mr. Margarita said the discussions focused on India-Afghanistan bilateral relations, including ongoing cooperation for the welfare and development of the Afghan people. U.S. President Donald Trump has said the memorandum of understanding signed with Iran to end the conflict is over, adding that he did not want to engage with Tehran. Trump's statement came during the press conference at the NATO summit in the Turkish capital Ankara, as the US and Iran traded strikes after three tankers were hit by projectiles in the Strait of Hormuz. Iran has not directly claimed responsibility. The interim ceasefire agreement signed between Washington and Tehran was intended to provide a 60-day window for negotiations on a permanent agreement, but indirect talks in Qatar ended with no sign of headway and the US military unleashed a new wave of strikes against Iran yesterday. Benchmark domestic equity indices plunged more than 2% today as renewed geopolitical tensions weighed heavily on the markets. The Sensex tumbled 1,677 points to close at 76,504. The quarterfinal lineup for the FIFA World Cup has been finalized. France, Morocco, Norway, England, Spain, Belgium, Argentina and Switzerland have booked their places in the last eight after winning their round of 16 matches. And with that, we end this news bulletin.
2: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন জীবনের গল্প। জীবনের গল্প আজ রয়েছেন এলআইসির চেয়ারম্যান ক্লাব মেম্বার প্রবীর দেবনাথ।
3: জীবনের গল্প, জীবন সারণ্যে এসে বলতে গেলাম আমার জীবনের গল্প। প্রবীর দেবনাথ বাংলাদেশের নোয়াখালী জেলায় জন্ম হলেও কোলে করে মা এদেশে নিয়ে আসেন। বাঁশপাড়া কলোনিস্থিত বিলোনিয়ায় আমার বাড়ি। ভাই বোন ছয়জন সহ ঠাকুরমা ঠাকুরদাদাকে নিয়ে দশজনের পরিবার। রুটি রোজগারের তাগিদে বাবা বিদেশে পাড়ি দেয়। আমার বয়স যখন দশ বছর মা মারা যায়। এর সাথে শুরু হয়ে যায় এক অস্থির পরিস্থিতি। অন্যের বাড়িতে থেকে কাজ করে খাওয়ার ব্যবস্থা করা এবং পড়াশোনা করা। বাবা দেশে ফিরে আসলেও তেমন কিছু করতে পারেনি। অন্যের বাসস্থালিতে থেকে আমার বড় হওয়া, অর্থের অভাবে কখনো গৃহশিক্ষক পাইনি, তিনবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করি। মনে জেদ ও কিছু করার অদম্য উৎসাহে ক্লাস ইলেভেনে ভর্তি হয়ে ক্লাস টুয়েলভে প্রথম বিভাগে পাশ করি। কলেজে বাংলা বিভাগে পড়াশোনা করি। বাড়িতে ছোট দুই ভাই ও বোনের পড়াশোনা, বোনের বিয়ে দেওয়া, এক এক করে দায়িত্ব বেড়ে যায়। 17 মার্চ 2003 সালে ভারতীয় জীবন বীমা নিগমের সাথে যুক্ত হয়ে কর্মজীবন শুরু করি। ভগবানের আশীর্বাদে আর পেছন পানে তাকাতে হয়নি। থাকার জন্য গৃহ নির্মাণ করে 2007 সালে বিয়ে করে

0: করি। এক ভাইয়ের বইয়ের দোকান, অন্যজন ফরেস্ট ডিপার্টমেন্টে কর্মরত। ছোট বোনেরও বিয়ে হয়ে যায়। বর্তমানে ছোট দুই ভাইকে বিয়ে দিয়ে নিজের এক ছেলে এক মেয়েকে নিয়ে মোট 12 জনের আমাদের যৌথ পরিবার। সকালবেলা ছোটদের স্কুলে যাওয়া, বয়স্ক বাবার খাওয়ার ব্যবস্থা করা, বড়দের দোকান অফিসে যাওয়াকে নিয়ে বাড়ির বউদের এই যে সারাদিনের এক কর্মব্যস্ততা, খুবই আনন্দ লাগে। ভগবানের কাছে প্রার্থনা করি জীবনের বাকিটা সময় যেন এইভাবে চলে যেতে পারে। নমস্কার।
1: শুনলেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ ছিলেন এলআইসির চেয়ারম্যান ক্লাব মেম্বার প্রবীর দেবনাথ। আকাশবাণী বিলোনিয়া। এবারে শুনবেন অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ শুনবেন একই হিন্দি ছবির গান, ছবি ডন। গীতিকার ইন্দিওয়ার এবং সুরকার কল্যাণজি আনন্দজি। প্রথম গানটির শিল্পী আশা ভোসলে।

चकाचक फिर लो पान चबा। आहा।

আপনারা শুনছেন অবকাশ রঞ্জনী, একই হিন্দি ছবির গান, ছবি ডন। এবারে গানের শিল্পী কিশোর কুমার।

जय हो राधे श्याम की, जय हो सियाराम की, और जय हो बंबई धाम की। यह है

0: मैं हूं डॉन।
1: এতক্ষণ পরিবেশিত হল অবকাশ অরঞ্জনী, 15 দিনের হিন্দি ছবির গান। আজ শুনলেন একই হিন্দি ছবির গান, ছবি ছিল ডন। গীতিকে ছিলেন ইন্দিবর এবং সুরকার কল্যাণজি আনন্দজি। শেষ হল অবকাশ রঞ্জন অনুষ্ঠান, আকাশবাণী বিলোনিয়া।

0: আকাশবাণী মিলনিয়া, এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতের অনুষ্ঠানে। আজ শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।
1: কোনদিন ঘর বাঁধনা মেঘনা নদীর চরে, আমির কে সে এক পলকে পথের ফকির করে।

এতক্ষণ পরিবেশিত হলো লোকসঙ্গীত লোকগীতের অনুষ্ঠানে। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন সাক্ষাতের ব্যক্তিক মৈতমানো। অনুষ্ঠানের সাক্ষাৎকার দান করছেন বীরমঙ্গল মুরাশিং।

এমনকি চুঙ্গাগিনি সময় সম বেরমান ছাড়া তাই কিচ্ছু চিনি পাই না নাই চুংজো তো হোক খাইছে আমার এগুলা হোক নি মৈকতং থাইকতং যেটা চুং মানু আবো পাইনে চুং জলেও বাজারও চুং ফাইনানি নাইয়া এগুলো সম বাই বেরমান রব না খাংলাই চুং থক নি মুই তো চুং এবং কবং জান সাইয়া চিনি যে বলং নি মৈকতং চিনি মুই বরক নি চুং হইল মুই বরক জান থাকলাই থক নাইয়া চিনি সম মস বেরমান আবোকলাই চিনি মুই বরক তাবো এগুলাই

0: এই লাইতে মুই বড় এংলাইতে চৌংসু মুই বুটি খাই যেমন সাকুমরা বুটি খাইছা মানু এইকালে মুয়া বুটি খাইছা মানু সাকই খাইছা মানু
1: মুয়া তো
0: মুয়া মুয়া সাকই গান্দ্রি গান্দ্রি সঙ্গে
1: গান্দ্রি
0: গান্দ্রি অরাই
1: থরাই

0: আপনার মুখ সংযোগ সামানো আর ব্যবহার খাইব সামানো এই যেমন মশা হলো চামান হাইকলাই তা হাইকলাই চাও সামান আবার সাকরু শুকরু নিবাগই অনেকটা উপকার হব আবার আগে নি বরক সারা সিনাই রক বিতি হিসাবে কিন্তু সিমগান ধান ব্যবহার খাই
1: আচ্ছা হুগো তাম তো মাই না কাই অজর
0: হুগো আপর বাইচা বাইদা মাই হিনো গারু মাই মাইসা সা আইগলে আব তাই তাই সাথে মাউ সিম মানে আপন হরিনারান মাই
1: মাইমি হাইর কারি কাজ
0: মাইমি বেউত মাইমি খাই আপন মাইমি ওয়াতল মাইমি নিবুমখলা মাইমি ওয়াতল জিমন চিনি তাই অন্যান্য সাজাংলা মেখলে গারু মাই মাই বাইদা চিকন মাইশাক সা হরিনারায়ণ আবরক বিভিন্ন রকমের মাই দঙ্গু হুক তাহলে আপনার নুগলিয়া আই কিন্তু কেসরেম কিসিলিয়া মাই যেমন অবশ্যই ওই মাই অংখারে নিনি মাইতা অংখামা জরার হুগ থাইসুমু কায়ো সজা কায়ো দরমাই কায়ো আবর থাকলাই সাগনাং থাকলাই বাই থাঙো মাই লঙ্গা রক আগে আবনো অগ্রা রক রাই রক থাকে মানা কে না দে রক দরমাই সজার তোমা থাঙো আনি মাই তা বোখাই দিই আস্তে আস্তে নাই দিই আবার নাকলে বাই থাকে মাই কে স্ট্যান্ড বাকে

0: খেতনি মাই হাই
1: ও যারা ও হুক আনু তো সাকা যে সম বাই বেরমা সারা হুক যত নমানো হুক তো বিশি বসে সঙ্গ বিশিনি মাই দিয়ে অং অজরা হুক লাগে
0: হুক লাগলে অঙ্গ বিশিনি মাই অঙ্গ মানো বিশিনি মাই মানো কল্প মাই খারাপ ইয়া মাই জাগা কাহামলে আগে বা ফাঁত কাই তন মানো নে বা মিকুতুং ফাঁত কাই না নাঙ্গ
1: খুল নি কক সে সামানি আইকে কিসা মিশা কক না যে নিনি খালে খুলনি খুতুই হাই খাকুপুর খুলনি খুতুই খুতুই তা মনে
0: খুতুই আর খোল ন খোল তো বাথাই থাই বাথাই থাই গেলে বাথাই মন খাই তো কেউ
1: বুফাং দে
0: খুল বুফাং বুফাং দঙ্গ চাং জরা খাবক জরা সঙ্গে থাকাই দঙ্গ হেগলা খোল বাথাই থাই বাথাই খাগৈ না রং না নাং
1: মানে মন খাঙ্গে
0: মন খাঙ্গে হেগলে আবার ফেরা জানে চখা দঙ্গ
1: চখা
0: চখা
1: হইল চখা
0: চখা হেগলা চখা ও রই ফেরে কাঙ্গলাই বুসলি অঙ্কারি থাঙ্গলাই ও খোল ওয়াইসে বং থাঙ্গা থাকো
1: পিঞ্জকি থাঙ্গ
0: খোল সিমি গলে অং থাঙ্গলা আমরা
1: বুসলি বাবাইসা খোল
0: বাবাইসা বুসলি অঙ্কারবাই থাঙ্গলাই আর খোল বুরুং অং দম হেগলা আপনা বকে সা বারে থাঙ্গলাই ও হয়তো হলে তাইব খুতুই আগলাই বাড়ি ভুন কসল
1: আচ্ছা
0: বাড়ি ভুন কসল তাবক তো ক এ মিয়ালি সুনাই
1: বিহারি রং
0: বিহারি রং ধানে তঙ্গ আব এই চিনি খাই আবহাই গিয়া চিনি খাই চিনি ওয়াবাই খাই না নিজে খাই না আব নিজে খাই না।

0: একলাই আপনি একলাই ফেরেন একলাই ওলকাই একাই চা ভারি তনু চা ভারি তাই ও যে খুতই গাড়ি একলাই আমাকে কই একলাই ডুবুক ডুবুক ডুবুক ডুবুক এই থাঙ একলাই আপনার ওলকাই চর খাবে বুকাই গাংলাই মতি হাই কল কল মিন এগুলা ও আর নিশি খুতুং তিখাই নাও আবু তিখাই জানে তো
1: মানে খুতুই নি খুতুং
0: এ খুতুই আবুলা নি নি হাই বসং বসং খাই হই কগাই কগাই ইং দাং হেগলাই আও আর নি লাই বাইকলে মথরই খুতুং নি মত কারি তো ইং গাং ও আ ফেরে জানে ফেরে গলা আস্তে আস্তে হরি থাং খুতু
1: ও বস সজাগি থাংছি নাই
0: সজাগি থাং হেগলা আমাসে আবগ দাও দা আব পুরুই আগে আর সরকার তাঙ্গনে চিনি বরং তাবো আবু কোনো মিস্ত্রি নাই আবাই বৌয়া বুফাং কংনি হেগলাই গাইনা খাই আর বৌয়া বুফাং এটাই আফি কংনি ইয়ং মেমে সপ্লাই এগাই নাও হেগলাই সখা যেমন তাও কুকিস দং হেদেবা কাইসা চুং হেদেব কুকিস সখা একটু তারপর বেগারি রং থানি দো আবো ইয়ং মেয়ং
1: কখাই
0: এ ঠিক আবো এগলাই কখাই খাই সপ্লাই নাও এগুলা কংনি বিশিং ওই কংসা কিসা কল আর একলা ক্ষতি আপনার দায় নাকলাই ও আর আপনার রমি পা কংনানি পাবে সকাল কুকি সাই বগতা সকাল একটু এহা সকাল একদম রমই পাক খাংলাই হেগলাই ও খুল খাংলাই ই হেগলাই একটু খুল ইয়াগলাই ওখানে থানাই
1: ও হাকর তুই বলাম তুই
0: এ এগুলাও ফের জায়গাও তো লরেন তোমা এগুলাই গাইসা লরে দমলে এটা হেতো লরিয়া ই কংনি বিশিং গাইসা লরে ইয়া গাইসা লরে ও পাক তো লরেও এগুলা এগুলা খুল সাব জায়গা থাংলাই এগুলা ওখানে থাংতা ইয়াং বুঝলি ওখারো ইয়াং খুল ওখানে থাং এওয়া খুললো আপনার নগল খুতেই সেনাম খুতেই সেনাম নাই খুতং তিগলাই নাগলাই আমি নিজেন তিনি খোল নি তাক বড় কামছিল জমজা বাবু নিজে সম্মান এই বখাই এই থানি খাই তাকই ইয়ং ই অঙ্কল খাই চামনি চামথা বখলাই খাগলো কল বুঝলি মানে খুম্বুবার তাক নাইকলাই আপনার এগুলা খাই এগুলা কেসে বখলাই আবো ই একটু গব তাও ভিতর চিনি বড় অনেকটা তো নগো আবার হাই কেন আগে চিনি বড় ইরব খাই মানে তাও খাই তেসা কাহাম উন্নত
1: মেশিন খুতুং
0: মেশিন নি খুতুং উন্নত অংখা তিনি তাক বরং কস তাক বরং তাক চিনি বরং তাক কানচম বড় প্রায় বিশ্রাম মঞ্জ ফাইসিং রব আবার অংখারও নগো সুম মানিব নগো
1: খুলবু কুফুর খুতুংবু কুফুর নাই রং তামখা খাই
0: রং খাইনা থাকাই ও ক বাখলা বকুর খেলে কসম নাই
1: আচ্ছা
0: এগুলা বাখলা বকুর না ওই বাখলা বকুর রুখলে বং থানায় কসম কর্ম হিংলাই এই নিনি কক
1: কক
0: কক বুকুর বাই দিব রুখ খাংলাই আবার কর্ম থানায় আহিগলাই খাই এগুলাই কুফুর কর্ম আহিগলাই কসম তো হাইনু এগুলো তিন পরং থাকা এগুলাও কসা খাইনানি থাকলালাই আবলে তোমাকে খেলাই আবার আসলে শাসন মানে যেটা আপনার মুগলি আনো তো সামালিয়া দশজন বারোজন
1: পর্যন্তী
0: শিখলা আসলে শাক বাকসা তাক
1: আচ্ছা
0: আচ্ছা
1: আর সময়
0: অগ্র রং অগ্র রং দল তো
1: বদল
0: ব্রণ বদল আলকা আবো নগনাং রঙে ব্রক বাই দল ব্রং দল হেঙ্গে শিগলা জাগলি গে শিগলা জাগলি দলসা আবো ব্রক হয়েছেই আর তাই নগনাং রক করি দংলাই বানো মাসা মাস কাজা জব রক বর রক ওই শিগলা রক হয়নি বেসাবো তো ইয়ার রক ও মোকলাই দল জাগই দাঙ্গো
1: আচ্ছা ও জর ও খালামনি যে শিগলা মুং চালাই আবলে দাম
0: ও আবগলাই তো শিগলা মিশি শিগলা রাই এই বেংরাজ ফা তুই ফাং আহিকলাই
1: আবো
0: বুড়িমারক নারেং জালি রূপ জালি বেংরাজ দেখলাই আহিকলাই অনেক টক নি বুমুং খুম নি বুমুং বাই সব তা বুমুং রূপ তৈয়ার
1: মুংখুলি
0: মুংখুলি রেংলাই মুংখুলি রেংলাই তুই ফাং হিংলাই তুই দলুই বতংনাই বুড়ি সরাই তুই সাবুন থানায় তুই ফাং জমদার রেঙ্গাই যত দিক নাই সব নাই নাই নাই যত নিব এগুলো সালা বুড়ি নাই নাই জমদার শিলা মেসি শিলা রায় এগুলাই আবার যেমন যে কোনো একটা কক তুই কক বাংলাই থালা গাংলাই মালিয়া এগুলো শিলা মেসি শিলা রায় ব্রক খানা নাই
1: ও ব্রক কতর
0: ব্রক কতর এগুলাই আর মধ্যে বয়া সাবুক সালা রং নেই আবার থানায় এগুলাই বা সালা বুড়ি একটা কক বাংলাই থাকা এগুলাই নারায়ণ রূপ জালি ব্রক বুড়ি রং কতর Naring rup zali, sila misip sila rai. Asaj jen borok. Brok egong nai, kurung song nai. Eglo zara dusi yong kabrono reng nai. Egi salai nai. Proyezen of lai saki naga janai. Juto borok reng ya. Juto borok. Baya sawi.
1: Acha, nuruk otang lai pro. Ersamung musimunggu ong lai na.
0: Ersam lai, ersamung manai
1: rosa. Mungkut diman kok tangsa tungsu ersamung.
0: Amna lai yang manza ya. Ersam na nilai man ya.
1: Emna kok thai itu mutu diman?
0: Apa-apa nggak suka bang muito.
1: Kita tamzan ini tamu-tamu tuh nggak zarawa.
0: Tamzan itu sumur tunggu, murali tunggu, sarinda tunggu, dangdu tunggu. Apa terus no tamla yo. Apa rau bayi bro dangdu bayi tuh aneh kisuh kok salai nanya kisih dangdu bayi salai mana. Tapi congkring rong pijon tunggu. Aja kok. Nggak sarinda bu. Togla bayi tuh kusi rumano. Nggak tamzan. Nggak sarinda tuh tera. Dutrato tau tongo sarinda tongo tauhon onek kon khananai bukrika kho khana thogjegiya
1: obonno jung kamai thangja kokno obonno mai tomanu
0: kamamani thamani
1: a kamaja kokno no khusai jung nai togo kamaja kokno obon bagino mungkha mui tomanu ka jung to amti nugiya ba jung sai manya kan okra ro nukha ba tangi phaikya tami phaikya obonno nung mui tomanu kokno jung khusau inge nung sikla jara phonde hogiya ka ripaikha na
0: Nih, eh, eh, sehingga jalan pun semua nak nohuk nala, engkau, eh, apa orang yang kau kira, sung, bukan kau mai huk layu, sung kau part huk layu, bayi tu mondiya part huk layu, ada orang lagi kiris part ni, mahal, kup, bangku kiris part, puja mana sorkar tu mangna, puja pun tu, nang ya, bersih lor kucur ka, engkau kiris, parak hai mana ni selai. Koros, onak kom kiris ni. Bolong hoki sabar mui rakhlay. Emang bapa ni rey nani nangya. Yasuk tu rakhlay, oh yagol kiloi tangi ruta. Tangi rakhlay, lok sabai to sabai thangla tangi cumi rakhlay. Kalau kalau marak patungu. Kom koros bay.
1: Kebang manu.
0: Kebang manu. Kiris batlay. Mereka tua.

0: हजुर त भयो छै मास न छै मास पाँच साढे पाँच मास आई या बदे मैया दया
1: তাই কেছে লোক মানে ফাল্গুন চৈত্র আলবাই নাই অল মাইস হারিরো
0: এই আবরও লাংসা গা ইংরা
1: ইংরা
0: ইংরাবাই কালী হাত্যা
1: আইরি
0: বরই মানো সারিও মানো আবাই ও হল ইংরাংলাই বনলে বন বড় ইংরা ইংলাই বন বরনা থাকলাই আলি ফুইনান কষ্ট সই থাকব দায়িত্ব আলি বৈরা মাই কম বাই ফাইব কম মাস বাইব তিন মাস নাম মাই সারই নে গব
1: না তো মাইনি তো মাইনি মাইরং খাওয়া মাই সঙ্গে চাই মাইনে মেখু দমু নাম মেখু দমন খালি খাই না খাই আগে রক না তাবো খাই দম
0: মেঘু দম খাই হুকনি রক তো মেঘু দম মা খাই নগ যিনি পারা কায়ো তা থার কায়ো চিনিগ্লাই তারপর তো থা মাসা লো হইল এগুলাই থা পুম্পলুম এগুলাই ওই থা রম আর মুইফ্রাই ওই একটা থা আবার

0: সঙ্গমা তো বাইয়া সাবক সাহে চাকলি তো আপ্রত ওয়ানা করে চিন্তা করে আনন্দ ফুর্তি মাসানাই দে মাসাইয়া দে চিন্তা আপ্র করি খুব আনন্দ ফুর্তি ইয়াং ইয়াং বাইয়া সাবক সাবাই থাংলাই হিমলাই যাত্রা ফাত্রা গাউলাই থাংলাই এই বন্ধু বান্ধব হিসাবে বেড়াই না থাকি তো আগলাই আনন্দ নু নালা গাংলাই তো কিসা খাজাকলা
1: নকনি সামু
0: নকনি সামু
1: নক মানে
0: হেগলাই ন হু নালা।

0: 야 덩어라이 신일리야 무슬리야
1: 허다 디니 선사 칼라 선사 와이게 필적이 필적이 필적이 필가 그
2: শুনলেন কক্সবাজার অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনলেন সাক্ষাতের ব্যক্তিক মৈত মানু। অনুষ্ঠানে আজ সাক্ষাৎকার দান করলেন বীরমঙ্গল মুড়া সিং। আকাশবাণী বিলোনিয়া এবারে শুনবেন অনুষ্ঠান খেতে খামারে।
3: আজকের কিষানবাণীতে আমরা আলোচনা করব অয়েল পাম্প চাষ পদ্ধতি এবং সরকারি উদ্যোগ। এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রাজনগর কৃষি মহকুমার কৃষি আধিকারিক জয়রুদ্রপাল। নমস্কার জয়রুদ্রবাবু।
4: নমস্কার আপনাকে এবং আমাদের আমাকে যারা শুনছেন আমার কৃষক ভাইদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি।
3: আচ্ছা, এই যে পাম অয়েল যে জিনিসটা, এটা আসলে কি?
4: পাম অয়েল হলো আমাদের নর্মাল যে গাছের মতোই একটা, তো যা থেকে আমরা তেল উৎপাদন করি। এই তেল
3: মানে ভোজ্য তেল।
4: ভোজ্য তেল সাথে সাথে বিভিন্ন ধরনের কেমিক্যালস এবং কসমেটিক্স এবং বিভিন্ন ধরনের রাসায়নিক যে জিনিসগুলি তৈরি হয় ওইগুলো তো ব্যবহার যোগ্য হয়ে থাকে।
3: এই যে পাম অয়েল যেটা আছে ওটা আমাদের ত্রিপুরাতে, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরাতে চাষের সম্ভাবনা কতটুকু?
4: দেখুন, বর্তমানে ত্রিপুরার চাষিদের জন্য উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগ ও পতঞ্জলি ফুডস লিমিটেডের যৌথ উদ্যোগে এবছর শুরু হয়েছে আমাদের অয়েল পাম চাষ। এবং আমি মনে করি যে ত্রিপুরার যে আবহাওয়া, তাছাড়া জলবায়ু, তাপমাত্রা, মাটি, তা উপযুক্ত অয়েল পাম চাষ করার জন্য। তো আমাদের যে সাউথ ত্রিপুরাতে, এটা ত্রিপুরার বাকি অন্যান্য অংশে যেভাবে শুরু হচ্ছে আমাদের সাউথে ওইভাবেই হতে যাচ্ছে। এবং তার জন্য যে আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এবং এই পতঞ্জলি ফুডস লিমিটেডের যেহেতু উদ্যোগে আমরা বিভিন্ন কৃষক ভাইদের কাছে পৌঁছে যাচ্ছি এবং তাদেরকে ট্রেনিং সহ বিভিন্ন যে সরকারি উদ্যোগ তা বার্তা আমরা পৌঁছে দিচ্ছি কৃষক ভাইদের কাছে।
3: এই যে এটা চাষ পদ্ধতিটা কি?
4: আচ্ছা, তো আমি আজকে অয়েল পাম্প চাষের পদ্ধতি নিয়ে এখন একটু কথা বলতে চাই। প্রথম আমাদের জানতে হবে যে কেন অয়েল পাম্প, আমরা অয়েল পাম্প কেন করব। তো তার কিছু কারণ আছে, যেমন এই যে অয়েল পাম্প থেকে আমরা যে তেলটা পাব শক্তির স্বাস্থ্যকর উৎস এবং পোকামাকড় রোগের যে প্রকোপটা অনেকটাই কম থাকবে অয়েল পাম্পের মধ্যে। তাছাড়াও প্রি বিয়ারিং আপনি যখন লাগাবেন ওটা প্রায় 4 বছর লাগবে ফলন দিতে। এই 4 বছরের আগে আপনি যে বিভিন্ন ধরনের ইন্টারকালচার ইন্টারক্রপিং করতে পারবেন,
3: অন্তর্বর্তী যে সমস্ত ফসলগুলো চাষ করা
4: যাবে, দুটা লাইনের মাঝখানে দিয়ে আপনি বিভিন্ন ধরনের সবজি করতে পারবেন 4 বছর পর্যন্ত, তো ওটাও করতে পারছেন। তাছাড়া গুচ্ছ যে ফলনগুলি ওগুলি চুরে নিয়ে যাবে না, চুরে নিয়ে কি করবে?
3: আচ্ছা,
4: কারণ প্রসেসিং সেন্টার যারা আছে গভর্নমেন্টের আন্ডারেই থাকবে, অথবা যে পতঞ্জলি ফুডস লিমিটেড ওনাদের কাছে থাকবে, তো আপনি নিয়ে কি করবেন? এগুলি নিজে খেতেও পারবেন না, তো চুরির যে চান্সটা
3: ওটাও কম
4: কম এবং যে নিশ্চিত বাজার মূল্য আছে যে পতঞ্জলি ফুডস লিমিটেড ওনারা যে কৃষকের কাছ থেকে ওনারা নেবেন, প্রসেসিং করবেন, আপনাকে ওনারা সিডলিং দেবেন, সব কিছু দেবেন এবং আপনার কাছ থেকে উনি খরিদ করে নিয়ে যাবেন।
3: আচ্ছা,
4: তো যেখানে এটার মানে হলো যে নিশ্চিত বাজার মূল্য আপনি পেয়ে যাবেন।
3: আচ্ছা,
4: তো আমি এখন কিভাবে চাষাবাদটা হয় বা কি জলবায়ু, তাপমাত্রা, মাটি কেমন দরকার তা নিয়ে আমি একটু কথা বলতে চাই। তো অয়েল পাম্প অ্যাকচুয়ালি একটি আর্দ্র অঞ্চলে চাষযোগ্য ফসল। তো প্রায় 150 মিলিমিটারের মতো বার্ষিক বৃষ্টিপাত প্রয়োজন।
3: আচ্ছা,
4: তো ভারতে যেটা দেখা যাচ্ছে বৃষ্টিপাত যথাযথভাবে পর্যাপ্ত নয়, স্পেশালি ত্রিপুরাতেও পর্যাপ্ত নয়। তো তাই বিশেষজ্ঞরা এটা পরামর্শ দিয়ে থাকেন যে এই চাষ অবলম্বন করার সময় আপনারা জল সেচের ব্যবস্থা রাখতে হবে।
3: আচ্ছা,
4: এমন স্পেশালি ড্রিপ ইরিগেশনটা, মাইক্রো ইরিগেশন খুবই জরুরি। তো তাপমাত্রা বলতে গেলে অয়েল পাম্পের জন্য উপযুক্ত তাপমাত্রা সর্বোচ্চ 29-33 ডিগ্রি হতে পারবে এবং সর্বনিম্ন 22-24-এর মধ্যে, যেটা ত্রিপুরার জন্য মোটামুটি ঠিক আছে। আর মাটি, অয়েল পাম্প মাটির জন্য উপযুক্ত মাটি হলো স্যাঁতসেঁতে উত্তম জল নিষ্কাশিত হবে এমন একটা মাটি, গভীর দোআঁশ পলি মাটি, এই ধরনের মাটিটাই খুবই উপযুক্ত। তো ওখানে দেখা আমাদের ত্রিপুরার জন্য বা ভারতবর্ষের মেইনলি দুইটা ভ্যারাইটি আছে, যেগুলি আমরা চাষ করছি, তো ওই ভ্যারাইটিগুলোর টেনেরা এবং ডোরা।
3: আচ্ছা,
4: তো আমি এখন বলতে চাই আপনাদের কীভাবে রোপণ করবেন,
3: সেটাই লাগানোর পদ্ধতিটা,
4: পদ্ধতি এবং সময় কোনটা। তো এর উত্তম সময় হলো জুন থেকে ডিসেম্বর মাসে আপনি লাগিয়ে ফেলবেন, যখন বৃষ্টিটা শুরু হয়ে যাবে। জুন থেকেই তো বৃষ্টি শুরু হয়, তো বৃষ্টিটা যখন শুরু হয়ে যাবে, তো গ্রীষ্মের মৌসুমেও আপনি রূপান্তরের মাধ্যমে পর্যাপ্ত চাষ, মালচিং এবং বিভিন্ন ধরনের যে কভার ফসলগুলি তা আপনি লাগাতে পারবেন। তো প্রায় ১২ থেকে ১৪ মাস বয়সী যে সুস্থ চারাগুলি, ওগুলি প্রায় আপনার আপনি দেখবেন এক থেকে দেড় মিটার পর্যন্ত হবে। তো ওগুলিকে প্রায় ওগুলিতে আপনি ১৩টা থেকে প্রায় ১৩টা সম্পূর্ণ পরিপূর্ণ পাতা আপনি পেয়ে যাবেন। ওই চারাগুলি আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং ওইগুলি রোপণ করতে হবে।
3: রোপণ করার পদ্ধতিটা কী হবে?
4: এবং এগুলো একটা রোপণ করার স্পেশাল একটা পদ্ধতি হলো যে আপনি ট্রায়াঙ্গুলার পদ্ধতি, দ্যাট ইজ ত্রিভুজাকার যে পদ্ধতি আছে ওইটা আপনাকে ফলো করতে হবে। এবং যে ডিস্টেন্সটা থাকবে একটা গাছ থেকে আরেকটা ত্রিভুজাকারে, তো ৯x৯x৯ মিটার লাগান, প্রায় ১৪৩টা গাছ প্রতি হেক্টরে আপনি পেয়ে যাবেন।
3: আচ্ছা,
4: আমি এখন বলবো আপনাদেরকে যে সার
3: পরিচর্যা কিভাবে করবেন,
4: পরিচর্যা বা সারের পরিমাণ কতটুকু হওয়া উচিত।
3: আচ্ছা,
4: জুন জুলাই মাস থেকে শুরু করতে পারেন আপনি, তিন মাস পর পর চারটি সমান ভাগে আপনাকে সার দিতে হবে।
3: আচ্ছা,
4: তো এর মধ্যে ইউরিয়া যেটা প্রথম বছর আপনাকে দিতে হবে প্রায় ৮৭০ গ্রাম
3: প্রতি গাছ পিছু,
4: প্রতি হ্যাঁ গাছ এবং প্রতি বছর দিতে হবে,
3: মানে ৮৭০ গ্রাম যেটা এটাকে চার ভাগে ভাগ করে দিতে হবে।
4: হ্যাঁ,
3: আচ্ছা,
4: তারপর এসএসপি যেটা আছে ১২৫০ গ্রাম এবং যে পটাশ ৬৭০ গ্রাম, তাছাড়াও আমাদের ম্যাগনেশিয়াম সালফেট আপনার খুবই প্রয়োজন ১২৫ গ্রাম এবং বোরেক্স যেটা বোরন আপনি ২৫ গ্রাম করে পার গাছে আপনাকে প্রত্যেক বছর দিতে হবে।
3: যদি হিসাব করা হয় তাহলে সার খুব একটা বেশি লাগছে
4: না? না, খুব একটা বেশি লাগে না। দ্বিতীয় বছর আপনার একটু বেড়ে যাবে, প্রায় আপনার যে প্রথম বছরে দ্বিগুণ হয়ে যাবে, তো তৃতীয় বছরও আপনার প্রায় ২৬০০ গ্রাম
3: দিতে হবে,
4: দিতে হবে ইউরিয়া, এবং প্রায় ৩৭০০ গ্রাম দিতে হবে এসএসপি, এবং যে আমাদের এমওপি বা পটাশ আছে প্রায় ২০০০ গ্রাম দিতে হবে।
3: তো অন্যান্য সবজি বা ফসলে যেরকম রোগের আক্রমণ হয়, এটাতে সেরকম রোগের কিছু আক্রমণ কম,
4: রোগের আক্রমণ খুবই কম,
3: খুবই কম,
4: খুবই কম। তো তাছাড়াও আপনি ইন্টারক্রপিং করতে পারবেন বিভিন্ন ধরনের, প্রায় চার বছর পর্যন্ত আপনি ইন্টারক্রপিং,
3: বেগুন অথবা লঙ্কা যে কোনো ফসল,
4: সবজি, আদা,
3: হলুদ,
4: হলুদ এগুলি আপনি করতে পারবেন। এটার মেন একটা যে কাজ হলো আপনাকে, যেটাতে আপনাকে লক্ষ্য রাখতে হবে, ওটা হলো পরাগায়ন। ওটা হলো যে অয়েল পাম, আপনি অয়েল পামে বায়ু এবং পোকামাকড় পরাগায়নে, যে আমরা পলিনেশন বলে থাকি, ওটাতে সহায়তা করে। তবে বায়ু পরাগায়নও সম্ভব হয়, একটু একটু সম্ভব হয়। তো ওইখানে আপনি যে এলডুবিএস একটা নামে নামক পোকা পাওয়া যায়, ওটা পরাগায়নে সাহায্য করে।
3: আচ্ছা,
4: তো আরেকটা স্পেশাল একটা অপারেশন করতে হয় যাকে পুষ্প অপসারণ বলা হয়। তো পুষ্প অপসারণ আমরা প্রায় ফসল যতদিন পর্যন্ত আপনাকে লাভবান ফসল না দেবে ততদিন পর্যন্ত আমরা পুষ্প অপসারণ করতে থাকি। তো করলে কি হবে, এটা পুষ্প অপসারণের পদ্ধতি হলো, এটা হলে আপনি গাছটির যে জীবন শক্তি এবং মূল গঠন দুটোই ভালো হবে, যার ফলে
3: পরবর্তী সময় ফসল ভালো,
4: সময় ফসল ভালো এবং যে কোয়ালিটিটা ওটাও ভালো থাকবে।
3: আচ্ছা জরুরবাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, এই যে অয়েল পাম যে ওনারা লাগাবেন, এটা কত বছর ফলন দেবে একটা গাছ?
4: প্রায় আপনার ২০ থেকে ২৫ বছর পর্যন্ত,
3: তাহলে দীর্ঘমেয়াদী,
4: দীর্ঘমেয়াদী
3: মানে একবার যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু ওনারা ফলন পেয়ে যাবেন, রিটার্ন পেয়ে যাবেন।
4: হ্যাঁ,
3: আচ্ছা,
4: তো প্রায় ফলন যদি দেখেন আপনি প্রায় ৪ থেকে ৮ বছর শুরু হয়ে যায়।
3: আচ্ছা,
4: তো ৪ থেকে ৮ বছর পর্যন্ত আপনি ১২ টন পার হেক্টর পেয়ে যাবেন,
3: পার হেক্টর। সেটার বাজার মূল্য কেমন হতে পারে?
4: বাজার মূল্য এখন আপনি প্রসেসিং এর পরে আমাদের যতটুকু জানা আছে প্রায় ৮০ থেকে ৯০ টাকা পার কেজি,
3: পার কেজি।
4: হ্যাঁ,
3: তো পার কেজি যদি হয় তাহলে প্রথম ৪ থেকে ৮ বছর কত দেবে বললেন?
4: প্রায় ১২ টন
3: তার অনেক টাকার লাভবান
4: হবেন। এবং আমি আপনাদেরকে আরও বলতে চাই যে যে ত্রিপুরা সরকার এবং পতঞ্জলি ফুডস লিমিটেড এর পক্ষ থেকে যে গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্সটা দেওয়া হয়েছে ওটার ব্যাপারে আমি
3: সাবসিডি দেওয়া
4: হয়েছে সিটি, আচ্ছা, তো ওটার ব্যাপারে আমি বলতে চাই আপনাদেরকে।
3: তো কৃষক ভাইদের তো অনেক পতিত জমি পড়ে আছে, ওইখানে তো এসে করতে পারবেন তাহলে?
4: জমিটা সাধারণত একটু
3: বললেন তো, এটা তো বলেছেন
4: আপনার যেখানে জল জমে না থাকে এবং একটু উঁচু।
3: অনেক জমি এখন এমন অবস্থায় আছে যেগুলো যেখানে আপনার ধান ফসল হচ্ছে না, ওইখানে তো অনায়াসেই কৃষক ভাইরা করতে পারেন।
4: হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবং তার জন্য গভর্নমেন্ট তাছাড়া যে পতঞ্জলি ফুডস লিমিটেডের যে এজেন্সি আছে ওনারা কৃষক ভাইদের কাছে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন,
3: আচ্ছা,
4: এবং তাদেরকে ওই বার্তা পৌঁছে দিচ্ছেন যে তারা কীভাবে লাভবান হতে পারে। আজকাল দেখবেন আপনি তারা একটা রাবার নিয়ে পড়ে আছে অনেক কৃষক ভাইরা, কিন্তু রাবার থেকেও লাভবান হতে পারে এই অয়েল পাম্প।
3: আচ্ছা,
4: তো গভর্নমেন্ট যে ইনসেন্টিভটা দিচ্ছেন প্রথম বছর আপনার প্রায় 88,000 টাকার মতো
3: পার হেক্টর
4: দিয়ে যাচ্ছেন, এবং যে দ্বিতীয় বছর প্রায় 33,000 টাকা দেবেন, এবং তৃতীয় বছরে প্রায় 44,000 টাকা, এবং চতুর্থ বছর 47,000 টাকার মতো ইনসেন্টিভ দেবেন।
3: আচ্ছা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি আমাদের কৃষক ভাইয়ের তরফ থেকে, যে এই চাষটা যেহেতু আমাদের ত্রিপুরাতে নতুন, এই যে কোনো চাষি যারা এই চাষটা করতে চাইবেন ওনারাই কি সাহায্যটা পাবেন?
4: হ্যাঁ অবশ্যই। তার জন্য আমাদের যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের যত অফিস আছে আমি কৃষক ভাইদের আহ্বান করব এবং তাদের বলতে চাই যে আপনারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব হয়, আপনার যদি এমন কোনো জায়গা প্রতিটি জায়গা থাকে এবং আপনি করতে ইন্টারেস্টেড, তাহলে দয়া করে আমাদের যে কৃষি সেক্টর অফিসার আছে অথবা যে গ্রাম সেবক কেন্দ্র আছে ওখানে অবশ্যই যোগাযোগ করুন যে আপনি ইন্টারেস্টেড। তার জন্য আমাদের ডিপার্টমেন্ট এবং পতঞ্জলি ফুডস লিমিটেডের যে এজেন্সি তারা এগিয়ে আসবেন। তো আমাদের যে গভর্নমেন্ট ইনসেন্টিভটা আছে ওটার মধ্যে যেমন আপনাকে প্ল্যান্টিং মেটেরিয়াল যে কস্ট ওটাও দেওয়া হচ্ছে, তাছাড়া ম্যানিউর এবং ফার্টিলাইজার, তাছাড়া FYM যেটা আমরা গোবরও বলে থাকি অনেক সময় ওটা, তাছাড়া ইউরিয়া, SSP, MOP-র ওটার টাকাও দিয়ে থাকবে, এবং যে মাইক্রোনিউট্রিয়েন্ট, তাছাড়াও প্লান্ট প্রোটেকশন বিভিন্ন ধরনের যে রোগ জীবাণু ওটার জন্য প্লান্ট প্রোটেকশনের যে কেমিক্যালস ওটার দাম পর্যন্ত যে আমাদের ডিপার্টমেন্ট দিয়ে থাকবে।
3: এই যে চারাগুলো যেগুলো কৃষক ভাইরা কোথা থেকে পাবেন
4: চারা? এখন আপনাদের অবশ্যই আপনারা এখন আমাদের ত্রিপুরাতে অনেক জায়গাতেই শুরু হয়ে গেছে চারা উৎপাদন।
3: আচ্ছা,
4: তো এখন সবথেকে বড় যেটা হলো জুমের ডাফা নামে একটা জায়গা আছে, সেন্টার অফ এক্সেলেন্স ফর ভেজিটেবলস, ওটা ওখানে চারা উৎপাদন চলছে।
3: কোথায় সেটা?
4: সেটা জুমের দাপা।
3: আচ্ছা,
4: সেটা সিপাহীজলা আন্ডারে,
3: ওইখান থেকে আনতে হবে?
4: ওইখান থেকে আপনাদের কেরিং কস্ট পর্যন্ত
3: দিয়ে দেবে। তাহলে কৃষক ভাইরা তো এটা খুব মানে ভালো একটা উদ্যোগ, ওনাদের মানে স্বয়ম্ভর হওয়ার জন্য আর্থিকভাবে।
4: হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
3: হ্যাঁ,
4: তো এখানে আমি আপনাদেরকে আরও বলতে চাই যে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন অংশে অয়েল পাম্প কিন্তু বিস্তরভাবে ছড়িয়ে গেছে।
3: আচ্ছা,
4: এবং মহিলা চাষিরাও এগিয়ে আসছেন অয়েল পাম্প করার জন্য, কারণ কর্ণাটকা, তারপর তামিলনাড়ু, যে সাউথের আপনি যদি দক্ষিণ ভারতবর্ষের দক্ষিণ অংশ দেখেন তাহলে একটা মেজর একটা অংশ কিন্তু ওখানে অয়েল পাম্প চাষ হচ্ছে এবং কৃষক ভাইরা আত্মনির্ভর হয়ে উঠেছেন অয়েল পাম্প চাষের মাধ্যমে।
3: তাছাড়া অন্যান্য সবজি বা ফসলে যেরকম কৃষক ভাইদেরকে শ্রম দিতে হবে, এখানে কিন্তু তেমন পরিশ্রমের দরকার হচ্ছে
4: না? না না, প্রথম আপনি লাগিয়ে দিয়েছেন,
3: হ্যাঁ,
4: তারপর একটা ডিউরেশন পর্যন্ত আপনাকে এত একটা কেয়ার নিতে হয় না, তারপর শুধু হারভেস্টিংয়ের সময় আবার একটু কেয়ারিং নিতে হবে আপনাকে।
3: আচ্ছা,
4: তো যে শ্রমটা অনেকটাই কম হচ্ছে,
3: আর যে শ্রমটা, আর যেহেতু অন্তর্বর্তী উনি চাষ ফসল চাষ করতে পারছেন ওইটার ফাঁকেই একটা দেখাশোনা করতে পারছেন,
4: চার বছর পর্যন্ত তো উনি যে ইন্টার ক্রপিং আছে ওটা করতে পারবেন, তো ওটার মাধ্যমে ও ওনার যে প্রথম বছর চার বছর তো ফলন দেবে না, তো তা উনি ওই যে ইন্টার ক্রপিং থেকেই উনি
3: লাভটা
4: তুলে নিতে পারবেন।
3: তাহলে সবশেষে আপনি আমাদের সমস্ত কৃষক ভাইদের কি বলবেন?
4: আমি কৃষক ভাইদের আবারও বিনতি করে বলবো যে আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা এগিয়ে আসুন আমাদের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এবং তাছাড়াও আপনারা যে পতঞ্জলি ফুডস লিমিটেডের এজেন্সি ওনাদের কাছ থেকেও আপনারা ওনাদের কাছে আসতে পারেন।
3: আচ্ছা, যদি আপনার কাছে কোনো নম্বর থাকে, ফোন নম্বর, এগুলো কি দিয়ে দিতে পারবেন আমাদের কৃষক ভাইদের?
4: এখন তো
3: দেওয়া যাবে না,
4: দেওয়া যাবে না, কারণ আমাদেরও কিছু প্রোটোকল আছে। ওনারা, আমি আহ্বান করবো আমাদের কৃষক ভাই যে গ্রাম দপ্তর, গ্রামে যেগুলি আমাদের এগ্রিকালচার অফিস আছে এবং তাছাড়াও সেক্টর অফিস আছে, তাছাড়াও সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার অফিস আছে, আপনারা প্লিজ এগিয়ে আসুন ওই অফিসগুলিতে। আমরা সবসময় আপনাদেরকে সাহায্য করতে রেডি আছি, আপনারা প্লিজ আসুন। এবং এই যে অয়েল পাম্প চাষের লাভজনক চাষ কীভাবে করতে হয় এবং কীভাবে লাভটা আপনি উঠিয়ে নিতে পারবেন, আমাদের কাছে আসুন, আমরা আপনাদের সাথে শেয়ার করব।
3: ধন্যবাদ জয়রুদ্রবাবু, আমাদের কৃষক ভাইদেরকে এই পাম অয়েল চাষ পদ্ধতি এবং এর যে ভবিষ্যৎ সম্ভাবনা এবং যে সরকারি যে সহায়তা এগুলো নিয়ে আলোচনা করার জন্য, পরামর্শ দেওয়ার জন্য
4: ধন্যবাদ।
2: অনুষ্ঠানে এবারে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

খ্যাত খামারে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সরগম শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন 7:05। অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবেন খেয়াল অবগী কারানার আগে গিরিজা দেবী। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান। রাত 9 শুনবেন 5 মেশালী নানা রাগের গানের অনুষ্ঠান। 9:30 শুনবেন শ্যামে গজল অনুষ্ঠানে গজল শিল্পী পঙ্কজ উদাস। 10 বিভাবরী শিল্পী ইন্দ্রাণী সেন। শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শুনলেন অনুষ্ঠান সূচি।

শুনলেন দেশান্ত বোধক গান আকাশবাণী মিলনীয়। শ্রোতা বন্ধুরা এখন শুনবেন সারাগম, শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত। অনুষ্ঠানে অবগী রাগে, অবগী কানাড়া রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী গিরিজা দেবী। খেয়াল অবগী কানাড়া।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ ও পরে আগরতলা কেন্দ্রের ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইন্দোনেশিয়ায় তিন দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে। বিশ্বকাপ ফুটবলে শেষ আটের পর্ব শুরু হচ্ছে আগামীকাল। আসি বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়ায় তিন দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। অস্ট্রেলিয়ায় তাঁর এই তিন দিনের সফরকালে শ্রী মোদী মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও অংশ নেবেন। তিনি দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এর আগে আজ দিনের শুরুতে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে ইয়োগিকার্তার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী প্রাম্বানান মন্দির পরিদর্শন করেন। দুই নেতা নবম শতাব্দীর এই প্রাচীন মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী মোদী সেখানে শিব মন্দিরে পুজো দিয়েছেন। মন্দির চত্বরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি প্রাবো বলেন, প্রাম্বানান মন্দিরটি ভারত ও ইন্দোনেশিয়ার বহু শতাব্দীর পুরনো সভ্যতার বন্ধনের প্রতীক। মন্দির প্রাঙ্গণে সংরক্ষণ ও সংস্কার কাজে ভারতের সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান। শ্রী মোদী এই সফরকে একটি গভীর আধ্যাত্মিক এবং স্মরণীয় অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন।
1: এক হামারি সাংস্কৃতিক বিরাসত কা পুনরুদ্ধার আর উসকা রিনোভেশন কা কাম উসকা প্রারম্ভ করলে কা সৌভাগ্য ভি মুঝে মিলা মে আপনে আপ মে বহুত বড়া ভাগ্যশালী মানতা হুঁ। ইহাঁ কে জীবন মে, ইহাঁ কি বাতো মে, ইহাঁ কি হওয়া মে এক সংস্কৃতি কি খুশবু হো খুশবু যো হাম ভারত কি ধরতি পর পল পল অনুভব করতে হ্যাঁ। ইয়ে খুশবু হামারি সাংস্কৃতিক বিরাসত যে আপনে আপ মে অপনত্ব সে জোড়তি হ্যাঁ।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের

0: পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের সঙ্গেও কথা বলেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। নতুন দিল্লিতে ওই বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এলনিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এলনিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ ও বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্যান্য ফসলের ওপর প্রভাব পড়েছে বলে তিনি জানান। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: জুলাই কি অচ্ছি বারিশ সে বোনি কি সম্ভাবনায় বড় গই হ্যায়, বোনি অর তেজি সে হোগি। কল তক 350,85,000 হেক্টর মে বোনি হুই হ্যায়। মানসুন মে দেরি কে কারণ তুয়ার, সোয়াবিন অর কপাস পর থোড়া প্রতিকূল বোনি পর প্রভাব পড়া হ্যায়। আব কিসানো কো ইয়ে সলাহ দি জা রহি হ্যায় কি ইনকি জগহ মক্কা, বাজরা অর মুঙ্গ জ্যাসি ফসল জো কম সময় মে আ জাতি হ্যায় উনকি বুয়াই কো প্রাথমিকতা দেন।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু দেশের প্রধান বিমানবন্দরগুলির যাত্রী সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা ও অভিবাসন পদ্ধতি পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে সমস্ত বিমানবন্দরে পর্যায়ক্রমে অটোমেটেড এক্স-রে ট্রে রিটার্ন সিস্টেম চালুর নির্দেশ দেন। ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি বিসিএস নির্ধারিত নিরাপত্তা মান অনুযায়ী নির্মাণাধীন 21টি এবং বাকি 41টি বিমানবন্দরকে যাত্রী সংখ্যার ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে তিনি আগরতলা এবং জেওয়ার বিমানবন্দরে অনুমোদিত অভিবাসন চেকপয়েন্টগুলি যত দ্রুত সম্ভব চালুর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এইচ ওয়াই শঙ্কর আজ কুয়েতে যুবরাজ শেখ সাবা আল খালেদ আল সাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী জানান যে তিনি যুবরাজের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। ডক্টর জয়শঙ্কর ভারত ও কুয়েতে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুবরাজের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আজ নতুন দিল্লিতে আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রী মাওলাউই আতাউল্লাহ রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মার্গারিটা জানান, আলোচনায় ভারত আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক নিয়ে কথা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থপাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতায় 5টি স্থানে তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা সরানো হয়েছিল। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবর্ষের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, নতুন সেন্ট্রালাইজড আইটি এনেবলড সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি জমা করা হবে। উপসাগরীয় দেশগুলোতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল সংক্রান্ত সিবিএসইর মূল্যায়ন নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের একটি মামলার শুনানিতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং সিবিএসইর বক্তব্য জানতে চেয়েছে। ইরান মার্কিন যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় দেশগুলিতে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত নিয়মিত শিক্ষার্থীরা এই আবেদনটি দায়ের করেছিলেন। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের উপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশের উচ্চ আয়নমণ্ডলের আরও নির্ভুল মানচিত্র তৈরি করা যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই পদ্ধতির উপগ্রহ পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং দিক নির্ণয় পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে, কোনোভাবেই আর তেহরানের সঙ্গে তিনি জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প।

0: তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিবৃতি দেন।
1: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press, say we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want, but I don't like these people.
0: নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনা জেরে আজ দেশের অভ্যন্তরীণ শেয়ার বাজারে বড় পতন লক্ষ্য করা গেছে। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স 1677 পয়েন্ট নেমে 76504 পয়েন্টে গিয়ে বন্ধ হয়েছে। পাশাপাশি জাতীয় শেয়ার সূচক নিফটিও 517 পয়েন্ট কমে 23882 পয়েন্টে নেমেছে। ইউক্রেন জুড়ে রাতভর চলা রুশ সামরিক অভিযানে 3 জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে 1 জন রাজধানী কিয়েভের বাসিন্দা। অন্যদিকে খার্কিভে 2 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হচ্ছে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মোকাবিলা করবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়ায় 3 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে 3য় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। খবর এখনকার মতো শেষ হল।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব সুভাষ দেববর্মা তিনি ককটমা ববাক রকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী কাইথাম হাক্তর বেড়াইমানী উলনৈ বখাগ তিনি মেলবোর্ন থাঙ্গি সৌকিয়া ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈসাই নিশিদ খনা নিশিমি সালমৈ হাফানিয়া হায়ং বেরেমনি বাণী খোলা সংসার জাগান হাস্তে জিএসটি ইয়াচক মূলনি বাংমারি বাংখা হানী সাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা অ সালনৈ বাংখা ওয়াতৈ আমাবাই খোয়াইতে দলাই হাঙ্কনি জুদা জুদা তৈমাও তৈতরমাবাই গবাংমা হাসে থাইরক তৈলম্বাইখ্যা তাব ককটমা শুক্রবৈ মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী কাইথাম হাক্তর বেড়াইমানী উলনৈ বিখাগ তিনি মেলবোর্ন সৌকিয়া বীরখংখলা মন্ত্রীপক্ষকনো আরনি অজারক লামসকা তাই গার্ড অব অনার রোজাক্ষা সালথামী অ বেড়াইনা থাংমাও মন্ত্রীপক্ষক অস্ট্রেলিয়ানি মন্ত্রীপক্ষক আন্টনি আল বেনিজ বাই উলথম ভারত অস্ট্রেলিয়া বিশিনি কুসুক বেরেমনি কুথুম লাইমাও মানজাগান আবন লগি লগি মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী ভারত অস্ট্রেলিয়া সিউ ফুরামাও মানজাগান আরও কনৈ হাক্তনি কুসুক বানিয়ানি তৈদুনয় রোগনি কুথুম লাইমাও ককনা রগনানি কক বো টঙ্গ আরও টংনাই ভারতনি লুকুরকনি কুথুম লাইমঙ্গ বো মানজাগনা কক টঙ্গ মন্ত্রীপক্ষক মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী তাই ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রপক্ষক প্রভু সুবিয়ান্তো বেবাক বেরেমনি সামুং সিত্রান সেজাবই আবনো কেবেঙ্গৈ হায়ুং বেরেমনি কে কেরংন রগৈ কথাওই সামুং তাংনা কবংমুং নারেখা জাকার্তাও খরকনি অজানি বিশিং কগলাম উংমাইয়াগুলো কগমুং কাসেও অকগ্ন খুরসাকা খরকনি অজাত জাতি সঙ্গনি মুংরেম গনাং সামুং সিত্রা তাংনাই তাই মঠ হান কেবেঙ্গৈ কারাক ইয়াপিরি নাহানানি সাকা ফান বকছিনকা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রপক্ষকন ভারত বেড়াইনা কবংমুং নারেখা অ সালনৈয় গবাংখা ওয়াতৈমাবাই খোয়াইতে দলাই হাঙ্কনি জুদা জুদা তৈমাও তৈতরমাবাই গবাংমা হাসে থাইরক তৈলম্বাইখ্যা নাইকল সঙ্গে সাকথারমাবাই জুদা জুদা থাইনি তৈলমজাক লোকরং শিবির তনিজাখা তিনি সানজানি পাইথা ককটমাও সাইমাঙ্কা টেলিয়ামরা বক্সেব কাইসিনি শিবির খুংসারা নিশি নুখুং তাই দলাই হাঙ্কর কাইথাম শিবির খুং থামচিদক নুখুং থাইনাহারকা খোয়াই হাঙ্কনি চিনি ককটমা থুমনাই আশিস চক্রবর্তী সাকা তিনি

0: फुंगनि सिमि गोबांखे वातै वामाबाय सुभाष पार्क कृष्ण मंदिर रुंनक दुर्गा नगर जामरानो खबै आउलनि जुदा जुदा थायरक तैलम बायख्या खुवाइटिमाव आजमसा तै कासाका बा दशमिक नै मिटार दलाय हांकनि दलायटाय मनु तैमानि तै बांमाबाय हबखस्तेनि नायकल सं तैलमजाक लुकुरंग आंगनबाड़ी केन्द्र तई मनु टाउन हल न खबई कायम त्रां शिविर तनिजाखा यंग भामुटिया विधानसभा आमचानी बृंदावन चमुनी आमचाय आजमसा बानकुंद्री फैमाबाय किसासक देरामानुकजाखा हनै साखा एमएलए नयन सरकार बदेराजाक आमचाय रग थांगै नायख्या तई देराजाक नुखुंनि बरक रग बाय कक सालायख्या सापुं वातुवामाबाय तिनि उनकोटी हांकनि देव तई मनु तुमाव तई बांमा नुकजाखा अब दशा आरिनि तलावनो तंखो गोबां वातुवामाबाय मुइ कुतुंग्रक देरामाव कलायमान हनै साखा बां नायखुंनि याकसु दागिफां परक राय चौधरी बरिरग्न फान बां रुमान सेबबाय नैसाय ब्रिजिसिनि बिसिव हामसाजाक भारतनि इमां मुखथां खालायनाव बायथांचुकजाक बदलनि बरिरग्न रां थं तै क्राक खालायनाव मन्त्रिपख नरेन्द्र मोदीनि लाखपति दिदी चेतन हाक्तर गोनाङै गोताल हामारि तुबुखा हास्तेव अवनि काहाम खनुमारि नुकजाखा खनादि अमनति कायसा ककमुं
1: मन्त्री बख्रकनि साख्लायजाग लाखपति दिदी ब्रैरक फानबां रनाबो कायसा खुरसाजाकथाय सामंबोतां ओंगै बाजाखा अ सामंबोतांनि चासाजाक फुनुकमारि ओंखा सालथां त्रिपुरा सेकेरखौ चा बागानानि सनखला आमचायनि रंजलि सिंहा रंजलि खरकसा चासाजाक लाखपति दिदी सिमिया ब गोबांमा बाय थांचुकजाक बदल नतैयै थंसाजाक भिलेज क्लास्टारनि कासखुजुग ओंगैबो सामं तांगै तंगो त्रिपुरा ग्रामीण जीविका मिशननि चुपाचुबाय बाय थाङि आजिमुं बांग्रोमानि लगि लगि ब्रैरक बाय थांचुकजाक ओंना लामफुनुगै तंगो ब
2: আমি ভেবেছি একতাই শক্তি, যে কাজটি আমি একাই করতে পারি না তখন আমি একটা গ্রুপ গঠন করেছি, যে যেই গ্রুপের মধ্যে একটা দশজন দিদি হয়, দশজন দিদি এইভাবে দশটা এসএইচজি নিয়ে একটা ভিও ভিলেজ অর্গানাইজেশন হয়। ওইখানে প্রায় 300 জন মহিলা থাকে, ওইখানে আমি ট্রেনিং দিয়েছি যে প্রথমত আমাদের নিজে পায়ে নিজে দাঁড়াতে হলে আপনাকে রোজগার করতে হবে, ফাইন্যান্সিয়াল ভাবে আপনি স্বাবলম্ব হতে হবে। তার জন্য আমাদের সরকার টিআরএলএম ত্রিপুরা লোয়াল লাইভলিহুড মিশন বিভিন্ন ট্রেনিং প্রোভাইড করছে। এইভাবে ট্রেনিং করার পরে আমি পরবর্তী যে পদক্ষেপটা নিয়েছি যে সকলের সাথে মিলিত ভাবে আমি স্বরোজগার পথে এসেছি এবং আজকে আমাদের আমার এই স্বরোজগারের জন্য আমি আমার ত্রিপুরা লোয়াল লাইভলিহুড মিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার এসএইচজি দিদিদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই।
1: খালকিসা সেকাং ত্রিপুরাও বেড়াইনা ফাইয়ে কেন্দ্রনি বুড়িতে চেরাই হামপ্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী সাকা হাকতর তাবুক বেবা খরক থাম রোজাক লাখপতি দিদি তঙ্গো আপনি বিশিঙ্গ ত্রিপুরাও তঙ্গো খরক সা রাশাই থামচি সাই লাখপতি দিদি তাই বেবা খরক বা রাশাই ব্রৈচি সাই ব্রৈ ভাই সুখজাক বদল ভাই গদাল যাক ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনী চেতন ভাই অমহাই তেইব বাংমা ব্রৈরক তাবুক বাই থাংসুকজাক নি লামো বসকাঙ্গই তঙ্গো লাখপতি দিদিনি চেতন নুখুংনি রাংথং হামক্রাই খ্লাইনা সিমিয়া কামিনি ব্রৈরকনি ফানবাং রনাওব নাংমানি বারজা ইয়াসাগই তঙ্গো ককতুমা খতলনি সিমিয়াং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অককতুমা খনাই তঙ্গভাইও আকাশবাণীনি ককতুমানি আপডেট মানা বাগৈ লগ ইন খ্লাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআই নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআই আর নিউজ আগরতলা ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গানো হাস্তেনি জিএসটি আসাক মুংনি বাংমারি বাংখা হানি সাকা মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা নৈশাই নিচি বা নৈচিদক রং বিশিব বেবাগৈ খক দক রা ব্রৈচিদক রোজাক নৈচি নৈ রাসাই রং স্টেট জিএসটি আসাকা নৈশাই নিচি ব্রৈ নিচি বা রং বিশি ও আব তংমানি খক বারা সিনিচি ব্রৈ রোজাক দক সিনি রাসাই রং তিনি আগরতলা প্রয়োগ ভবন টেক্সাস অর্গানাইজেশনি বিশি বাচি বিশি পুংমানো পালাইমানো রোগী সংযোজক পান্ডাও ককন সাকা মন্ত্রকরা বতাইব সাকা নৈশাই নিশিদক বিশিনি মার্চ তালজরা হাস্তেও বেবগৈ অল রুনাই রগ্নি বাংমারি ইংখা খরক থামচিব্রী সাই থামরা চুকুচিদক লুকরক জরাও অল রুমা সেব বাই হাক্তনি হামসামুং মানজাকনা কবংমুং নারখা ব পান্ডা মানজাখা রংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রং সচিব প্রশান্ত গোয়েল হাস্তেনি লুকরংনি জিংজাল দাতিন ইয়াকাক রানানো নাহারে তিনি মুখ্যমন্ত্রী সমুপিয়েছো সামুতাংনি ফিল দকচিচুকো বেরেমনি পান্ডা সংসাজাখা আগরতলা হাপংনি টংথাইন অগ হাস্তেনি জুদা জুদা বাবাইনি ভাই সকল লোক

कुरकनि जिंजालनि कक्नो खनाका मन्त्रिकरा प्रोफेसर डाक्टर मानिक साहा मन्त्रिकरा बरकनि जिंजालनि कक्नो खनावै जिंजाल दातिनो याका क्रिनाव नांमाव बारजा नाहारना दागिमुं रेखा गोरोंजाक अफिसार अग्न प्रेस इनफरमेसन ब्रो आगरतलानि चेतन भाइ तिनि आगरतलानि प्रेस क्लाबाव संसारजाक बार्ताला पान्दा ओ पान्दाव मान्जाखा हास्तिनि एमपि राजीव भट्टाचार्य आगरतला प्रेस क्लाबनि कास्कु प्रणव सरकार आकसं एमपि राजीव भट्टाचार्य ककनारकमा साका मन्त्री पक्रक नरेन्द्र मोदीनि तैदुल मुंबाइ थांनाय बिसि चिनिय तां सामुं ताइ गोदालजाक रंनि हामक्राय हुकबार खालायनायनि रांथं हामक्रायनो खबै भारतनि बेबाक हामक्राय ओंखा मोदी हाफांनि बिसि चिनै नाकेल मुंग बिजि डिजिटल सेप अ हामक्राय ओंखा नुगजाखा आबुनि लगि मुद्रा ताइ जनधन योजनानि जासामुं नतैयै साका मोदी हाफांनि बिसि चिनिय हाकतर बेबागै खरक बासि चिनि रोजाक चिकन তাই কসারমাজানি রং বক্সিনাই তাই বানিয়া খানে রগ্ন কক থামচি সুকু রাসাই রাজাক রংনি লাকাই আচারজাখা আমন কারিব প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ন খবই জুদা জুদা তাংবতাংনি চাসামংনি কক্ন খুরচাই ককনা রেখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈসাই নিশিদ খনা নিশিমি সালনিরময় হাফানিয়া হায়ুং বেরেমনি নখা বাণী খলা সংসারজাগানো মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা খনা সারিগ অ বিজনেস কনক্লেভ চেঙ্গি রেওয়ানো আরও মানজাগান কেন্দ্রনি সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্রনি সুনামখর বানিয়া মন্ত্রী পীযুষ গোয়েল দিল্লি কতালনি সিমি ভার্চুয়াল তৈ অ কনক্লেভ মানজাগান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাগ অরনি উলথাম ডিভিশন ফুটবল সুপার লিগ নি উলথাম থংলাইমা ও সিমনা তমাকারী ফুটবল ক্লাব কপ্লাইংখা উমাকান্ত মিনিষ্ট্রিয়াম সংসারজাক থংলাইমা ও সিমনা তমাকারী ফুটবল ক্লাব নৈশা গোলনি ফেরবাই ভারত রত্ন ক্লাব সন মেচেনখা নবার্তিবা নাইখুং তিনি সিমি বসকাং সালথাম সালথাং হাঙ্কর খুয়াই ধলাই গুমতি সালচি তাই অনুকুতি হাঙ্কর গবং ওয়াতৈমান হনই হজাকমুং রেখা থাঙ্গা দাম নৈচিব্রিয় হাস্তিনি যত্তনি গবং ওয়াতৈখা খুয়াই ধলাই হাঙ্করনি ছামন ও ওয়াতৈমানি মারি ইংখা সারা থামচি চুকু দশমিক নই মিলিমিটার আবনো কারিব দলাই হাঙ্কর আম্বাস সারা চি দশমিক দক মিলিমিটার ওয়াতৈখা খনা সালনি সাকানি তুমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নিশিদক ডিগ্রি সেলসিয়াসনি গানা গিনি টংগানো তিনি সালনি সাকানি তুমারি টংমানি নিশি চুকু দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নিশিদক ডিগ্রি সেলসিয়াস ককটুমা পানি সকাং ককটুমা বগ্রক তাইসা মন্ত্রী পক্ষ নরেন্দ্র মোদী কাইথাম হাক্তর বেড়াইমানি উলনি বখাগ তিনি মেলবন্ড সগৈকা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নিশাই নিশিদ খানা নিশিমি সালনিরমই হাফানি হায়ুং বেরেমনি বাণী খোলা সংসারজাগানো হাস্তেও জিএসটি আসামনি বাংমারি বাংকা হানি সাকা মন্ত্রীকার প্রফেসর ডাক্তার মানিক সাহা অ সালনিও গবং ওয়াতৈমা বাই খুয়াইটাই ধলাই হাঙ্কনি জুদা জুদা তৈমা ও তৈতর্মা বাই গবং হাসে থাইরগ তৈলম্বাখ্যা ককটমা তিনি বাকে অরণ্যপাখ্যা উলনি ককটমা আওয়ানো খনাফুং দামসিনি সতী বৃষিও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বেড়েছে জিএসটি সংগ্রহের পরিমাণ। দুদিন ব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আগামীকাল থেকে শুরু আগরতলায়। দুদিনের মুষলধারা বৃষ্টিতে দুটি জেলার কিছু অংশে বন্যা পরিস্থিতি। রাজ্যের ছটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। 2025-26 অর্থবছরে মোট 646,22,00,000 টাকা স্টেট জিএসটি সংগ্রহ করা হয়েছে। 2024-25 অর্থবছরে তা ছিল 574,62,00,000 টাকা। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ট্যাক্সেস অর্গানাইজেশনের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 2026 সালের মার্চ মাস পর্যন্ত রাজ্যে মোট করদাতার সংখ্যা 34,396 জন। নাগরিকদের সময় মতো কর প্রদানের মাধ্যমে দেশের অগ্রগতিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, অর্থ সচিব প্রশান্ত গোয়েল। প্রেস ইনফরমেশন ব্যুরো আগরতলার উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল বার্তালাপ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রতন দেব, সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র দেবনাথ, অবসরপ্রাপ্ত আধিকারিক দেবাশিস লোধ। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে শ্রমিক কল্যাণ, কৃষকদের আর্থিক উন্নয়ন সহ দেশের সার্বিক অগ্রগতি হয়েছে। মোদী সরকারের 12 বছরে ডিজিটাল লেনদেনের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ইউপিআই এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বহু দেশে চালু হয়েছে এবং আরও অনেক দেশ এই ব্যবস্থা গ্রহণে আগ্রহ দেখিয়েছে। একই সঙ্গে মুদ্রা ও জনধন যোজনার সাফল্য তুলে ধরে তিনি বলেন, মোদী সরকারের 12 বছরে দেশের প্রায় 57 কোটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীকে 39,00,000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রভৃতি প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা এনডিএ সরকারের বিগত 12 বছরের সাফল্যের বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য রাখেন। দুদিন ব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আগামীকাল থেকে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামীকাল বিকেলে বিজনেস কনক্লেভের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি এই কনক্লেভে অংশগ্রহণ করবেন। রাজ্যের জনগণের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী সমী বিশু কর্মসূচির 69তম অনুষ্ঠিত হয়। আগরতলায় সরকারি বাসভবনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগরিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি মত বিনিময় করেন। তিনি তাঁদের অভাব অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। নারী ক্ষমতায়নের মাধ্যমে 2047 সালের উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাখপতি দিদির উদ্যোগ দেশজুড়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। রাজ্যেও তার ব্যতিক্রম নয়। একটি প্রতিবেদন,
1: প্রধানমন্ত্রীর ঘোষিত লাখপতি দিদির উদ্যোগ নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সাফল্য অভিমুখী পরিকল্পনা। সেই পরিকল্পনার সফল বাস্তবায়নের অন্যতম উদাহরণ পশ্চিম ত্রিপুরার শেখেরকোট চা বাগান সংলগ্ন ছনখলা এলাকার রঞ্জলি সিংহ। রঞ্জলি শুধু একজন সফল লাখপতি দিদিই নন, তিনি একাধিক স্বসহায়ক দল নিয়ে গঠিত ভিলেজ ক্লাস্টারের সভানেত্রী হিসেবেও কাজ করছেন। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সহায়তায় নিজের আয় বৃদ্ধি করার পাশাপাশি অন্য মহিলাদেরও স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন।
2: আমি ভেবেছি একতাই শক্তি, যে কাজটি আমি একাই করতে পারি না, তখন আমি একটা গ্রুপ গঠন করেছি, যে গ্রুপের মধ্যে একটা 10 জন দিদি হয়, 10 জন দিদি এইভাবে 10টা এসএইচজি নিয়ে একটা ভিও ভিলেজ অর্গানাইজেশন হয়। ওইখানে প্রায় 300 জন মহিলা থাকে। ওইখানে আমি ট্রেনিং দিয়েছি যে প্রথমে তো আমাদের নিজে পায়ে নিজে দাঁড়াতে হলে আপনাকে রোজগার করতে হবে, ফাইন্যান্সিয়াল ভাবে আপনি স্বাবলম্বী হতে হবে। তার জন্য আমাদের সরকার টিআরএলএম ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বিভিন্ন ট্রেনিং প্রোভাইড করছে। এইভাবে ট্রেনিং করার পরে আমি পরবর্তী যে পদক্ষেপটা নিয়েছি যে সকলের সাথে মিলিত ভাবে আমি স্বরোজগার পথে এসেছি এবং আজকে আমার এই স্বরোজগারের জন্য আমি আমার ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার এসএইচজি দিদিদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই।
1: সম্প্রতি ত্রিপুরা সফরে এসে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানান, বর্তমানে দেশে প্রায় 3 কোটি লাখপতি দিদি রয়েছেন। এর মধ্যে শুধু ত্রিপুরাতেই 1,30,000 নারী লাখপতি দিদি হয়েছেন এবং প্রায় 5,40,000 মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে এমন আরও বহু নারী আজ আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছেন। লাখপতি দিদি উদ্যোগ শুধু পরিবারের আর্থিক উন্নয়নই নয়, গ্রামীণ নারী ক্ষমতায়নেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। এর ফলে বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে জলবন্দী

0: মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। আজ সন্ধ্যায় সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমায় সাতটি ত্রাণ শিবিরে 120টি পরিবার আশ্রয় নিয়েছে। ধলাই জেলায় তিনটি ত্রাণ শিবিরে 36টি পরিবার আশ্রয় নিয়েছে। খোয়াই থেকে আমাদের জেলা সংবাদদাতা আশিস চক্রবর্তী জানিয়েছেন, আজ সকাল থেকে ভারী বর্ষণের ফলে খোয়াই সুভাষ পার্ক, কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ, সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, দুর্গানগর, জাম্বুরা সহ শহরের বিভিন্ন স্থান জলমগ্ন হয়ে পড়েছে। খোয়াই নদীতে এই মুহূর্তে জলস্তর 5.2 মিটার। খোয়াই মহকুমার ডেপুটি কালেক্টর অরুণ দেবনাথ জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ধলাই জেলায় ধলাই ও মনু নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে। বিভিন্ন স্থান থেকে জলবন্দী পরিবারগুলিকে উদ্ধার করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মনু টাউন হল সহ তিনটি ত্রাণ শিবিরে রাখা হয়েছে। এদিকে বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত বৃন্দাবন চৌমোহনি এলাকায় আজ বিকেলে আচমকা ঘূর্ণিঝড়ে কিছু ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে বিধায়ক নয়ন সরকার দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। দিনভর হালকা মাঝারি ও মুষলধারে বৃষ্টিপাতের কারণে আজ 19টি জেলাতেও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অবিরাম বর্ষণে দেও এবং মনু নদী ও তার শাখা লক্ষ্মীছড়ায় জলস্তর কিছুটা বাড়লেও বিপদসীমার নিচে রয়েছে। ভারী বৃষ্টির কারণে গ্রীষ্মকালীন শাকসবজির ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যান দপ্তরের উপ অধিকর্তা পরাগ রায়চৌধুরী। গোমতী জেলায় বিস্তীর্ণ এলাকায় আজ সারাদিন ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু এলাকা জলমগ্ন হয়ে আছে। গোমতী জেলাশাসক রিঙ্কু লাথের জানিয়েছেন, গোমতী নদীর জলস্তর বাড়ছে। এই মুহূর্তে গোমতীর জলস্তর প্রায় 19.5 মিটার। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। এদিকে যতনবাড়ি সড়কের উপর বেশ কিছু গাছ ভেঙে পড়ায় করবুক এবং অমরপুরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী 3 দিনের জন্য পশ্চিম জেলা খোয়াই, ধলাই, গোমতী, উত্তর ও 19টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। এদিকে সিপাহী জেলা ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত 24 ঘণ্টায় রাজ্যের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ধলাই জেলার ছামনুতে, সর্বোচ্চ 139.2 মিলিমিটার। তাছাড়া ধলাই জেলার আমবাসায় 110.6 মিলিমিটার, গণ্ডা তুইসায় 102.5 মিলিমিটার, পশ্চিম জেলার লেম্বুছড়ায় 105.5 মিলিমিটার এবং আগরতলা শহরে 88.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লীগের চতুর্থ খেলায় শিমনা তমাকারী ফুটবল ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শিমনা তমাকারী ফুটবল ক্লাব 2-1 গোলে ভারতরত্ন সংঘকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বেড়েছে জিএসটি সংগ্রহের পরিমাণ। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আগামীকাল থেকে শুরু হচ্ছে আগরতলায়। দুদিনের মুষলধারা বৃষ্টিতে দুটি জেলার কিছু অংশে বন্যা পরিস্থিতি। রাজ্যের 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে ককবরক স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। আমাদের স্টুডিও করতে এখন সময় রাত 8:07। শ্রোতা বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের মতো গান। আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, সংযোগ পাওয়ার পর বলবেন নাম, ঠিকানা এবং কোন ছবির গান শুনতে চান, ছবির নাম এবং গানের কোলে অবশ্যই বলবেন, তাহলে শোনা যাবে আপনাদের প্রিয় গান এই অনুষ্ঠান থেকে। ইতিমধ্যে একটি কল আমি লক করে নিয়েছি, দেখা যাক কলার কে। হ্যালো, নমস্কার। নমস্কার আপনাকে। কোন ছবি? মোহরা ছবি না? এত বেশি বললে কি গান শুনবেন কখন?

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার স্যার,
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি মাধবনগর থেকে নারায়ণ চন্দ্র মজুমদার।
0: হ্যাঁ, সুস্বাগত। কোন ছবির গান শুনতে চান?
1: অমানিক ছবি স্যার,
0: গানে কলি
1: কি আশায় বাদী খেলা ঘর।
0: কি আশায় বাদী খেলা ঘর, বেলকার বলো চোরে নাকি? হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছে, নমস্কার। হুম হুম

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: নমস্কার, আমি বাজার কলকাতা থেকে সুমন মৌরি বলছি।
0: ছবি
1: ছবি রং নাম্বার আর গানটা হলো দিল শুনতে হয়।
0: রং নম্বর, আবার গান শোনা যায় নাকি? শোনা যায়। আচ্ছা, দিল শুনতে হে, কি শুনে দিল?
1: অনেক কিছু ভাবে, অনেক কিছু শুনে দিল।
0: আচ্ছা ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার।
1: অবশ্যই।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার। আমি নদিয়া থেকে অংশু বলছি। ছবিটা
0: কোন ছবি?
1: ছবিটা হলো বাংলা মুভি 17 কা,
0: গানের কলি।
1: আর নায়িকা গায়িকা হলেন লতা মঙ্গেশকর। গানের কলি ফেলে আসা স্মৃতি আমার।
0: আপনি রেডিও ভলিউমটা একটু কমান না, কথা বলা যাচ্ছে না তো। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছে আপনার আপনার গানটি। হ্যাঁ
1: বন্ধুর নাম হলো কৃষ্ণমোহন মুরার সিং, গোপাল মহাজন, নারায়ণ মজুমদার, পাবল গুপ্ত।
0: ঠিক আছে, যাচ্ছে, নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ অন ইন মনের মতো গান। হ্যালো নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দেবেন।
0: গ্রহণ করলাম, বলুন কে বলছেন?
1: শ্যামজি চক্রবর্তী বলছি, অসম ভাগ্যশ্রী ভূমি।
0: আচ্ছা, ছবি?
1: ছবির নাম হচ্ছে আনন্দ আশ্রম। গানটি হচ্ছে এরকম,
0: আশা ছিল ভালোবাসা ছিল কিন্তু পূরণ হয়নি, কিন্তু পূরণ আর হয়নি নাকি? আচ্ছা সরি, মানে তার পূরণ হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি। হ্যাঁ বলুন, হ্যাঁ যাচ্ছে আপনার প্রিয় গানটি? হ্যাঁ মোটামুটি চলছে। আরে আপনাদের মতো এত শ্রোতা থাকতে আমি খারাপ থাকি কিভাবে বলুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার। আমি এই মুহূর্তে জামপুর জেলা থেকে বিশ্বরাই জীবনমা বলছি।
0: ছবি
1: বেটি নাম্বার ওয়ান,
0: বেটি নাম্বার ওয়ান, আর গানের কলি
1: আমার কলি
0: আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার তাহলে। হ্যাঁ, সবার জন্য। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছে, নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: নমস্কার বলেছি।
0: সমর বণিক, হ্যাঁ বলুন, কেমন আছেন? ছবি অমর সঙ্গী, আচ্ছা, হ্যাঁ, গানে গলি চিরদিনই তুমি যে আমার, বা কোন সেই ভাগ্যবতী? হ্যাঁ, এটা খুলে বলুন, কোন সে ভাগ্যবতী? ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার।
1: হম হম

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনে মতো গান। হ্যালো নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দাদা,
0: হুম,
1: আমি গীতা কলিয়া শহর থেকে বলছি।
0: কোন ছবি?
1: ছবির হিন্দি ছায়াছবির গান শুনবো,
0: হুম
1: ছবির নাম আনন্দ আছেন
0: হুম হুম
1: আর দাদার ছবি হচ্ছে সারা পেয়ারা তোমরা।
0: সারা পেয়ারা তোমরা। হুম, আর সঙ্গে সে তুমিটা কে যে সব পেয়ার দিয়ে দিচ্ছেন? আমাকে আমাকে বুঝে নিতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নমস্কার। হুম।

0: হ্যালো, নমস্কার, কে বলছেন? কে বলছেন? কোন ছবি?
1: ছবি বাংলা
0: হুম
1: ছবি সঙ্গী
0: সঙ্গী কে সে সৌভাগ্যবান। আচ্ছা, হ্যাঁ, আসা যাক তাহলে গানায় করি। গানায় কথা ওরে বাবা, অভিনয়ে প্রেম হলে কি সে মন ভরবে? আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে গান। নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি দক্ষিণ শ্রীরামপুর থেকে পুতু দাস।
0: ছবি?
1: আমরা
0: হ্যাঁ, গানে কলি।
1: তাকে
0: ঠিক আছে, নমস্কার।
1: ওকে, নমস্কার।

0: হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন?
1: মে রাকেশ বাতরাও শিমলাতে
0: আচ্ছা, মৌসম কেসা ভাই শিমলা কা?
1: বস বারিশ হো রহি হে লাগাতার কাল দু বারিশ বাদ দু বারিশ হো রহি
0: ইয়া ভি হো রহা হ্যায়। তো ফরমাইশ কিজিয়ে, কোন সা মুভি কা গানা আপ শুননা চাহ রহা হ্যায়?
1: দিওয়ানা মুভি কা গানা শুননা হ্যায়।
0: দিওয়ানা? বাহ, মৌসম কা দিওয়ানা কিয়া?
1: হ্যাঁ জি, মৌসম কা দিওয়ানা।
0: আচ্ছা হ্যাঁ, তো গানা কা বল।
1: কোই না কোই চাহিয়ে প্যার করনে ওয়ালা।
0: ওই বাবা, ক্যা বাত হে, অভি তক মিলা নেই ক্যা? আচ্ছা ঠিক হ্যাঁ, মৌসম তো বহুত সোহানা হে, ধুন লিজিয়ে আর গানা শুন লিজিয়ে। নমস্তে।
1: জি জি, ধন্যবাদ।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার স্যার,
0: কে বলছেন?
1: স্যার আমি মাইসোর থেকে করণ সিং বলতেছি। স্যার
0: করণ সিং না দারা সিং, কোন কে?
1: স্যার করণ সিং।
0: ও করণ সিং, আচ্ছা হ্যাঁ বলুন, কোন ছবি?
1: স্যার ছবি হলো সগন্ধ।
0: সগন্ধ, হ্যাঁ
1: হ্যাঁ। আর গানের ছবি হলো লেলা কো ভুল জায়েঙ্গে।
0: লালা কো বোলার জন্য আবার সগন্ধ করছেন নাকি? আচ্ছা ঠিক আছে, লায়লাকে বলে যান, কিন্তু ঘরে লায়লাকে কখনো বলবেন না।
1: না না স্যার, পিঠা খান না।
0: ও আচ্ছা ঠিক আছে, পিঠা খাবেন না।

হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যাঁ জি, ফরমাইশ কিজিয়ে, কোন সা মুভি কা গানা আপ শুননা চাহ রহে? হ্যাঁ, আচ্ছা, তো বদরা আ রহা হ্যায় কিয়া? হ্যাঁ, মেরা ইহা ভি ছায়া হ্যায়, মেরা ইহা ভি চল রহা হ্যায়। হ্যাঁ, হাওয়া ধীরে সে চলে হাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা রায়। হ্যাঁ, নমস্তে।

হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, একটা জোরে বলুন, কে, কোন ছবি? হ্যাঁ, কোন ছবি? হ্যাঁ, আপনি কথা শোনা যাচ্ছে না।

গানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গানে করলি বলুন। ঠিক আছে, যাচ্ছে, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, তখন শুনলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনের মতো গান, আর সাথে ছিলাম আমি সুখ। আকাশবাণী মিলনীয়, এখন শুনবেন পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী রমা বসু।

শ্রোতা বন্ধুরা শুনছেন পাঁচমেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় অন্তরা।

এতক্ষণ পরিবেশিত হলো পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের সবশেষে শুনলেন লোকসঙ্গীত, শিল্পী ছিলেন নবীনচন্দ্র খাড়া। আকাশবাণী বিলোনিয়া, এবারে শুনবেন শ্যামে গজল। অনুষ্ঠানে গজল পরিবেশন করবেন পঙ্কজ উদাস।

শুনলেন শ্যামে গজল। অনুষ্ঠানে গজল পরিবেশন করলেন পঙ্কজ উদাস। আকাশবাণী বিলোনিয়া এবারে শুনবেন বিবাপড়ি, রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, শিল্পী ইন্দ্রানী সেন।

এতক্ষণ পরিবেশিত হলো ভিভাপরি, রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান। শিল্পী ছিলেন ইন্দ্রাণী সেন। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 24শে আষাঢ়, 1433 বঙ্গাব্দ এবং 9ই জুলাই 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6টা বাজে 5 মিনিটে শুনবেন অমৃতবাণী, অনুষ্ঠানে শুনবেন উপনিষদ থেকে পাঠ, সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান, নিবেদনে ধনঞ্জয় ভট্টাচার্য শুনবেন সকাল 6টা বাজে 10 মিনিটে, 6টা বাজে 25 মিনিটে শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরাকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ংনি খরাং, 7টা শুনবেন অনুষ্ঠান আজ সকালে, সকাল 7টা বাজে 25 মিনিটে, বেলা 1টা বাজে 30 মিনিট এবং সন্ধ্যে 7টা বাজে 35 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 7টা বাজে 35 মিনিট এবং 7টা বাজে 40 মিনিটে, গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7টা বাজে 45 মিনিটে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত শুনবেন সকাল 8টায়, 8টা বাজে 15 মিনিটে শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান, 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ গানে গানে, হিন্দি ছবির গানে অনুষ্ঠান শুনবেন সকাল 9টা বাজে 5 মিনিটে, 10টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দেশাত্মবোধক গান শুনবেন দেশবন্ধন অনুষ্ঠানে 10টা বাজে